0: বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 7:59। আজ শুক্রবার, 27 ভাদ্র 1433 বঙ্গাব্দ, 28 রবিউল আওয়াল 1448 হিজড়ি, 11 সেপ্টেম্বর 2026 খ্রিস্টাব্দ। শুরু হলো আমাদের আজকের প্রথম অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় আছি আমি ওপি মণ্ডল। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন আসমাউল হুসনা। প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন খান আলামিন। প্রকৌশল সহযোগিতায় রয়েছেন প্রদীপ কুমার মৃধা।
1: It's 8 a.m. This is Bangladesh Betar broadcasting on the morning of Friday, the 27th of Bhadra, the 28th of Rabiul Awal, and September the 11th. The news read by Muhammad Kamaluddin. The third session of the 13th Jatiya Sanshad prorogued. Ongoing gas and electricity crisis will soon be resolved, assures leader of the House and Prime Minister Tariq Rahman. Jatiya Sanshad passes SRB Bill 2026, RAB dissolves. President urges ACC to take stern action against corrupt individuals. The government has no intention to muzzle press freedom through Cyber Security Act, says Information and Broadcasting Minister. Nationwide special measles vaccination campaign will begin on the 25th of September, informs Health and Family Welfare Minister. EC announces schedule of by-election for Thakurgaon 1 constituency, voting on the 29th of October. Deadline for the submission of the nomination papers is the 27th of September. And Houthis takes control of the key Yemeni port city of Mocha. Now the news in detail. The third session of the 13th Jatiya Sanshad has been prorogued. Speaker Major Retired Hafizuddin Ahmad Bir Bikram read out the order of President Mirza Fakhrul Islam Alamgir regarding the prorogation yesterday. In the concluding remarks, the Leader of the House and Prime Minister Tariq Rahman assured that the country would soon overcome its prevailing gas and electricity crisis. He stated, alongside various immediate measures to tackle the crisis, the government is emphasizing expanding the solar power. The Prime Minister mentioned that the government has adopted a long-term plan to transform Bangladesh into a solar power-producing nation by reducing reliance on imports, urging the opposition to present the true situation to the public rather than engaging in provocative behavior regarding the current crisis, he said. It would be possible to resolve the crisis soon with cooperation of the opposition party. Referring to the remark of the leader of the opposition on the crisis, Prime Minister said, during the fascist regime, no effective initiatives were taken to extract gas from domestic sources. He called upon the opposition to play a responsible role instead of engaging in political mudslinging over the ongoing crisis. He added his government took the initiatives to free Bangladesh from the curse of loan defaults upon assuming office. As a result of various measures, the loan default ratio has dropped from 35.5% to 32.6%, the Prime Minister added. Meanwhile, the Parliament passed the Special Response Battalion SRB Bill 2026, paving the way for the abolition of the Rapid Action Battalion, RAB, and its replacement with a specialized police unit, despite strong objections from the opposition lawmakers. Besides, the Parliament passed the Armed Police Battalion Bill 2026, repealing the Armed Police Battalion Ordinance. The bill provides the Armed Forces Battalion units under the police force, including the Special Security and Protection Battalion, Hill Battalions, Airport Battalions, and any other battalions specified by the government. President Mirza Fakhrul Islam Alamgir has urged the Anti-Corruption Commission, ACC, to take stern actions against corrupt individuals without considering their influence, status, or power. He made the call when a delegation led by the ACC chairman, Justice AKM Asaduzzaman, paid a courtesy call on him at Bangabhavan yesterday. During the meeting, the ACC chairman appraised the president of the overall activities and initiatives of the commission and the existing problems and challenges in discharging its responsibilities. He also sought the president's cooperation in making the commission's activities more effective in combating corruption. The president also urged the ACC to expedite the legal disposal of a large number of long-pending cases and reduce delays in the process. Information and Broadcasting Minister Andali Brahman has said the government has no intention of suppressing free thought, freedom of the press or journalist through the proposed Cyber Security Amendment Act 2026. He made the remark after a meeting to review the draft of the Cyber Security Amendment Act 2026 at the Secretariat yesterday. The Information and Broadcasting Minister said, one of the government's key objectives is to prevent disorder on social media, protect social harmony, and curb morally degrading content in the public sphere. Health and Family Welfare Minister Sardar Shaukat Hussain has said, a nationwide special measles vaccination campaign will begin on September 25. He made the remark while speaking at a seminar in the capital yesterday to mark the World Suicide Prevention Day 2026. The minister added that the government is working to bring the rate of suicide in the country down to zero. The by-election to Thakurgaon 1 constituency will be held on October 29. EC Senior Secretary Akhtar Ahmed declared election schedule at a Nirbachan Bhavan in Agargaon in the capital yesterday. According to the schedule, the deadline for submission of the nomination papers is September 27, while the date for scrutinizing nomination papers is September 29, and the last date of the withdrawal of the candidature is October 7. The election symbols will be allocated on October 8. This is Bangladesh Betar giving you the news. The United Nations Security Council is holding a meeting in New York on the situation in Yemen as the Houthis rapidly advance on the Red Sea coast. Iran-aligned Houthis seized control of Yemen's port city of Mocha yesterday and advanced down to the Red Sea coast of strategic islands. Military sources and witnesses said this. Mocha's capture leaves the Iran-backed group only 75 kilometers away from the Bab al-Mandeb Strait. Yemen's Houthi-run Humanitarian Operations Coordination Center said in a statement that the Red Sea navigation is safe for all shipping companies except for the Saudi vessels. Dhaka Meteorological Office says a low-pressure area has formed over the Northwest Bay and adjoining areas. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Pyra have been advised to keep hoisted local cautionary signal number 3. Local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. And finally, weather. The forecast fell till 1 this afternoon says there is no inland river port warning and no signals to be hoisted. Now to end the news, here again the main points. Third session of the 13th Jatiya Sangsad prorogued. Ongoing gas and electricity crisis will soon be resolved, assures the leader of the House and Prime Minister Khalid Tariq Rahman. Jatiya Sangsad passed SRB Bill 2026, RAB dissolved. President urges ACC to take stern action against corrupt individuals. The government has no intention to muzzle press freedom through Cyber Security Act, says Information and Broadcasting Minister. Nationwide special measles vaccination campaign will begin on the 25th of September, informs Health and Family Welfare Minister. EC announces schedule of by-election for Thakurgaon 1 constituency. Voting on the 29th of October, deadline for submission of the nomination papers is the 27th of September. And Houthis takes control of the key Yemeni port city of Mocha. And that's the end of the news. Our next bulletin will be at 9 this morning in Bangla.
0: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে ইংরেজিতে সংবাদ রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
2: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা খবর পড়ছি মোহাম্মদ জাহিদুল ইসলাম। ডেঙ্গু রোগ বিস্তার রোধে করণীয় নির্ধারণে অংশীদারদের এক বিশেষ সভা গতকাল খুলনা বিভাগীয় কমিশনারের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার কোনো বিকল্প নেই। সচেতনতা ছাড়া ডেঙ্গু প্রকোপ কমানো সম্ভব নয়। প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল দেশব্যাপী একযোগে ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম উদ্বোধন করবেন। বিভাগীয় কমিশনার মোহাম্মদ আব্দুল্লাহ হারুনের সভাপতিতে অতিরিক্ত বিভাগীয় কমিশনার আবু সাইদ মোহাম্মদ মঞ্জুর আলম, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের পরিচালক ডা মোহাম্মদ মোশাররফ হোসেন, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ মোহাম্মদ সাজাদুর রহমান রাসেল সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সরকারি বেসরকারি হাসপাতালের অধ্যক্ষ ও পরিচালক, সিপিপি, স্কাউটস ও রোভার স্কাউট সহ কমিটির সদস্যরা সভায় অংশ নেন। এছাড়া খুলনা বিভাগের 10 জেলার জেলা প্রশাসকগণ অনলাইনে যুক্ত ছিলেন। খুলনার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জেলা হাসপাতালগুলোতে প্রতিনিয়ত ডেঙ্গু রোগীর চাপ বাড়ছে। এবার এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
3: খুলনার উপজেলাগুলোতে ডেঙ্গুর প্রভাব বাড়ছে প্রতিদিন। স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স, বেসরকারি হাসপাতাল সহ জেলা সদরের হাসপাতালগুলোতে প্রতিনিয়ত বাড়ছে রোগীর চাপ। এমত অবস্থায় ডেঙ্গুর ঝুঁকি মোকাবেলায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি বাড়তি সতর্কতার প্রয়োজন দেখা দিয়েছে। দাকোপ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুদীপ বলা যেমনটা বলছিলেন,
4: প্রচারণা করছি আর কি। আমাদের মাইকিং এখানে যেমন ইউনিয়ন পর্যায়গুলোতে আমরা ইউনামদের সমন্বয় করে স্থানীয় সরকারের যে ব্যবস্থাপনা আছে আর কি, তাদের মাধ্যমে ইউনামদের মাধ্যমে ওইখানে আমরা সচেতনতার জন্য আমরা কথা বলেছি। আর দ্বিতীয় পর্যায়ে হচ্ছে আমাদের পৌরসভা যেতে আছে, পৌরসভা ভিতরে আমাদের তরফ থেকে আমরা মাইকিং করে।
3: জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এডিস মশা সাধারণত জমে থাকা পরিষ্কার পানিতে বংশ বিস্তার করে, তাই বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান, বাজার ও অফিস আদালতের আশেপাশে পানি জমে থাকতে দেওয়া যাবে না। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডাক্তার জাহিরুল হক বলেন,
5: আপনি জ্বর শুরু হবে তখন প্রাথমিকভাবে রোগী বিশ্রামে থাকবে, প্রচুর পরিমাণে লিকুইড খাবে, প্রচুর পরিমাণে তরল জাতীয় খাবার খাবে, প্রত্যেকদিন 3-4 করে ওরসালাইন খেতে পারে। রোগীর যদি কিডনি জনিত সমস্যা না থাকে তাহলে ডাবের পানি খেতে পারে, রোগী লেবুর শরবত খেতে পারে, স্যুপ খেতে পারে। ডেঙ্গু রোগীর ক্ষেত্রে লিকুইডের পরে বা তরল জাতীয় খাবারের পরে বেশি জোর দেওয়া হয়েছে, এবং জ্বরের জন্য শুধুমাত্র আমরা প্যারাসিটামল রোগীকে দিয়ে থাকি। রোগী যদি খুবই দুর্বল, ক্লান্ত, অবসাদগ্রস্ত হয়, রোগীর যদি খুব বেশি বমি থাকে, রোগী যদি পাতলা পায়খানা থাকে, রোগী যদি পেটে ব্যথা থাকে, রোগী অজ্ঞান হয়ে যাচ্ছে, রোগী উল্টোপাল্টা আবোল তাবোল বকতেছে, বয়স্ক রোগী যাদের ডায়াবেটিস আছে, কিডনির সমস্যা আছে, হার্টের সমস্যা আছে, বা প্রেগনেন্ট মহিলা, তারা অতি দ্রুত হাসপাতালে ভর্তি হয়।
3: ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি দিনের বেলাতেও মশার কামড় থেকে সতর্ক থাকতে হবে। কামাল হোসেন, জেলা সংবাদদাতা, বাংলাদেশ বেতার খুলনা।
2: খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ কেডিএর চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা বলেছেন, মশার উপদ্রব থেকে সুরক্ষা, নগরবাসীর নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা আমাদের অন্যতম দায়িত্ব। মশক নিধনের পাশাপাশি নগরীর জলাবদ্ধতা, অপরিকল্পিতভাবে পানি জমে থাকা এবং পরিবেশগত সমস্যাগুলো চিহ্নিত করে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি গতকাল নগরীর মুজগনি আবাসিক এলাকায় ডেঙ্গু প্রতিরোধে ও মশক নিধন ফগার মেশিনে স্প্রে কার্যক্রম উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। কেডিএর চেয়ারম্যান বলেন, নগরবাসীকে মশাবাহী রোগ থেকে সুরক্ষা দিতে মশক নিধন কার্যক্রম আরও জোরদার ও নিয়মিত করা হবে। বর্ষা মৌসুমে এডিস মশার বংশবৃদ্ধি ও ডেঙ্গু রোগের প্রকোপ বৃদ্ধি পায়। কেবল সরকারি উদ্যোগ বা কীটনাশক ছেড়ানোই ডেঙ্গু প্রতিরোধের জন্য যথেষ্ট নয়, এজন্য প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে। তিনি নগরবাসীর নিজ নিজ বাসা বাড়ি, ফুলের টব, আঙিনা ও ছাদের ছাদ পরিষ্কার পরিচ্ছন্ন রাখার আহ্বান জানান। কেডিএর সদস্য মোহাম্মদ ইকবাল হোসেন, পরিচালক ডক্টর জাকিয়া সুলতানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোহাম্মদ মুজিবুর রহমান, স্থপতি জিনিয়া হক পিঙ্কি, পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ তানভীর আহমেদ, উপপরিচালক মোহাম্মদ সাইফুল ইসলাম ও অথরাইজড অফিসার মর্তজা আল মামুন সহ কেডিএর সংশ্লিষ্ট কর্মকর্তা কর্মচারী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় বাউবি যশোর আঞ্চলিক কেন্দ্রের উদ্যোগে শিক্ষার্থী ভর্তি বৃদ্ধি ও চলমান পরীক্ষা সংক্রান্ত একমত বিনিময় সভা গতকাল বাউবির আঞ্চলিক কেন্দ্রের সভাকক্ষে অনুষ্ঠিত হয়। সভায় বিএ ও বিএসএস পরীক্ষা সুষ্ঠু ও নকলমুক্ত পরিবেশে অনুষ্ঠানের লক্ষ্যে সর্বাত্মক সতর্কতা অবলম্বনের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি এইচএসসি, বিএ, বিএসএস, বিএমএড ও এমবিএ প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তি বাড়াতে কার্যকর প্রচার প্রচারণা এবং শিক্ষার্থী বান্ধব করার সিদ্ধান্ত গৃহীত হয়। আঞ্চলিক পরিচালক শেখ সোহেল আহমেদের সভাপতিত্বে আঞ্চলিক কেন্দ্রের আওতাধীন বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা, অধ্যক্ষ ও সমন্বয়কারীগণ এ সময় উপস্থিত ছিলেন। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতানের 103তম জন্মবার্ষিকী উপলক্ষে তিন দিনব্যাপী বার্ষিক শিশু চিত্র প্রদর্শনী গত সন্ধ্যায় খুলনা জেলা শিল্পকলা একাডেমির আর্ট গ্যালারিতে শুরু হয়েছে। অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক আবু সাইয়েদ মোহাম্মদ মঞ্জুর আলম প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। খুলনা আর্ট স্কুলের পরিচালক বিধান চন্দ্র রায়ের সভাপতিত্বে অতিরিক্ত পুলিশ কমিশনার এম এম শাকিলুজ্জামান, খুলনা বিশ্ববিদ্যালয়ের ড্রয়িং অ্যান্ড পেইন্টিং ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক ড আব্বুল কালাম শামসুদ্দিন ও ইউএনবির ব্যুরো প্রধান শেখ দিদারুল আলম সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন। পাঁচ বছরে 25 কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সাতক্ষীরার কলারোয়ায় 3টি মাধ্যমিক বিদ্যালয়ের 1000 শিক্ষার্থীর মাঝে গতকাল গাছের চারা বিতরণ করা হয়। জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব প্রধান অতিথি হিসেবে কলারোয়া মডেল হাইস্কুল প্রাঙ্গণে এসব গাছের চারা বিতরণ করেন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সহ বিএনপির নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। জেলা পরিষদের উদ্যোগে চারাগুলো দেওয়া হয়। এদিকে জেলার দেভাটা উপজেলার কোমরপুর এলাকায় সাকরা কোমরপুর ব্রিজ সংলগ্ন ইছামতী নদীর ভেরিবাঁধে গতকাল বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপণ করা হয়। জেলা প্রশাসক মিস কাউসার আজিজ প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিতে সহকারী কমিশনার ভূমি, উপজেলা কৃষি অফিসার, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা জামাতের আমির সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন। খেলার খবর ফুটবল। ঝিনাইদহের মহেশপুর সরকারি কলেজ মাঠে শহীদুল ইসলাম মাস্টার ফুটবল টুর্নামেন্টের গতকালের উদ্বোধনী ম্যাচে কোটচাঁদপুর সেবা সংস্থা ফুটবল একাদশ 1-0 গোলে নাটোর একাদশকে পরাজিত করে। উপজেলা বিএনপির সভাপতি প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এদিকে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা টার্ফে গতকাল সাংবাদিকদের প্রীতি ফুটবল খেলায় সাদা দল 4-2 গোলে নীল দলকে পরাজিত করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা 1টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে দুপুর 12:10 বাংলায়।
0: বাংলাদেশ বেতার খুলনা। দেশ, মাটি ও মানুষ মিশে আছে আমাদের রক্তে, আর তাই দেশের প্রতি ভালোবাসাটাও আমাদের গভীর। দেশের প্রতি এই গভীর ভালোবাসা নিয়ে সাজানো আয়োজন দেশের গান। হ্যাঁ শ্রোতা বন্ধুরা, আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি দেশের গান শোনার জন্য। প্রথম গানটিতে কথা সাজিয়েছেন মোহাম্মদ রফিকুজ্জামান এবং শিল্পী রফিকুল আলম ও শাম্মী আক্তার।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা
1: দেশের গান শুনছেন। এবারের গানটি শুনবেন সমবেত কণ্ঠে। গানের কথা সাজিয়েছেন আব্দুল হাই আল হাদি।

0: শ্রোতা বন্ধুরা, এতক্ষণ দেশের গান শুনলেন। সড়ক দুর্ঘটনা রোধ করতে ট্রাফিক আইন মেনে চলুন। রাস্তা পারাপারের সময় প্রথমে হাতের ডানে দেখে, তারপর বায়ে দেখে, তারপর আবারও হাতের ডানে দেখে তবেই রাস্তা পার হন। মনে রাখবেন, সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। বাংলাদেশ বেতার খুলনা, অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে। একই সাথে শুনতে পাচ্ছেন FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতার মোবাইল অ্যাপের মাধ্যমে। প্রিয় শ্রোতা, এখন শুনবেন পবিত্র কুরআন শিক্ষার আসর, পরিচালনায় কারি আব্দুর রহমান।
1: ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো?
2: আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর অশেষ রহমতে ভালো আছি।
3: ওস্তাদজি, আপনি কেমন আছেন?
1: আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে আমিও ভালো আছি। এই পবিত্র কোরআন শিক্ষার আসরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। আমরা আজকের এই অনুষ্ঠানে আমাদের এখানে যে ছোট্ট সোনামণিরা উপস্থিত রয়েছে তাদের সকলেরই আমরা পরিচয় জেনে নিব ইনশাআল্লাহ।
4: আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ সাজিদুল ইসলাম।
5: আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ আব্দুল্লাহ।
6: আলহামদুলিল্লাহ, আমি শেখ আবরার।
7: আলহামদুলিল্লাহ, আমি আব্দুর রহমান বিন মুনির।
8: আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ সাদ আল হাসান।
9: আলহামদুলিল্লাহ, আমি মোহাম্মদ সালমান।
1: মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমরা ছোট্ট বন্ধুদের পরিচয় জেনে নিচ্ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমে ইরশাদ করেন, ওয়রাত্তিলিল কোরআন তারতিলা। প্রিয় শ্রোতা, প্রত্যেক নরনারীর উপর কোরআনুল কারিম এতটুকু সহিহ শুদ্ধ করে পড়া ফরজ আইন, যার দ্বারা অর্থ পরিবর্তন হয় না। অর্থ পরিবর্তন হয় এমন ভুল পড়ার দ্বারা নামাজ নষ্ট হয়ে যায়। অতএব কমপক্ষে একজন মুমিন ব্যক্তির পাঁচ ওয়াক্ত নামাজের জন্য যে সুন্নাত সূরাগুলোর প্রয়োজন রয়েছে সেগুলোকে শুদ্ধ করে নেওয়া প্রত্যেক মুমিনের জন্য আবশ্যক। যদি সেটা না করে তাহলে সে গুনাহগার হবে। এ ব্যাপারে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের নির্দেশ দিয়েছেন, তোমরা প্রত্যেকেই এমনভাবে কুরআনুল কারীমকে তেলাওয়াত করো যেভাবে তোমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে। এর অর্থ হল, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে যেভাবে কুরআনুল কারীমের শিক্ষা দিয়ে থাকতেন এবং সাহাবায়ে কেরাম পরবর্তী উম্মতকে যেভাবে শিক্ষা দিয়েছেন আর পরস্পরা যেভাবে শুদ্ধভাবে চলে আসতেছে, কুরআনুল কারীমকে ঠিক সেভাবেই পড়তে হবে। এর জন্য করণীয় হল, কুরআনুল কারীম যখন আমরা তেলাওয়াত করব প্রত্যেকটা হরফকে তার মাখরাজ থেকে সিফাত সহ, মত সহ, গুন্না সহ ইত্যাদি কুরআনুল কারীমের শুদ্ধ করার জন্য যে বিষয়গুলি রয়েছে সেগুলো আদায় করেই কুরআনুল কারীমকে শুদ্ধভাবে তেলাওয়াত করতে হবে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে নিজে কুরআনুল কারীমকে শিক্ষা গ্রহণ করে এবং কুরআনুল কারীমের শিক্ষা দিয়ে থাকে। আবু দাউদ শরীফ, হাদিস নং 1452। তাই আসুন আমরা সকলে মিলে কুরআনুল কারীমের শিক্ষা গ্রহণ করি এবং কুরআনুল কারীমের বিধান অনুযায়ী নিজের জীবন পরিচালনা করার চেষ্টা করি। আল্লাহ তাআলা সকলকে কবুল করুক,
2: আমিন।
1: প্রিয় শ্রোতা, আমরা আমাদের আজকের মূল অনুষ্ঠান পর্বে চলে যাব। আমরা বিগত অনুষ্ঠানের ন্যায় এই অনুষ্ঠানেও আমরা কিছু তাজবীদের আলোচনা করব এবং পাশাপাশি কুরআনুল কারীমের অসংখ্য আয়াতে কারিমা থেকে ছোট্ট একটি ছোরা আমরা আজকে মাসকের মাধ্যমে তেলাওয়াত শিখব। শুরুতেই আমরা বিগত অনুষ্ঠানগুলোতে কুরআনুল কারীমের হরফের যেই মাখরাজগুলো রয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা ৬ নম্বর মাখরাজ নিয়ে আলোচনা করব। আমরা জানি ৬ নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া তিনটি হরফ এই মাখরাজ থেকে উচ্চারিত হয়। ছোট্ট বন্ধু, তাহলে আমরা মাখরাজটা সবাই একসাথে পড়ব। ৬ নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া,
3: তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া।
1: এখানে মাখরাজ একটি, হরফের নাম হলো তিনটি। মাখরাজ কয়টি?
3: একটি।
1: হরফের নাম
3: তিনটি।
1: হরফগুলির নাম হলো জিম, শিন, ইয়া। ছোট্ট বন্ধু, আমরা সবাই একসাথে পড়বো ইনশাল্লাহ। হরফ তিনটির নাম হলো
2: জিম শিন ইয়া।
1: তো আমরা জানি এই একটি মাখরাজ থেকে তিনটি হরফ উচ্চারিত হয়। প্রথম হরফের নাম হলো জিম, যেটাকে সিদ্দাতের হরফ বলা হয়ে থাকে। অর্থাৎ জিম হরফ উচ্চারণের সময় আওয়াজ এবং মাখরাজে ধাক্কা লাগার কারণে আওয়াজ এবং বাতাসটা বন্ধ হয়ে থাকবে, যার কারণে হরফটি খুব শক্তভাবে উচ্চারিত হবে। অন্যান্য হরফগুলি যেভাবে নরমভাবে উচ্চারিত হয়ে থাকে তার তুলনায় জিম হরফটি একটু শক্তভাবে উচ্চারিত হবে। আমরা এখন এই হরফটি মাস্কের মাধ্যমে আমরা অনুশীলন করব ইনশাআল্লাহ। হরফের নাম জিম।
2: হরফের নাম জিম।
1: আজে
2: আজে,
1: ইজে
2: ইজে,
1: উজে
2: উজে।
1: এখানে শক্ত হওয়ার আরও অন্যতম একটি কারণ হল জিম হরফের মধ্যে কলকলার সিফাত পাওয়া যায়, যার কারণে হরফটি কলকলা করতে হবে। আজে
2: আজে,
1: আজে
2: আজে,
1: ইজে
2: ইজে,
1: উজে
2: উজে।

অর্থাৎ বর্গোজ্জর বদলে চ হওয়ার সম্ভাবনা থাকে, যেটা তেলাওয়াতের মধ্যে ভুল হয়ে থাকে। আমরা এই ভুল থেকে অবশ্যই খেয়াল করবো ইনশাল্লাহ। এক্ষেত্রে আমরা একটি উপায় অবলম্বন করতে পারি, সেটা হলো এই হরফটি যখন আমরা বিভিন্ন হরকত দিয়ে আমরা মস্ক করব, তখন আমি আমার মুখের সামনে হাতটি রেখে আমি এটা মস্ক করব, যাতে করে কোনো ধরনের বাতাস আমার মুখ থেকে বের না হয়। এটা খেয়াল রাখবো ইনশাল্লাহ।

0: তাহলে আমরা ছোট্ট বন্ধুরা আমরা জিম হরফের মাস করলাম এবং সাথে সাথে হরফটির মাখরাজ সম্পর্কে আমরা জানলাম। তাহলে জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তারুর সাথে কলকলার সাথে জিম হরফটি উচ্চারণ করতে হবে ইনশাআল্লাহ। দ্বিতীয় যে হরফটির নাম আমরা বলেছি শিন হরফ। শিন এটাকে তাফাসির সিফাতের হরফ বলা হয়, অর্থাৎ এর প্রথমে মাখরাজ হলো জিব্বার মধ্যখান তার বরাবর উপরে তারুর সঙ্গে লাগাইয়া, সাথে সাথে এই হরফটি উচ্চারণের সময় মুখের ভিতর আওয়াজ ছড়িয়ে যাবে, মুখের ভিতর আওয়াজ ছড়িয়ে যাবে, যার কারণে এই হরফটি উচ্চারণের সময় একটি শা শা শব্দের উৎপাদন হবে, অর্থাৎ আশ আশ, এই যে বাতাসের যে একটা প্রবাহিত বাতাস, তো এটা সুন্দর করে মুখের ভিতর ছড়ায় যাবে। এক্ষেত্রে আমরা আওয়াজটা ছড়াইলে হরফটি আমাদের আরও সুন্দরভাবে উচ্চারণ হবে ইনশাআল্লাহ। আমরা মাস্কের সময় বা তেলাওয়াতের সময় এই হরফটি অবশ্যই খুব গুরুত্বের সাথে খেয়াল করব। যদি আমি মুখের ভিতরে আওয়াজকে না ছড়াই তাহলে হরফটি অসুন্দরভাবে তেলাওয়াত হবে, এদিকে খেয়াল রাখবো ইনশাআল্লাহ।
1: শিশু।

0: كلوا واشربوا هنيئا بما كنتم تعملون.
1: الحمد لله আমরা অনেক চমৎকার ভাবে আমরা হরফগুলি মাস করলাম, আর একটি হরফ আমরা আজকে মাস করব ইনশাআল্লাহ। হরফটির নাম হলো ইয়া। হরফটির নাম কি?
2: ইয়া।
1: আমরা জানি ইয়াটা হলো লিনের হরফ, অর্থাৎ যার অর্থ হয়ে থাকে নরমভাবে উচ্চারিত করা। আমাদের সমাজে অনেকেই বলে থাকে যে ইয়া হরফটি শক্তভাবে উচ্চারিত হয়, আসলে এটা তাজবীদের পরিপন্থী। ইয়া হরফটি উচ্চারণের সময় খুব নরমভাবেই উচ্চারিত হবে ইনশাআল্লাহ।
3: ইনশাআল্লাহ।
1: ইয়া
2: ইয়া
1: ইয়া
2: ইয়া
1: ইয়া
2: ইয়া।
1: ছোট্ট বন্ধু আব্দুল্লাহ, তুমি বলো তো মাখরাজ কোথায়? ইয়া হরফটির মাখরাজ কোথায়?
4: জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরে, তালুর সঙ্গে লাগাইয়া।
1: মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর ছোট বন্ধু আব্দুল্লাহ খুব সুন্দরভাবে আমাদেরকে মাখরাজটি শোনালো। আমরা ছোট্ট বন্ধু সাদ আল হাসানের কাছে জিজ্ঞাসা করব যে এই হরফটি কোন মাখরাজ থেকে উচ্চারিত হয়।
5: জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরে, তালুর সাথে লাগাইয়া।
1: মাশাআল্লাহ, জাযাকাল্লাহ আহসানাল জাযা। ছোট্ট বন্ধু আব্দুর রহমান, তুমি বলো যে এই হরফটি শক্তভাবে উচ্চারিত হবে নাকি নরমভাবে উচ্চারিত হবে?
6: নরমভাবে উচ্চারিত হবে।
1: কেন?
6: ইয়া হরফটি নরম, লিনের হরফ।
1: মাশাআল্লাহ, জাযাকাল্লাহ আহসানাল জাযা। ইয়া হরফটি লিনের হরফ হওয়ার কারণে নরমভাবে উচ্চারিত হবে। তাহলে আমরা হরফটি একটু মাস করবো ইনশাআল্লাহ।

অনেক সময় সূরা ফাতিহার ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন এই আয়াতটি তেলাওয়াতের সময় আমাদের দেশে অনেক মানুষই শক্তভাবে খুব উচ্চারণ করে থাকে, যেমন ইয়াকা। তো এইভাবে আসলে কুরআনুল করিমের কোনো হরফ এত শক্তভাবে উচ্চারিত হয় না। আল্লাহ তাআলা কুরআনুল করিমকে সূরা কমরের মধ্যে বলছেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআন লিযিক্রি ফাহাল মিন মুদাক্কির, আমি কুরআনকে নাজিল করেছি সহজভাবে যাতে মানুষ বুঝতে পারে। তাফসিরগণ লিখে থাকেন যে কোরআন শুধু বোঝার জন্য সহজ না, যে কোনো বয়সেরই মানুষ কোরআনে করিম যেন সুন্দরভাবে সহজভাবে সাবলীলভাবে কোরআনে করিম তেলাওয়াত করতে পারে, আমি এই জন্য কোরআনকে নাজিল করছি। এই জন্য আমরা যে হরফগুলি যেভাবে আসে সেভাবেই আদায় করার চেষ্টা করবো ইনশাআল্লাহ।

0: বন্ধু সাজিদ, তুমি আয়াতটি তেলাওয়াত করো। ইয়াকা নাআবুদু।
1: ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন।
0: মাশাআল্লাহ ছোট্ট বন্ধু, আরো সুন্দর করে তেলাওয়াত করতে হবে, হরফটা আরো নরম ভাবে উচ্চারণ করতে হবে ইনশাআল্লাহ।
2: ইনশাআল্লাহ।
0: ছোট্ট বন্ধু শেখ আবরার, তুমি কুল ইয়া আইয়ুহাল কাফিরুন আয়াতটি তেলাওয়াত করো।
3: قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ।
0: তোমার এই হরফটি উচ্চারণের সময় নাকের মধ্যে চলে গেছে, যেহেতু আমরা মাখরাজ পড়ছি জিহ্বার মধ্যখান, তার বরাবর উপরে তার সঙ্গে লাগাইয়া যদি আমি নাক দিয়ে পড়ি তাহলে মাখরাজের বিপরীত পড়লাম, এটা খেয়াল করতে হবে। আবার আয়াতটি আমরা শুনবো ইনশাআল্লাহ।
3: قُلْ يَا أَيُّهَا الْكَافِرُونَ।
0: أَيُّهَا
2: أَيُّهَا
0: নাকের মধ্যে যাবে না। হ্যাঁ,

0: আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমরা এতক্ষণ আমরা হরফের সৌন্দর্যের জন্য মাখরাজ নিয়ে আলোচনা করতেছিলাম। আমরা আজকে ৬ নম্বর মাখরাজ তেলাওয়াত করেছি বা ৬ নম্বর মাখরাজের আমরা আজকে অনুশীলন শিখছি, যার মাখরাজের নাম হলো জিব্বার মধ্যখান, তার বরাবর উপরে তার সঙ্গে লাগাইয়া। একটি মাখরাজে কয়টি হরফ?
1: ৩টি।
0: একটি মাখরাজে কয়টি হরফ?
2: ৩টি হরফ।
0: হরফগুলির নামটা আমরা সুন্দর করে বলবো সবাই। জিম শিন ইয়া।
2: জিম শিন ইয়া।
0: তাহলে এই হরফগুলি উচ্চারণের সময় অবশ্যই আমার খেয়াল রাখতে হবে ইনশাআল্লাহ। প্রিয় শ্রোতা, আমরা অন্য অন্য অনুষ্ঠানের মতন আজকেও একটি সূরা তেলাওয়াতের মাধ্যমে মাস করব ইনশাআল্লাহ। এবং এই তেলাওয়াতের মধ্যে আমাদের যে ভুল ত্রুটিগুলো হয়ে থাকে আমরা এগুলো অবশ্যই আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা আজকে যে সূরাটি তেলাওয়াত করব এর নাম হলো সূরাতুল বাইয়িনা। সূরাতুল বাইয়িনা, এটা মাদানী সূরা, মদিনায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটি আমরা মশ করব ইনশাআল্লাহ।

0: প্রিয় শ্রোতা, আজ এই পর্যন্ত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কোরআনুল করিমের আহকাম অনুযায়ী জীবন পরিচালনা করার তৌফিক দান করুন।
1: আমিন।
0: প্রিয় শ্রোতা, প্রশ্ন ও মতামত থাকলে আমাদেরকে চিঠি যোগে জানাতে পারবেন। চিঠি পাঠানোর ঠিকানা প্রযোজক পবিত্র কোরআন শিক্ষার আসর, প্রযত্নে আঞ্চলিক পরিচালক, বাংলাদেশ বেতার, খুলনা 9000। সকলকে সালাম জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
1: ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
2: পবিত্র কুরআন শিক্ষার আসর শেষ হলো। পরিচালনা করলেন কারি আব্দুর রহমান, সম্পাদনায় খন্দকার ওয়াহিদুজ্জামান, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রযোজনায় ফাহাদ হোসেন মোল্লা। অনুষ্ঠানটি পুনঃ প্রচারিত হলো। বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। আগামী 12 সেপ্টেম্বর 2026 তারিখ শনিবার সকাল 10টায় নব থিয়েটার বিজয় সরণি ঢাকায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো 3 দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াময় 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে। বাংলাদেশ বেতার খুলনা। এখন বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। সকাল 9টা বাংলাদেশ বেতার, খবর পড়ছি মোহাম্মদ আব্দুল মুক্তাদির। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন শেষ হয়েছে। স্পিকার হাফিজউদ্দিন আহমদ বীরবিক্রম অধিবেশন সমাপনী সংক্রান্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘোষণা পাঠের মাধ্যমে তৃতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। এর আগে সমাপনী বক্তব্যে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট থেকে উত্তরণ ঘটবে বলে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। তিনি জানান, গ্যাস ও বিদ্যুৎ সংকট মোকাবেলায় একাধিক তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণসহ সৌর বিদ্যুতের ব্যবহার সম্প্রসারণের উপর গুরুত্বারোপ করা হচ্ছে। প্রধানমন্ত্রী বলেন, আমদানি নির্ভরতা কমিয়ে বাংলাদেশকে সৌর বিদ্যুৎ উৎপাদক দেশে পরিণত করার দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে সরকার। বর্তমান সংকট নিয়ে উস্কানিমূলক আচরণের পরিবর্তে জনগণের সামনে প্রকৃত পরিস্থিতি তুলে ধরতে বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বিরোধী দল সহায়তা করলে দ্রুতই দেশ ও জাতিকে এই বিদ্যুৎ ও গ্যাস সমস্যা থেকে মুক্ত করা সম্ভব হবে। গণতন্ত্রের পক্ষে শক্তির মধ্যে বিরোধ বিভেদ ফ্যাসিস্ট শক্তিকে পুনরুজ্জীবিত করবে উল্লেখ করে তিনি একটি কল্যাণকর রাষ্ট্র গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন। তারেক রহমান বলেন, তার নেতৃত্বাধীন বিএনপি সরকার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে বাংলাদেশকে ঋণ খেলাপের অভিশাপ থেকে মুক্ত করার উদ্যোগ নিয়েছে এবং বিভিন্ন উদ্যোগের ফলে বর্তমানে ঋণ খেলাপির অনুপাত 35.5% থেকে কমে 32.6% দাঁড়িয়েছে। এদিকে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি বিল 2026 জাতীয় সংসদে পাশ হয়েছে। এর ফলে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্ত করে তার পরিবর্তে একটি বিশেষায়িত পুলিশ ইউনিট গঠনের পথ তৈরি হল। এছাড়া জাতীয় সংসদে আর্মড পুলিশ ব্যাটালিয়ন এপিবিএন বিল 2026 ও পাশ হয়েছে। বিলে পুলিশের অধীনে এপিবিএন ইউনিট গঠনের বিধান রাখা হয়েছে। এর মাধ্যমে স্পেশাল সিকিউরিটি অ্যান্ড প্রোটেকশন ব্যাটালিয়ন, পার্বত্য ব্যাটালিয়ন, বিমানবন্দর ব্যাটালিয়ন ও সরকার নির্ধারিত অন্য যে কোনো ব্যাটালিয়ন থাকবে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মোহাম্মদ সাখাওয়াত হোসেন জানিয়েছেন, চলতি মাসের 25 তারিখ থেকে দেশব্যাপী হামের বিশেষ টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। তিনি গতকাল বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস 2026 উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক সেমিনারে একথা জানান। আগামী 29 অক্টোবর ঠাকুরগাঁও এক আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আক্তার আহমেদ গতকাল রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে এক প্রেস ব্রিফিংয়ে এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী আগামী 27 সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং মনোনয়নপত্র বাছাই করা হবে 29 সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে 30 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিল নিষ্পত্তি করা হবে 6 অক্টোবর। 7 অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং 8 অক্টোবর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগরের কৌশলগত বন্দর নগরী মোখা দখল করে নিয়েছে। মোখার বাসিন্দারা জানান, বুধবার রাতে সরকারপন্থী বাহিনীর সাথে তীব্র সংঘর্ষের পর হুতি যোদ্ধারা শহরে প্রবেশ করে, ফলে অনেক পরিবার তাদের ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। মোখা দখলের ফলে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি এখন বাব আল মান্দাব প্রণালী থেকে মাত্র 75 কিলোমিটার দূরে অবস্থান করছে। বাব আল মান্দাব প্রণালীটি এশিয়া ও ইউরোপকে সংযোগকারী অন্যতম বাণিজ্য পথ। হুতি জানায়, আন্তর্জাতিক নৌ চলাচলের ক্ষেত্রে তারা কোন হুমকি সৃষ্টি করছে না, তবে তারা সৌদি আরবের জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করার হুমকি পুনর্ব্যক্ত করেছে। উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যুদ্ধের কারণে পারস্য উপসাগরের হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে যাওয়ায় সৌদি আরব তেল রপ্তানির জন্য লোহিত সাগরের উপর নির্ভরশীল হয়ে পড়ে। এখন সৌদি সমর্থিত ইয়েমেনের সরকারি বাহিনীর কাছ থেকে মোখা দখল করে নেওয়ায় লোহিত সাগরের হুতিদের নিয়ন্ত্রণ জোরদার হল। এদিকে হুতি ইয়েমেনের সরকার এবং সৌদি আরবের মধ্যকার সংঘাত তীব্র হওয়ার ফলে তেলের দাম বেড়ে গেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকার একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ বেলা একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সকাল ১০টায়।
1: বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে ছোটদের জন্য অনুষ্ঠান কল্লোল, গ্রন্থনা ও উপস্থাপনা উম্মে কুলসুম পলি।
2: ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বন্ধুরা?
3: জি আপা, আমরা খুব ভালো আছি, আপনি কেমন আছেন?
2: তোমাদের এই ছোট্ট কচি কাঁচাদের প্রাণের অনুষ্ঠান কল্লোলের আসরে আসতে পেরে আমিও খুবই ভালো আছি। দূরের ও কাছের সকল ছোট্ট বন্ধুদের জানাই আমার প্রাণ ঢালা শুভেচ্ছা, প্রীতি ও ভালোবাসা। অনেক অপেক্ষার পথ পেরিয়ে তোমাদের ছোট্ট ছোট্ট স্বপ্ন, গান, কবিতা ও কথামালা নিয়ে সকল বন্ধুদের সাথে আমি উম্মে কুলসুম পলি হাজির হয়েছি তোমাদের প্রিয় অনুষ্ঠান কল্লোলের আঙিনায়। বন্ধুরা, চলছে শরৎকাল। শরৎ আমাদের বাংলার ষড়ঋতুর একটি অত্যন্ত মনোরম ও সুন্দর ঋতু। গ্রীষ্মের তীব্র গরম ও বর্ষার টানা বৃষ্টির পর শরৎ জনজীবনে যেমন স্বস্তির বার্তা নিয়ে আসে, তেমনি প্রকৃতিও ধারণ করে এক নতুন ও স্নিগ্ধ রূপ। মেঘমুক্ত গভীর নীলাকাশে তুলোর মতো সাদা সাদা মেঘ এদিক সেদিক ভেসে বেড়ায়, যা আমাদের মনকে নিয়ে যায় দূর থেকে দূর অজানায়। আচ্ছা, তোমরা বলতে পারো বাংলার কোন দুইটি মাস নিয়ে শরৎকাল গঠিত?
3: জি আপা।
2: হ্যাঁ, তোমরা ঠিকই বলেছো বন্ধুরা। আর এই সময়ে হালকা মৃদু ও শীতল বাতাসের সাথে নদীর দুই ধার অথবা খোলা মাঠের পাশে সাদা কাশফুলের তোলা, শিউলি ও কামিনী ফুলের অনিন্দ সৌন্দর্য আমাদের সজীব করে তোলে। এমনই একটি চমৎকার সজীব সকালে তোমাদের ঋতুভিত্তিক রবীন্দ্রসঙ্গীত শোনাতে আমাদের সাথে আছে ছোট্ট বন্ধু দ্বিতীয় রাহা দৃষ্টি।

0: বন্ধুরা, দ্বিতীয়ার গান তোমাদের কেমন লাগলো? নিশ্চয়ই ভালো।
1: জি আপা।
0: প্রিয় ছোট্ট বন্ধুরা, আমরা আরো একটি গান শুনব অর্পিতা বসাকের কণ্ঠে, এবং বন্ধু অর্পিতা আমাদের শোনাবে নজরুল সঙ্গীত।

0: এতক্ষণ ছোট্ট বন্ধু অর্পিতা বসাকের কণ্ঠে শুনলাম নজরুল সঙ্গীত। বন্ধুরা, সঙ্গীতে লয় ও তাল ঠিক রাখতে তবলা একটি প্রধান ও জনপ্রিয় বাদ্যযন্ত্র হিসেবে ব্যবহৃত হয়। শিল্পীরা তবলার বিভিন্ন বোলের মাধ্যমে সুরের আবেগ ও সৌন্দর্য বহু গুণ বাড়িয়ে তোলেন। অনুষ্ঠানের এ পর্যায়ে ছোট্ট বন্ধু প্রীতম সাহা ওম আমাদের তবলা বাজিয়ে শোনাবে। ওম, তুমি কেমন আছো?
1: আমি ভালো আছি আপা।
0: তুমি কত বছর বয়স থেকে তবলা বাজাচ্ছ?
1: 5 বছর বয়স থেকে আপা।
0: বাহ। আচ্ছা ওম, তুমি আজ কোন তালের উপর বাজাবে তবলা?
1: আপা, আমি ত্রিতালের উপরে আজকে তবলা বাজাবো।
0: বাহ, তুমি তোমার চর্চা ও সাধনা দ্বারা তোমার সুন্দর লক্ষ্যে পৌঁছে যাও, এই কামনা আমরা সবাই করি। চলো বন্ধুরা, এবারে শুনি ওমের বাজানো তবলার লহরা।

0: এতক্ষণ ছোট্ট বন্ধু ওম আমাদের তবলা বাজিয়ে শোনালো। এবারে একটি কবিতা শুনলে কেমন হয়? চলো ছোট্ট বন্ধু সানিকা সুলতানার কাছ থেকে শুনি কবিতার আবৃত্তি।
1: বীর পুরুষ, লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। মনে করো যেন বিদেশ ঘুরে মাকে নিয়ে যাচ্ছি অনেক দূরে, তুমি যাচ্ছ পালকিতে মা চড়ে, দরজা দুটো একটুকু ফাঁক করে, আমি যাচ্ছি রাঙা ঘোড়ার পরে, টকবগি তোমার পাশে পাশে, রাস্তা থেকে ঘোড়ার ঘুরে ঘুরে, রাঙা ধুলোয় মেঘ উড়িয়ে আসে, সন্ধে হলো সূর্য নামে পাটে, এলেম যেন জোড়া দিঘির মাঠে, ধু ধু করে যেদিক পানে যাই, কোনো খানে জনমানব নাই, তুমি যেন আপন মনে তাই ভয় পেয়েছ, ভাবছ এলেম কোথা, আমি বলছি ভয় পেও না মা গো, ওই দেখা যায় মরা নদীর সোঁতা, চোট কাটাতে মাঠ রয়েছে ঢেকে, মাঝখানেতে পথ গিয়েছে বেঁকে, গরু বাছুর নেই কো কোন ওখানে, সন্ধে হতেই গেছে গায়ের পানে, আমরা কোথায় যাচ্ছি কে তা জানে, অন্ধকারে দেখা যায় না ভালো, তুমি যেন বললে আমায় ডেকে, দিঘির ধারে ওই যে কিসের আলো, এমন সময় হারে রে রে রে রে, ওই যে কারা আসতেছে ডাকছে রে, তুমি ভয়ে পালকিতে এক কোণে, ঠাকুর দেবতা স্মরণ করছো মনে, বেয়ারাগুলো পাশের কাটা বনে, পালকি ছেড়ে কাঁপছে থর থর, আমি যেন বলছি তোমায় ডেকে, আমি আছি ভয় কেন মা করো, হাতে লাঠি মাথায় ঝাঁকড়া চুল, কানে তাদের গোজা জবার ফুল, আমি বলি দাঁড়া খবরদার, এক পাগে আসিস যদি আর, এই যে দেখ আমার তলোয়ার, টুকরো করে দেব তোদের সেরে, শুনে তারা লম্ফ দিয়ে উঠে, চেঁচিয়ে উঠল হারে রে রে রে রে, তুমি বললে যাস না খোকা ওরে, আমি বলি দেখো না চুপ করে, ছুটিয়ে ঘোড়া গেলেম তাদের মাঝে, ঢাল তলোয়ার ঝনঝনিয়ে বাজে, কি ভয়ানক লড়াই হলো মাঝে, শুনে তোমার গায়ে দেবে কাটা, কত লোক যে পালিয়ে গেল ভয়ে, কত লোকের মাথা পড়ল কাটা, এত লোকের সঙ্গে লড়াই করে ভাবছ খোকা গেলেই বুঝি মরে, আমি তখন রক্ত মেখে ঘেমে বলছি এসে লড়াই কেছে থেমে, তুমি শুনে পালকি থেকে নেমে চুমু খেয়ে নিচ্ছ আমায় কোলে, বলছ ভাগ্যি খোকা সঙ্গে ছিল, কি দুর্দশাই হতো তা না হলে, রোজ কত কি ঘটে যাহা তাহা, এমন কেন সত্যি হয় না আহা, ঠিক যেন এক গল্প হতো তবে, শুনত যারা অবাক হতো সবে, দাদা বলতো কেমন করে হবে, খোকার গায়ে কি এত জোর আছে, পাড়ার লোকে বলতো সবাই শুনে, ভাগ্যে খোকা ছিল মায়ের কাছে।
0: বন্ধুরা, সানিকার আবৃত্তি শুনতে নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে?
2: জি আপা,
0: আমারও খুবই ভালো লেগেছে। প্রিয় বন্ধুরা, তোমরা তো নিশ্চয়ই জানো বাংলা সঙ্গীতের একটি ধারা লোকসঙ্গীত, যা গ্রামীণ মানুষের জীবনযাত্রা, সুখ দুঃখ, আশা ও আধ্যাত্মিক অনুভূতির সহজ প্রকাশ। জারিসারি, ভাটিয়ালি, মুর্শিদি, মারফতি, বাউল গান গ্রাম বাংলার মাঠ ঘাট সবুজ প্রকৃতি ছুঁয়ে ছড়িয়ে পড়েছে প্রজন্ম থেকে প্রজন্মে। তাই আমাদের আজকের অনুষ্ঠানের শেষ পরিবেশনা লোকসঙ্গীতে হাসন রাজার গান শুনবো ছোট্ট বন্ধু অদিতি গোলদারের কণ্ঠে।

0: অদিতির গান নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে বন্ধুরা?
1: জি আপা,
0: আমারও খুব ভালো লেগেছে। গান, কবিতা ও গল্পকথায় চলে এসেছি অনুষ্ঠানের শেষ পর্যায়ে। যাবার আগে বলতে চাই, ডেঙ্গুর প্রকোপ ও ভয়াবহতা থেকে বাঁচতে আমাদের সচেতনতাই যথেষ্ট। আমরা আমাদের বাড়ি, স্কুল, খেলার মাঠের চারিপাশ পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখব। রাস্তায় পড়ে থাকা প্লাস্টিকের বোতল, টায়ার, ডাবের খোসা বা ফুলের টবে পানি জমতে দেব না। তোমরা তো নিশ্চয়ই জানো, জমে থাকা পরিষ্কার পানিতেই এডিস মশার জন্ম। আমরা প্রত্যেকে আমাদের চারিপাশ পরিচ্ছন্ন রাখলেই সম্ভব সুস্থ ও সুন্দর জীবনযাপন। তাহলে আর কথা নয়, ঘড়ির কাঁটা আমাদের জানান দিচ্ছে যেতে হবে। হ্যাঁ বন্ধুরা, বিদায় নেব আজকের মতো। ছোট্ট বন্ধুদের সাথে নিয়ে আমরা ফিরে আসব আবারও কল্লোলের এই আসরে প্রতি মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার ঠিক সকাল 9:05 বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে।
2: ছোটদের জন্য অনুষ্ঠান কল্লোল শেষ হল। গ্রন্থনা উপস্থাপনা উম্মে কুলসুম পলি, সম্পাদনায় মোহাম্মদ রেজাউল হক, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম, প্রযোজনায় তনুজা মণ্ডল, বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন ছায়াছবির গান। দুই নয়নের আলো ছায়াছবি থেকে মনির খানের কণ্ঠে।

ছায়াছবির গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, একটি ঘোষণা। আগামী 12 সেপ্টেম্বর 2026 তারিখ শনিবার সকাল 10টায় নব থিয়েটার বিজয় সরণী ঢাকায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো 3 দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা।

0: যাক বাবা, কার্টুনটা সাইরা দিছি, পোলাটা এখন একদম চুপচাপ বসে আছে। আমি এখন একটু শান্তিতে রান্না আর ঘর মোছার কাজটা সাইরা নিতে পারো। বাবা রে বাবা, ওরে মোবাইল না দিলে তো আমার আসল ধরেই খালি কাঁদতে থাকে, কাম কাজ তো কিচ্ছু করতে দেয় না। বাবা
1: আজকে জ্যামটা একদম অসহ্য ছিল।
2: হ্যাঁ
1: রহিমাবু, রহিমাবু অনেক কোথায়, বাসাটা তো চুপচাপ লাগছে কেন?
0: আপা এই যে আমি, ওই অনেক বাবাজি তো ওই ড্রয়িং রুমের মধ্যে বইয়া বইয়া মোবাইল দেখতেছে, আজকে কোনো রহমের জ্বালাতন করে নাই, আর দুপুর বেলায় বাথরুমে মোবাইলে কার্টুন দেখাই দেখাই খাওয়াইছি।
3: অনেক বড় একটা চকোলেট,
1: অফিস
3: থেকে ফিরে কানে তালা লেগে যাওয়ার মতো অবস্থা।
1: আরে
3: কিভাবে চিল্লাচ্ছে কেন?
1: দেখো বাবা চকলেট নিয়ে এসছে, ধরো।
4: না আমি গেম খেলবো, দাও আমার মোবাইল দাও।
1: আরিফ দেখেছো, দেখেছো কেমন করছে,
0: মোবাইল না দিলে তো সারাক্ষণ দূরে খালি জ্ঞান জ্ঞান জ্ঞান জ্ঞান করতেই থাকে, কান্না করে, আমার আসল দূরে টানা টানি শুরু করে দেয়। ওই রাতে থাকলে না অন্তত একটা জায়গায় বসে থাকে, আমিও ঘরের কাজগুলো একটু শান্তি মতো কইরা ফেলাইতে পারি, এটা ভালো না? কোন
3: রহিমা, তুমি নিজের একটু শান্তির জন্য ছেলেটার কি সর্বনাশ করেছো বুঝতে পারছো? ও এখন আর আগের মতো হাসে না, আমাদের সাথে গল্প করে না, বাসায় কোনো মেহমান এলে চোর দেখার মতো করে অন্য ঘরে পালিয়ে যায়, কারোর সাথে কথাটা পর্যন্ত বলে না।
0: স্যার আজকালকার বাচ্চা তো মোবাইল দেখবই, চিন্তা করেন না, বড় হইলে সব ঠিক হয়ে যাইব।
3: এটা বড় হলে ঠিক হওয়ার জিনিস না রহিমা, এটা ওর মানসিক বিকাশকে একদম ধ্বংস করে দিচ্ছে। তুমি তোমার কাজে যাও, যাও।

0: রহিমা নিজের কাজের সুবিধার জন্য ওর হাতে মোবাইল তুলে দিচ্ছে, আর আমরাও ভাবছি বাচ্চা শান্ত আছে।
1: ঠিকই বলেছ। শোনো, আমাদের না ওকে আরো বেশি সময় দেওয়া উচিত।
0: হ্যাঁ শুনো না, কাল তো শুক্রবার।
1: হ্যাঁ,
0: এক কাজ করি, আমি কাল বিকেলে ওকে নিয়ে বাইরে যাই, কোনো মোবাইল সাথে থাকবে না, দেখি ও বাইরের দুনিয়াটা চেনে কিনা, কি বলো?
1: হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ নিয়ে যাও।
0: অনিক বাবা, এই দেখো কত বড় সুন্দর একটা মাঠ। ওই দেখো, ওই ওই ওই ওই যে ওই যে তোমার বয়সী কতগুলো ছেলে ফুটবল খেলছে, চলো আমরাও গিয়ে ওদের সঙ্গে খেলি। আমি তোমাকে বল পাস দিচ্ছি, তুমি আমাকে দাও, এই নাও, ধরো, দাও দাও দাও বাবা, দাও আমাকে, দাও দাও বাবা।
2: না আমি খেলবো না, নোংরা কথা আমার ভালো লাগে না। বাবা তোমার পকেট থেকে মোবাইলটা দাও না, প্লিজ বাবা দাও
0: না। না অনিক,
2: প্লিজ দাও,
0: আজ আমরা কোনো মোবাইল দেখবো না। না বাবা শোনো শোনো, তুমি আমার কথা শোনো, আমার লক্ষ্মী ছেলে, তুমি এখন একটু ওই বাচ্চাদের সাথে কথা বলবে, হ্যাঁ দৌড়াও, দেখবে কত ভালো লাগবে, যাও খেলো ওদের সঙ্গে।
2: হ্যাঁ না আমার মোবাইল চাই, আমি বাজারে যাব, আমি কিচ্ছু খেলবো না, আমাকে মোবাইল দাও, নইলে আমি কিচ্ছু খাবো না।
0: দাও দাও মোবাইল দাও, লক্ষ্মী বাচ্চা, ও খোদা, ও প্রকৃতির আনন্দটাই ভুলে গেছে, এভাবে তো চলতে দেওয়া যায় না, কালই ওকে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে।
3: আরিফ সাহেব, আমি অনিকের আচরণ লক্ষ্য করলাম, ওর এই দেরিতে কথা বলা এবং উগ্র আচরণের প্রধান কারণ হল ভার্চুয়াল অটিজম বা অতিরিক্ত মোবাইল আসক্তি।
0: কি বলছেন?
3: হ্যাঁ
1: আসলে ডক্টর, আমরা দুজনেই চাকরি করি, বাসের কাজের মেয়ে রহিমার কাছেও থাকে, আর রহিমা নিজের কাজ সহজ করার জন্য ওকে সকাল বিকাল মোবাইল দিয়ে রাখত, আর আমরাও বুঝতে পারিনি যে এটা ওর এত বড় ক্ষতি করবে।
3: এটা এখন শহরের প্রতিটা কর্মজীবী মা বাবার বড় সমস্যা।
1: জি,
3: কাজের মানুষরা নিজেদের নির্ঝঞ্ঝাট রাখতে বাচ্চার হাতে স্ক্রিন তুলে দিচ্ছে, অথচ 2-5 বছর বয়স হল শিশুদের মানসিক বিকাশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। এই সময় তারা মানুষের সাথে কথা বলে, ইশারা দেখে ভাষা শেখে।
0: আচ্ছা ডক্টর সাহেব, মোবাইলের কারণে ওর ঠিক কি কি ক্ষতি হচ্ছে?
3: মোবাইল হলো ওয়ান ওয়ে কমিউনিকেশন বা একমুখী যোগাযোগ, গেম কিংবা কার্টুন শুধু কথা বলে যায় কিন্তু বাচ্চার কাছ থেকে কোনো উত্তর খোঁজে না, ফলে অনিকের মস্তিষ্কের যে অংশটা ভাষা ও সামাজিক যোগাযোগের কাজ করে সেটার বিকাশ থমকে গেছে।
0: কি বলছেন?
3: হ্যাঁ, ও বাস্তব জগতের চেয়ে স্ক্রিনের অবাস্তব জগৎকে আপন ভাবছে, এভাবেই আমাদের নতুন প্রজন্ম মানসিকভাবে পঙ্গু হয়ে যাচ্ছে।
1: আচ্ছা ডক্টর, আমি যদি চাকরি ছেড়ে দিই?
3: না না, চাকরি ছাড়ার প্রয়োজন নেই, তবে ব্যবস্থাপনায় বদল আনতে হবে। প্রথমত বাসায় রহিমাকে কঠোরভাবে নির্দেশ দিন যেন অনিককে কোনোভাবেই মোবাইল না দেওয়া হয়, প্রয়োজনে CCTV ক্যামেরা দিয়ে নজর রাখুন। দ্বিতীয়ত, অফিস থেকে ফিরে আপনারা ক্লান্ত থাকলেও অনিককে অন্তত 1 ঘন্টা কোয়ালিটি টাইম দিন।
1: আচ্ছা,
3: ওর সাথে গল্প করুন, ছড়া কার্টুন খেলুন, ওকে জোর করে কথা বলানোর চেষ্টা করুন।
1: ও খোদা, আমরা নিজের অজান্তেই আমার ছেলের এত বড় ক্ষতি করে ফেললাম।
3: আহা, শান্ত হন শান্ত হন, এখনো সময় আছে, মা বাবা হিসেবে আপনারাও ওর সামনে ফোন ব্যবহার কমাবেন। দ্বিতীয়ত, ও কান্না করলেও মোবাইল দেওয়া যাবে না, ও যখন কান্না করবে বা জেদ করবে তখন ওকে ছবি আঁকা, লোগো ব্লক দিয়ে খেলনা বানানো বা মাটির কাজ দিন, আর প্রতিদিন অন্তত 1 ঘন্টা ওকে মাঠে নিয়ে অন্য বাচ্চাদের সাথে মিশতে শেখান।
1: ও যে অনেক জেদ করে, আমি তখন ওকে কোনোভাবে কিছু দিয়েই ওকে সামলাতে পারি না।
3: দেখুন, শিশুর স্ক্রিন টাইম বা মোবাইল আসক্তি কমানোর শুরুতে তারা তীব্র জেদ, কান্না বা রাগ দেখাতে পারে।
1: হ্যাঁ হ্যাঁ, এরকমটাই করে।
3: হ্যাঁ, মনস্তাত্ত্বিক পরিভাষায় একে বলা হয় এক্সটিনকশন ব্লাস্ট।
0: মানে কি?
3: অর্থাৎ কোনো অভ্যাস বন্ধ করতে গেলে সাময়িকভাবে সেই জেদের মাত্রা অনেক বেড়ে যায়। এই পরিস্থিতি সামলানোর জন্য কিছু মনস্তাত্ত্বিক কৌশল অবলম্বন করতে পারেন।
0: কিরকম?
3: যেমন, শিশু যখন মোবাইলের জন্য মাটিতে গড়াগড়ি খাবে বা চিৎকার করবে তখন তার দিকে রাগ দেখাবেন না, আবার মোবাইলও দেবেন না। আপনার রাগ বা অতিরিক্ত মনোযোগ শিশুর জেদকে আরো বাড়িয়ে দিতে পারে। আপনি শান্ত থাকলে

0: শিশু বুঝবে যে কান্না বা চিৎকার করে কোনো লাভ হচ্ছে না। আবার ধরুন ওকে জড়িয়ে ধরে নরম সুরে বলুন, আমি জানি তোমার খারাপ লাগছে এবং তুমি রাগ করছো, কিন্তু এখন মোবাইল দেখার সময় নয়।
1: এতেও বুঝবে?
0: হ্যাঁ, এতেও বুঝবে। আপনি তার কষ্টটা বুঝতে পারছেন, কিন্তু একই সাথে আপনার তৈরি করা নিয়মটি যে ভাঙা যাবে না সেটাও স্পষ্ট করছেন।
1: আচ্ছা,
0: আরেকটা কাজ করতে পারেন।
1: জি।
0: যেমন ও জেদ শুরু করতে পারে এমন সম্ভাবনা তৈরি হলে ওর মনোযোগ অন্যদিকে ঘোরানোর চেষ্টা করুন, এমন আরো কিছু কৌশল আছে।
2: বাহ, এভাবে তো আমরা কেউ ভাবিনি। আমরা আজ থেকে এই নিয়মগুলো মানবো ডাক্তার, আর ওর শৈশবকে আমরা এভাবে হারিয়ে যেতে দেব না।
1: হ্যাঁ একদম। আরিফ দেখো, আজ থেকে অনেককে মোবাইল না, আমি নিজে ওকে গল্প শোনাবো, ওকে নিয়ে খেলবো। আমি কথা দিচ্ছি এই প্রযুক্তির স্ক্রিন সরিয়ে আমি ওকে ফিরিয়ে দেব উন্মুক্ত আকাশ আর এই স্বাভাবিক শৈশব। দেখো,
2: সুমনা দেখো দেখো, মাত্র 4 মাসে আমাদের অনিকের কত পরিবর্তন।
3: মা দেখো দেখো, আমি অনেক বড় একটা বাড়ি বানিয়েছি, বাবা একটু সাহায্য করেছে।
1: আরে বাহ, আমার সোনা ছেলে তো দারুণ বাড়ি বানাতে পারে। রহিমাবু
4: আসতেছি আপা।
1: দেখেন, অনিক বানিয়েছে।
4: আমি যে আগে কত বড় ভুল করে ফেলেছিলাম, মোবাইল ছাড়া দেখেন আফা, অনেক বাবা জি যে এত লক্ষ্যে একটা ছেলে আমি তো আগে জানতামই না।
1: তাই তো,
4: এখন দেখেন ওরে নিয়ে আমি প্রত্যেক দিন বিকালে ছাদে যাই, আর ও অন্য বাচ্চাগুলো আগে না দৌড়াদৌড়িও করে।
1: তাই?
2: দেখেছো সুমনা, মোবাইলটা কেড়ে নিয়ে ওকে আমাদের সময় আর বাস্তব শৈশব ফিরিয়ে দিতেই ও কেমন স্বাভাবিক হয়ে উঠেছে, ওর মুখের জড়তাও কেটে গেছে।
1: হ্যাঁ, কর্মজীবী মা বাবা হিসেবে আমাদের ব্যস্ততা থাকবে, কিন্তু আমাদের অবহেলা আর কাজের লোকের উপর অন্ধবিশ্বাসের কারণে যেন নতুন প্রজন্মের মানসিক বিকাশ থমকে না যায়। আসুন, সন্তানদের স্ক্রিন নয়, সুস্থ সামাজিক পরিবেশ উপহার দেই।
5: মোবাইল আসক্তি সম্পর্কে স্পট ড্রামা শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। শুরু হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান রাগ রং। অনুষ্ঠানে আজ আহির ভৈরব রাগে সেতার বাদন শুনবেন শিল্পী জ্যোতি ব্যানার্জী।

সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এতক্ষণ রাগ রং অনুষ্ঠানে আহির ভৈরব রাগে সেতার বাদন শুনলেন। শিল্পী ছিলেন জ্যোতি ব্যানার্জি। বাংলাদেশ বেতার খুলনা। একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 12 সেপ্টেম্বর 2026 তারিখ শনিবার সকাল 9টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026 বাস্তবায়ন উপলক্ষে 3 মাসব্যাপী বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, 558 কিলোহার্জে, একই সাথে FM 88.8 মেগাহার্জে, এছাড়াও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। এতক্ষণ অনুষ্ঠান ঘোষণায় ছিলাম আমি অপি মণ্ডল। অধিবেশন তত্ত্বাবধানে ছিলেন আসমাউল হোসনা। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আল আমিন। প্রকৌশল সহযোগিতায় ছিলেন প্রদীপ কুমার মৃধা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

তিনি ছিলেন আসমাউল হুসনা। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আল আমিন। প্রকৌশল সহযোগিতায় ছিলেন প্রদীপ কুমার মৃধা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

তিনি ছিলেন আসমাউল হুসনা। প্রকৌশল তত্ত্বাবধানে ছিলেন খান আল আমিন। প্রকৌশল সহযোগিতায় ছিলেন প্রদীপ কুমার মৃধা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আমাদের দ্বিতীয় অধিবেশন শুরু হবে বেলা 11:59। সকলে ভালো থাকবেন সেই প্রত্যাশায় আমাদের প্রথম অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। শুভ সকাল।

বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খুলনা, সকাল 11:59। শুরু হলো আমাদের আজকের দ্বিতীয় অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। অনুষ্ঠান ঘোষণায় আছি আমি ওপি মণ্ডল। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন আসমাউল হুসনা। প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন খান আল আমিন। প্রকৌশল সহযোগিতায় রয়েছেন প্রদীপ কুমার মৃধা। শুরুতেই বাংলায় সংবাদ ও আবহাওয়া বার্তা ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। দুপুর 12টা বাংলাদেশ মোহাম্মদ দবির আল কাদের। ত্রয়োদশ জাতীয় সংসদের শেষ হয়েছে। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম অধিবেশন সমাপনী সংক্রান্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ঘোষণা পাঠের মাধ্যমে তৃতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করেন। সমাপনী বক্তব্যে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুতই বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট থেকে উত্তর বলে দেশবাসীকে আশ্বস্ত করেছেন। ডেঙ্গু প্রতিরোধে আগামীকাল থেকে শুরু হচ্ছে দেশব্যাপী 3 মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি। সরকারি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই কর্মসূচির উদ্বোধন করবেন। বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। হামের সংক্রমণ মোকাবেলায় আগামী 25 সেপ্টেম্বর থেকে দেশে দ্বিতীয় দফায় হামের টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। ইউনিসেফের মাধ্যমে ইতিমধ্যে অধিকাংশ টিকা দেশে এসে পৌঁছেছে, অবশিষ্ট টিকা আগামী পৌঁছাবে। গত এপ্রিলে প্রথম দফার ক্যাম্পেইনে প্রায় 1,85,00,000 টিকা দেওয়া হয়। দেশীয় উদ্ভাবনকে নীতি সহায়তা, কৌশলগত শিক্ষাখাত এবং মূলধারার বাজারের সঙ্গে সরাসরি সংযুক্ত করতে আগামীকাল থেকে রাজধানীর নব থিয়েটারে 3 দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে। তারেক রহমান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। বাংলাদেশে স্থিতিশীল উদ্ভাবনগুলোর সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক বাজারের শক্তিশালী সংযোগ ঘটানো মেলার উদ্দেশ্য। এতে প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশ সহ খাতের 1,000-এরও বেশি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শিত হবে। মেলার দ্বিতীয় দিন আগামী রোববার সবার জন্য স্বাস্থ্য উদ্ভাবন, সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্য সেবা সুযোগ সম্প্রসারণ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী সহধর্মিণী ডাক্তার জুবাই রহমান এতে উপস্থিত থাকবেন। প্রান্তিক ও সুবিধা বঞ্চিত জনগণের দুর্গায় কম খরচে মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে বাস্তবমুখী পদক্ষেপ নিয়ে এতে আলোচনা হবে। আগামী 29 অক্টোবর জাতীয় সংসদের ঠাকুরগাঁও 1 আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী আগামী 27 সেপ্টেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এবং মনোনয়নপত্র বাছাই করা হবে 29 সেপ্টেম্বর। মনোনয়নপত্র বাছাই রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে 30 সেপ্টেম্বর থেকে 4 অক্টোবর পর্যন্ত আপিল করা যাবে। আপিলের নিষ্পত্তি করা হবে 6 অক্টোবর, 7 অক্টোবর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং 8 অক্টোবর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হবে। ইরান সমর্থিত হতে বিদ্রোহীরা লোহিত সাগরের তীরবর্তী ইয়েমেনের কৌশলগত নগরী মোখা দখল করে নিয়েছে। বুধবার রাতে সরকারি সৈন্যদের সঙ্গে তীব্র লড়াইয়ের পর হুতিরা বন্ধ লোকজনকে ঘরবাড়ি ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করে। মোখা নগরীর দখল এখন বাব আল মান্দাব প্রণালীর কাছাকাছি রয়েছে। তারা এশিয়া ও ইউরোপকে সংযোগ নিয়ন্ত্রণ নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হুতিরা এই প্রণালীতে চলাচলকারী সৌদি জাহাজগুলো তাদের লক্ষ্যবস্তু করার হুমকি দিয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যে সংঘাত বৃদ্ধি পায়, জ্বালানি তেলের দাম বেড়ে গেছে। কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে সৃষ্ট বিরোধের রাজনৈতিক সমাধানের উপর গুরুত্ব আরোপ করেছে চীন। জাতিসংঘে চীনের উপস্থায়ী প্রতিনিধি সানলি বলেন, মধ্যপ্রাচ্য সংঘাত ওই অঞ্চলের দেশগুলোর মানুষের জন্য মারাত্মক দুর্ভোগ বয়ে এনেছে, একই সঙ্গে আন্তর্জাতিক অঙ্গনে তাদের অভিন্ন স্বার্থ বিঘ্নিত হচ্ছে। চীনের প্রতিনিধি সানলি শক্তি প্রয়োগে হুমকি থেকে সরে এসে যুদ্ধ বন্ধে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার সমঝোতা স্মারক বাস্তবায়নের কাজ শুরু করার আহ্বান জানান। খেলার খবর ক্রিকেট। নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে ম্যাচটি। 13 সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে এবারের নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেটের নামবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর ঝড়ো হওয়া বইতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকেই তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছধার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে সন্ধ্যা ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যশোর, কুষ্টিয়া, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর পৌঁছাতে হবে বেলা একটায় ইংরেজি।
1: বাংলাদেশ বেতার, আজ সন্ধে ছটা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস। যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চল সমুদ্র দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দর সমূহকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সন্ধ্যে ছটা পর্যন্ত দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকবে, বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে, দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন।
2: এই অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হল।
3: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, জানিয়ে দিচ্ছি আজকের অনুষ্ঠান পরিচিতি। নাটক শিউলিমালা, কাহিনী কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ ফজলুল করিম, প্রযোজনা মোহাম্মদ শেখ মিজানুর রহমান। নাটকটি শুনবেন বেলা 2:30। বিজ্ঞাপন তরঙ্গ, বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1:05। সিরাতুল মুস্তাকিম, সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান বিকেল 3:30। পরিক্রমা, সাপ্তাহিক ঘটনাবলীর উপর বিশেষ বেতার বিবরণী সন্ধে 6:20। দেশস্থবোধক গান শুনবেন দুপুর 12:15। শিল্পী এম এ খালেক ও মোসাররত শবনমের কণ্ঠে। এছাড়াও দেশের গান শুনবেন বিকেল 4:50। আল্লাহ পাকের শানে হামদ ও নাতে রাসুল শুনবেন 12:20 ও বিকেল 3:05। ছায়াছবির গানের অনুষ্ঠান শুনবেন বিকেল 4:05। এছাড়াও এফএম 88.8 মেগাহার্জে NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9:00। শুনলেন আজকের অনুষ্ঠান পরিচিতি।

0: বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি নাসিমা আক্তার। খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, বৈশ্বিক জ্বালানি সংকটের প্রভাব বাংলাদেশেও পড়েছে। এই সংকট থেকে উত্তরণে সৌরশক্তির কোনো বিকল্প নেই, সরকারও নবায়নযোগ্য জ্বালানির উপর গুরুত্ব দিচ্ছে। তিনি গতকাল খুলনা প্রেস ক্লাবের ব্যাংকুয়েট হলে বাংলাদেশে বর্তমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট উত্তরণের পথ শীর্ষক এনার্জি টকের সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তৃতায় কথা বলেন। কেসিসি প্রশাসক বলেন, জলাবদ্ধতা নিরসন ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে ব্যস্ততার কারণে খুলনায় নবায়নযোগ্য জ্বালানি বিষয়ে কার্যক্রম কিছুটা ধীরগতিতে চলছে, তবে শীঘ্রই সৌরশক্তি কার্যক্রম জোরদার করা হবে। পরিবেশ সুরক্ষা মঞ্চ খুলনা সভাপতির সভাপতিত্বে পরিবেশ, জ্বালানি ও উন্নয়ন বিষয়ে বিশেষজ্ঞরা এ সময় উপস্থিত ছিলেন। পরে কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। প্লাস্টিক দূষণ হ্রাস ও সমন্বিত বর্জ্য ব্যবস্থাপনার কৌশল ও সুযোগ শীর্ষক এক পরামর্শ সভা গতকাল সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় জানানো হয়, প্লাস্টিকের ওপর অতিরিক্ত নির্ভরতার কারণে আইন প্রয়োগ কঠিন হয়ে পড়েছে। অল্প সময় ব্যবহারের পর পানির বোতল, খাবারের প্যাকেট সহ নানা ধরনের প্লাস্টিক বর্জ্য পরিণত হচ্ছে। এসব বর্জ্যের বড় অংশ সঠিকভাবে ব্যবস্থাপনা না হওয়ায় নদী, খাল, বিল ও জলাশয়ে গিয়ে পড়ছে। আবার পলিথিন পুড়িয়ে ফেলায় বায়ু দূষণ হচ্ছে। একটি বেসরকারি সংস্থার নির্বাহী পরিচালকের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক ও আইসিটি, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক, জেলা তথ্য কর্মকর্তা, যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক এবং প্রেস ক্লাবের সভাপতি সভায় উপস্থিত ছিলেন। সাতক্ষীরা পৌরসভার কঠিন বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রম আরও কার্যকর ও টেকসই করতে 25টি মুভেবল স্কিপ বিন ও 4টি বর্জ্য সংগ্রহ ভ্যান হস্তান্তর করা হয়েছে। পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানে জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ প্রধান অতিথি হিসেবে এসব বর্জ্য ব্যবস্থাপনার সরঞ্জাম পৌর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন। অতিরিক্ত জেলা প্রশাসক পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা, পৌরসভা ও সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন। নতুন মুভেবল স্কিপ বিন ও বর্জ্য সংগ্রহ ভ্যান ব্যবহারের মাধ্যমে নির্ধারিত স্থান থেকে বর্জ্য সংগ্রহ ও পরিবহন আরও সুশৃঙ্খল হবে। এতে অপরিকল্পিতভাবে বর্জ্য ফেলার প্রবণতা কমার পাশাপাশি পৌর এলাকার পরিবেশ ও জনস্বাস্থ্য সুরক্ষায় ইতিবাচক ভূমিকা রাখবে। যশোরে আশঙ্কাজনক হারে বাড়ছে ডেঙ্গু রোগীর সংখ্যা। যশোর 250 শয্যা জেনারেল হাসপাতাল সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে প্রতিদিনই ভিড় করছে ডেঙ্গু আক্রান্ত নতুন রোগী। এবার এর উপর শুনুন আমাদের জেলা সংবাদদাতার পাঠানো একটি প্রতিবেদন।
2: চিকিৎসকের মতে, বাসাবাড়ি ও আশপাশে জমে থাকা পানি এবং অসচেতনতার সুযোগে বংশবৃদ্ধি করছে এডিস মশা। স্বাস্থ্য বিভাগ চিকিৎসা সেবা সামাল দিতে হিমশিম খেলেও স্থানীয়দের দাবি, মশক নিধনে সঠিক কার্যকর পদক্ষেপ ও ব্যক্তিগত সচেতনতা ছাড়া এ সংকটের মোকাবেলা সম্ভব নয়। এ বিষয়ে যশোর শহরের ঘোপ এলাকার বাসিন্দা হায়দার হোসেন বলেন,
3: আমাদের আশেপাশে ড্রেনগুলো জমে থাকে পানি, আর বাসাবাড়িতে পানি জমে রাখে। এই জন্য নিজেরা যদি সচেতন না হই এবং এই জমানো পানি ফেলে না দিই, তাহলে ওখানে এডিস মশার ডিম পাড়ে এবং সেখান থেকে আমাদের ডেঙ্গু অতি দ্রুত ছড়ায়। এতে আমাদের সবাইকে সচেতন হতে হবে।
2: বিশেষজ্ঞরা বলছেন, ডেঙ্গু প্রতিরোধে ঘর বাড়ি ও আশপাশের টব, ড্রাম কিংবা ডাবের খোসায় পানি জমতে দেওয়া যাবে না। একই সাথে দিনে বা রাতে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ দিচ্ছেন তারা। যশোর জেলার ডেপুটি সিভিল সার্জন ডাক্তার নাজমুস সাদিক রাসেল,
4: বর্তমানে ডেঙ্গুর তো আবার রাইজিং একটা টাইটার যাচ্ছে এবং আগামী দুই মাস আমাদেরকে সতর্ক থাকতে হবে। এই ব্যাপারে জেলা স্বাস্থ্য বিভাগ সব রকম পদক্ষেপই নিয়েছে। আমরা জেলা প্রশাসন সহ মিটিং করে স্কুলে, মসজিদে, মন্দিরে যেখানে যেভাবে আছে এবং আমাদের মসজিদগুলোতে প্রতি শুক্রবার খুতবার মাধ্যমে ডেঙ্গু সচেতনতা ছড়িয়ে দিতে চাই। আমাদের টার্গেট এটাই থাকবে যে প্রত্যেকটা বাড়ি যেন আমাদের ডেঙ্গু প্রতিরোধী হয়ে ওঠে।
2: জ্বর এলেই অবহেলা না করে দ্রুত নিকটস্থ হাসপাতালে এসে ডেঙ্গু পরীক্ষা ও চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সাজ্জাদ গনি খান রিমন, যশোর জেলা প্রতিনিধি, বাংলাদেশ বেতার, খুলনা।
1: একটি ভ্রাম্যমান আদালত গতকাল কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদু বয়রা ইউনিয়নে অভিযান চালিয়ে সারের কৃত্রিম সংকট সৃষ্টির অভিযোগে এক সার ডিলার মালিকের কাছ থেকে ৫০,০০০ টাকা জরিমানা আদায় করেছে। উপজেলা নির্বাহী অফিসার এ আদালত পরিচালনা করেন। একটি ঘোষণা। বাংলাদেশ বেতার খুলনার স্থানীয় ইংরেজি সংবাদ বুলেটিন আগামীকাল থেকে সন্ধ্যে ৬:০৫ মিনিটের পরিবর্তে সন্ধ্যে ৬:৩৫ মিনিটে প্রচারিত হবে। মাগরিবে রাজান প্রচারের সুবিধার্থে এই সময়সূচির পরিবর্তন করা হয়েছে। খেলার খবর। ফুটবল। মেহেরপুরের গাংনি তেঁতুলবাড়িয়া ফুটবল মাঠে ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের গতকালের ফাইনাল খেলায় নওদাপাড়া ফুটবল একাদশ ২-১ গোলে গাংনি ফুটবল একাডেমিকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ইউপি চেয়ারম্যান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এদিকে মাগুরার মোহাম্মদপুর উপজেলার যশবন্তপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে প্রাইম মিনিস্টার গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে এক প্রীতি ফুটবল ম্যাচে গতকাল যশবন্তপুর ফুটবল একাদশ ৩-১ গোলে ভবানীপুর ফুটবল একাদশকে পরাজিত করেছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত লঘুচাপটি বর্তমানে উত্তর পশ্চিম, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দর সমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দর সমূহকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে সন্ধ্যে ৬:০৫ মিনিটে ইংরেজিতে।
0: বাংলাদেশ বেতার খুলনা। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, এখন শুনবেন একটি দেশের গান। শিল্পী এম এ খালেক ও মুসারত শবনম। গানটিতে কথা সাজিয়েছেন গোলাম সরোয়ার শলক।

এম এ খালেক ও মোসারত শবনমের কণ্ঠে এবং গোলাম সরোয়ার শোলকের কথায় দেশের গানটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, শ্রোতাবন্ধুরা এখন শুনবেন আল্লাহ পাকের সানে হামদ ও নাতে রাসুল।

আল্লাহ পাকের শানে হামদ ও নাতে রাসূল শুনলেন। আল্লাহ তাআলার খাস বান্দা তারা যারা জমিনের উপর বিনয়ের সঙ্গে চলে। মানুষের সঙ্গে অবজ্ঞাসূচক ব্যবহার করিও না এবং জমিনের উপর দম্ভ ভরে চলিও না। নিশ্চয়ই আল্লাহ তাআলা দাম্ভিক ও অহংকারীকে পছন্দ করেন না। আর তুমি নিজ চলনে মধ্যপন্থা অবলম্বন করো এবং কথা বলার সময় নিম্নস্বরে বলো, অর্থাৎ শোরগোল করিও না। আল কুরআন। বাংলাদেশ বেতার খুলনা। খুলনা ও তার পার্শ্ববর্তী এলাকার সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে জুম্মার নামাজের আজান ও দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وبعثه مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমিই তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আমরা যেন মানুষের সাথে তার মর্যাদার প্রতি লক্ষ্য রেখে আচরণ করি। যখন তুমি কোনো অসুস্থ লোকের নিকটে যাও, তখন তাকে তোমার জন্য দোয়া করতে বলিও, কেননা তার দোয়া ফেরেশতাদের দোয়ার মতো কবুল হয়। যে ব্যক্তি কোনো মুসলমানকে কোনো কাপড় দান করে, আর যতদিন তার গায়ে ওই কাপড় থাকে ততদিন সে আল্লাহ তাআলার হেফাজতে থাকে। পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার চরিত্র সবচেয়ে ভালো, আর তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে তার স্ত্রীর সাথে আচার ব্যবহারে সবচেয়ে ভালো। আল হাদিস, বাংলাদেশ বেতার, খুলনা। শ্রোতাবন্ধুরা, এখন আল্লাহ পাকের শানে হামদ ও নাতে রাসুল শুনবেন।
3: ইসলামের ওই বাগিচাতে

হরদাহে সৃষ্টি যখন ধুকে ধুকে মরে, হরদাহে সৃষ্টি যখন ধুকে ধুকে মরে, তোমার দয়া তখন জানি বৃষ্টি হয়ে ঝরে, তোমার দয়া তখন জানি বৃষ্টি হয়ে ঝরে, তোমার দয়ায় যাই মুছে যায়।

ফুল মাটি সবই তোমার দান, আধার রাতে চন্দ্র তারা আলো দিয়ে যায়, আধার রাতে চন্দ্র তারা আলো দিয়ে যায়, সূর্য শিখায় তোমার দয়া বিশ্ববাসী পায়, সূর্য শিখায় তোমার দয়া বিশ্ববাসী পায়, সর্বজীবে পরাণ ভরে গাই যে গুণ গান, শুনিল আকাশ শ্যামল মাটি সবই তোমার দান, আপন রূপে মহান তুমি সর্ব

কাজী রোজ হাসরে সহজ সরল দিয়েছ তোমার যে পথের সন্ধান।

সহজ সরল দিয়েছ তোমার যে পথের সন্ধান।

দেখুন, হামদুনাথ শুনলেন, বাংলাদেশ বেতার খুলনা, এখন ইংরেজি সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Morongo.
1: প্রিয় শ্রোতা, সবাইকে একরাশ প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা। শুরু করছি বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। শ্রোতা, সূচিতে রয়েছে জনপ্রিয় ছায়াছবির গান। গান তো শোনাবই, গানের পাখে পাখে কথা বলবো ফোনে। নম্বরটি 01974121970। উপস্থাপনায় রয়েছে আমি ইশরাত জাহান। প্রকৌশল দায়িত্বে রয়েছেন প্রদীপ কুমার মৃধা, প্রকৌশল তত্ত্বাবধানে খান আলামিন, আর অধিবেশন তত্ত্বাবধান করছেন মাকসুদুল হাসান। শ্রোতা, শুরু করছি ছায়াছবির গান। প্রথমেই রঙিন রাখাল বন্ধু ছায়াছবির গান শোনাব সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।

শ্রোতা শুনছেন ছায়াছবির গান। এবারে সখী তুমি কার, এই ছবির গান শোনাব মুক্তি প্রতীক হাসানের কণ্ঠে।

0: বন্যার সময় সাপের উপদ্রব বাড়ে, কারণ পানি তাদের গর্ত ও আবাসে প্রবেশ করে। এ সময় সাপ নিরাপদ আশ্রয়ের সন্ধানে লোকালয় ও ঘরের ভেতর ঢুকে পড়ে। সাপের উপদ্রব থেকে বাঁচতে ঘর বাড়ি পরিষ্কার রাখুন, ফাটল বন্ধ করুন এবং খাটে ঘুমান। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে রোগীকে স্থির রেখে দ্রুত হাসপাতালে দিন। বন্যা ও বর্ষাকালে সাপের উপদ্রব বৃদ্ধি পাওয়া একটি সাধারণ সমস্যা। নিরাপদ আশ্রয়ের সন্ধানে সাপ ঘর বাড়ি ও শুকনো জায়গায় আশ্রয় নেয়। এই পরিস্থিতিতে নিরাপদ থাকতে বাড়ির চারপাশের ঝোপঝাড় পরিষ্কার রাখুন এবং দেয়াল বা মেঝের ফাটল বা গর্তগুলো বন্ধ করে দিন। রাতে ও অন্ধকারে চলাচলের সময় অবশ্যই টর্চ লাইট ব্যবহার করুন। ঘরের ভিতরে সামান্য আলোর ব্যবস্থা রাখুন। মাটিতে না ঘুমিয়ে সম্ভব হলে খাটে বা উঁচু স্থানে ঘুমান এবং ঘুমানোর সময় অবশ্যই মশারি ব্যবহার করুন। বন্যা কবলিত এলাকায় জুতো বা গামবুট পরার আগে তা ভালোভাবে ঝেড়ে নিন, কারণ এগুলোতে সাপ লুকিয়ে থাকতে পারে। বাড়িতে সাপ দেখলে আতঙ্কিত না হয়ে মাথা ঠান্ডা রাখুন এবং সাপে আঘাত করা বা তাড়ানোর চেষ্টা করবেন না। সাপে কাটলে আতঙ্কিত না হয়ে দ্রুত চিকিৎসা নেওয়া জরুরি। সাপে কাটলে আক্রান্ত ব্যক্তিকে আতঙ্কিত হতে দেবেন না এবং আক্রান্ত অঙ্গ হাত বা পা যতটা সম্ভব স্থির বা নড়াচড়াবিহীন রাখুন। সময় নষ্ট না করে দ্রুত নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে বা হাসপাতালে নিয়ে যেতে হবে। সাপে কাটার স্থানে কোনো ধরনের বাঁধন দেবেন না বা ব্লেড দিয়ে কাটবেন না। স্বাস্থ্য অধিদপ্তর বন্যা দুর্গত এলাকায় জরুরি চিকিৎসা এবং অ্যান্টিভেনম নিশ্চিত করতে বিশেষ নির্দেশনা দিয়ে থাকে। প্রয়োজনে সরকারি হাসপাতালের সহায়তা নিন।
1: প্রিয় শ্রোতা, আপনারা ছায়াছবির গান শুনছেন। প্রচার হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে নসিমন ছায়াছবির গান শোনাব কুমার শানু ও অলোকা ইয়াগনিকের কণ্ঠে।

বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, একটি ঘোষণা। আগামী 12 সেপ্টেম্বর 2026 তারিখ শনিবার সকাল 10টায় নব থিয়েটার বিজয় সরণি ঢাকায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো তিন দিন ব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্সে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্সে, এছাড়া বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন। প্রিয় শ্রোতা, আপনারা ছায়াছবির গান শুনছেন, প্রচার হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে প্রবাল চৌধুরীর কণ্ঠে বাদশাহ ছায়াছবির গান শোনাবো।

0: রিতা,
1: রিতা কই তুমি, কোথায় গেলে? রিতা, রিতা
2: কি হয়েছে এত ডাকাডাকি কেন? পানি আনতে গিয়েছিলাম।
1: কলসটা রেখে এদিকে একটু এসো।
2: আসছি। কি হলো তোমাকে, আজ এত খুশি খুশি লাগছে, ব্যাপারটা কি?
1: দেখো তো কেমন হয়েছে।
2: বাহ, চমৎকার হয়েছে। সবুজ শাড়ি, লাল পাড়, এমন একটা শাড়ির আমার অনেক দিনের শখ।
1: কিনে তো দিতে ইচ্ছে করে, কিন্তু টাকার সাথে তো পেরে উঠি না। আর এই টাকাগুলো রাখো, তোমার কানের দুল বানাবার প্রথম কিস্তির টাকা। এমনি ভাবে জমিয়ে জমিয়ে যখন পুরোটা হবে, তখন আমরা দুজনে সোনার দোকানে গিয়ে তোমার পছন্দ মতো কানের দুল গড়তে দিয়ে আসবো।
2: তুমি শত অভাব অভিযোগের মধ্যেও এমনি ভাবে আমার শখের কথা চিন্তা করো, ভাবলে মনে হয় পৃথিবীতে আমি সবচেয়ে সুখী।
1: তোমার শখ আর পূরণ করতে পারলাম কই রিতা? তারপর মেয়েটা বড় হচ্ছে, ওকে লেখাপড়া শিখিয়ে পরের ঘরে পাঠাতে পারলেই আর কোনো চিন্তা থাকবে না।
2: আমাদের সোহানাটা লেখাপড়ায় ভালো, স্কুল থেকে এসেই খেলতে চলে যায়, জানো?
1: বলো।
2: যেদিন খেলতে না যায় সেদিন শুধু পড়ে পড়ে ঘুমায়।
1: বাচ্চাদের দিনে এত ঘুমানো ঠিক না। ওই যে বলতে বলতে মামুনি চলে এসেছে।
3: আব্বু, তুমি হাট থেকে আমার জন্য কি এনেছো, দাও না।
1: এই নাও মামুনি।
3: এতগুলো দানাদার, কি মজা, কি মজা। আম্মু, আমার মোটেও ভালো লাগছে না, আমার কেমন যেন বমি বমি আসছে।
2: একি কালকে চেয়ে দেখছি তোর জ্বর আরো বেড়েছে, জ্বরে গা একদম পুড়ে যাচ্ছে।
3: মা, আমাকে আসতে ধরো, আমার সারা শরীরে ব্যথা, আমার একটুও ভালো লাগছে না।
2: ওগো সোহানার বাপ,
1: কি হয়েছে?
2: তাড়াতাড়ি চলো, সোহানাকে এক্ষুনি ডাক্তারের কাছে নিতে হবে।
1: কেন, ওর জ্বর কমেনি?
2: কমবে কি, আরো বেড়েছে, সঙ্গে ওর গায়েও অনেক ব্যথা হয়েছে।
1: ঠিক আছে, তাহলে নিয়ে চলো।

0: ডাক্তারাপা কি বুঝলেন ওর জ্বর?
1: ভয়ের কোনো কারণ নেই, ঠিক হয়ে যাবে।
2: ওর কি কোনো জটিল রোগ? মানে
1: এই টেস্টগুলো আগে করে নিয়ে আসুন, তারপর দেখি।
2: আচ্ছা আপা।
1: টেস্টগুলো, হ্যাঁ যা ভেবেছিলাম, ওর ডেঙ্গু পজিটিভ, তবে খাবারাবার কিচ্ছু নেই, রোগীর অবস্থা ভালো আছে, চিকিৎসা আর পর্যাপ্ত বিশ্রাম নিলে সুস্থ হয়ে উঠবে।
0: ডাক্তারাপা, এ ডেঙ্গু জ্বরের কারণ কি?
1: সাধারণত এক শ্রেণীর মশা, যার নাম এডিস মশা। এই মশাগুলো আকারে একটু বড় হয়, গায়ে সাদা সাদা ডোরা কাটা, এরা সাধারণত দিনে কামড়ায়। এই মশা কামড়ালেই ডেঙ্গু জ্বর হয়।
0: আমাদের মেয়েটার আবার দিনে ঘুমানোরও অভ্যাস আছে।
1: দিনে ঘুমালে গা হাত পা ঢেকে রাখতে হবে, সবচেয়ে ভালো হয় রাতের মতো দিনের বেলাও মশারি টানিয়ে ঘুমানো।
2: এসব মশা কোথায় জন্ম নেয় আপা?
1: এরা সাধারণত স্বচ্ছ জমাট বাঁধা পানিতে জন্ম নেয়। এই মশা আমাদের বাড়ির আশেপাশে জমে থাকা পানি, ডাবের খোলা, ফুলের টব, ভাঙা পাত্র, টায়ারের ভেতর জমা পানি, এই সব পানিতে এডিস মশা ডিম পাড়ে। তাই আমাদের সকলে সচেতন থাকতে হবে যেন কোনো ক্রমে এইসব স্থানে পানি জমে এই মশা বংশবিস্তার করতে না পারে।
0: এইসব ডেঙ্গু রোগীকে কি খাবার দিতে হবে ডাক্তারাপা?
1: ডাবের পানি, লেবুর শরবত, ফলের রস, স্যালাইন ইত্যাদি তরল খাবার বেশি বেশি করে খেতে দিতে হবে এবং পর্যাপ্ত বিশ্রাম নিতে হবে। এসব নিয়ম মেনে চললে মামনি অতি শীঘ্রই সুস্থ হয়ে উঠবে।
3: প্রচারে বাংলাদেশ বেতার খুলনা সহযোগিতায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
4: আপনারা ছায়াছবির গান শুনছেন, প্রচার হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে বাল্যবন্ধু ছবির গান শোনাব বশির আহমেদের কণ্ঠে।

প্রিয় শ্রোতা, ছায়াছবির গান শুনছেন। এবারে মধুমিলন ছায়াছবির গান শোনাবো ফেরদৌসী রহমানের কণ্ঠে। কথা বলো না বলো ওগো বন্ধু।

বর্তমান সরকার আগামী পাঁচ বছরে দেশজুড়ে 20,000 কিলোমিটার নদীনালা খনন ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি গ্রহণ করেছে। একই সঙ্গে 53টি জেলায় মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ এবং সংসদ সদস্যরা সংশ্লিষ্ট

0: কৃষি উৎপাদন বৃদ্ধিতে সহায়তা হবে এবং গ্রামীণ জনগণের কর্মসংস্থানও সৃষ্টি করবে এই কর্মসূচি। একই সঙ্গে ভূপরিস্থ পানির পরিমাণ বৃদ্ধি পেয়ে ভূগর্ভস্থ পানির উপর নির্ভরতা হ্রাস পাবে। বাংলাদেশ নদী আর খালের দেশ, কিন্তু একসময় এই খালগুলোর অনেকটাই ছিল ভরাট এবং মৃতপ্রায়। ফলে বর্ষায় জলাবদ্ধতা আর শুষ্ক মৌসুমে পানির অভাব দুই সমস্যায় ছিল গ্রাম বাংলার চিরচেনা বাস্তবতা। এই পরিস্থিতি বদলে দিতে 1977 সালে এগিয়ে আসেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
1: যেসব নদীতে সারা বছর পানি থাকে সেই সব নদী থেকে খাল কাটতে হবে। প্রত্যেকটি খাল কয়েক মাইল লম্বা হবে। এই খাল কাটতে হবে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে, উলসী স্টাইলে, এবং যারা খুবই গরিব মানুষ সে কাজে অংশগ্রহণ করবে তাদেরকে দেওয়া হবে কাজের বিনিময়ে খাদ্য এবং ক্যাশ টাকা, এবং এর পরিমাণ হবে কাজের শতকরায় 10-15%। এবং যেখানে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে স্থানীয় জনগণ নদীর থেকে খাল কেটে নিয়ে যাবে, সেইখানে নদীর থেকে খালে পানি উঠাবার জন্য যতগুলি পাম্পের প্রয়োজন হবে সরকারের তরফ থেকে সেগুলি বিনামূল্যে দেওয়া হবে। এবং এ কাজের দায়িত্ব আমি নিজে নিয়েছি। আমি নিজে খাল কাটতে যাব, খালে দেখাবে আপনাদের সাথে, মাটির কাজে দেখাবে, এখানে আর দেখা হবে না।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচির লক্ষ্য ছিল মৃত খাল পুনরুদ্ধার করা, সেচ ব্যবস্থা উন্নত করা এবং গ্রামীণ অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করা। এটি শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, বরং ছিল গ্রাম ভিত্তিক অংশগ্রহণের এক বৃহৎ আন্দোলন।
1: গ্রামের মানুষকে অনুপ্রাণিত করতে হবে। তারা জানে যে খাল কাটলে পানি আসলে 3 মাসের মধ্যে ফসল পেয়ে যাবে এবং প্রতি বছর ক্রমাগত ভাবে পেতে থাকবে। আর আপনাদের যে আয়, সে আয় খাদ্য ডবল হচ্ছে বলে কেবলমাত্র ডবল হবে না, বরঞ্চ আপনাদের আয় কয়েক গুণ বেড়ে যাবে, ডবলের চেয়েও বেশি হবে। সব কিছু আমাদের কাছে রয়েছে, আল্লাহ তাআলা এত বড় জমি দিয়েছে, আমাদের এত পানি রয়েছে। এই খালগুলিতে যেগুলি আপনারা কাটবেন সেখানে মাছের চাষ করতে পারবেন।
0: পানি সম্পদ মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং বিএডিসি সমন্বয়ে এই কর্মসূচি বাস্তবায়িত হবে। একই সাথে খালের পাড় রক্ষা, বাঁধ নির্মাণ ও বৃক্ষরোপণ কর্মসূচিও নেওয়া হবে। উপরন্তু খালের পানি বৈজ্ঞানিকভাবে ব্যবহার করা হবে, আর এতেই সবুজে ভরে উঠবে 56,000 বর্গমাইলের বাংলাদেশ।
1: খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে, খাল নদী পুনর্খনন করতে হবে, নতুন খাল কাটতে হবে, পানি পাম্প টিউবওয়েল এগুলি জায়গায় জায়গায় ব্যবস্থা করে সেচের ব্যবস্থা করতে হবে, সারা বছর ধরে চাষ আবাদ করতে হবে, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। এই পরিকল্পনা আমরা দেশব্যাপী নিচ্ছি।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিশ্বাস করতেন দেশের উন্নয়নের মূল শক্তি হচ্ছে গ্রামের মানুষ, তাই তিনি জনগণকে সঙ্গে নিয়ে শুরু করেন খাল খননের উৎসব।
1: আপনারা নিজ হাতে কোদাল হাতে নিয়ে খাল নদী সংস্কার করবেন কিনা, পুনর্খনন করবেন কিনা, নিজের গ্রাম নিজের হাতে করবেন কিনা, বিপ্লব করবেন কিনা, আপনাদের অবস্থার উন্নতি সাধন করবেন কিনা, দেশকে নিজ হাতে করবেন কিনা, যারা করতে চান তারা দাঁড়িয়ে যাবেন ভাই বোনেরা।
0: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খাল কাটা কর্মসূচি ছিল আত্মনির্ভরতার বার্তা। এই কর্মসূচির মধ্য দিয়ে জিয়াউর রহমান তুলে ধরেছিলেন নিজেদের শক্তিতে উন্নয়নের পথ তৈরি করা সম্ভব। পুনরুজ্জীবিত খালগুলো নতুন করে প্রাণ ফেরায় গ্রাম বাংলায়। কৃষি, যোগাযোগ, পরিবেশ সব ক্ষেত্রে আসে ইতিবাচক পরিবর্তন। আজও সেই উদ্যোগ স্মরণ করিয়ে দেয় জনগণের অংশগ্রহণেই উন্নয়নের সবচেয়ে বড় শক্তি।
1: নদী ক্ষতি করে, কিন্তু নদীর ভালো দিকও রয়েছে। গত খরা মৌসুমে আমি আপনাদের পাবনা জেলার এই সব অঞ্চলে এসেছিলাম। খরা মৌসুমে অনেক ক্ষতি হয়েছে। প্রতি বছর খরা মৌসুমে আপনাদের ক্ষতি হয়, প্রতি বছর বন্যার জন্য আপনাদের ক্ষতি হয়। কিন্তু যদি এই নদীর পানি আমরা খাল কেটে নিয়ে যাই ভিতরে মাইল কে মাইল, 5 মাইল, 10 মাইল, 15 মাইল, সেই নদী যে নদী আপনাদের ক্ষতি করে সেই নদীর পানি দিয়ে সেচের ব্যবস্থা করে আপনাদের সারা এলাকাকে সারা বছর ধরে চাষাবাদ।

0: হতে পারে। খরা মৌসুম আসলেও কোনো ক্ষতি হবে না, আর বন্যা আসলেও বন্যার পরে আবার আপনারা ফসল করতে পারবেন। আপনাদের আয় কয়েক গুণ বৃদ্ধি পাবে, আপনাদের এখানে এত ফসল হবে যে নিজেরা খেয়ে বাইরে পাঠাতে পারবেন।
1: 12ই ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর থেকেই প্রধানমন্ত্রী তারেক রহমান দেশ বিনির্মাণে মনোনিবেশ করেন। সম্প্রতি তিনি রাজধানীতে এক অনুষ্ঠানে বলেন, ভোটের কালে মোজবার আগেই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু করেছে। বাংলাদেশের উন্নয়ন ইতিহাসে খাল কাটা কর্মসূচি এক অনন্য অধ্যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের এই উদ্যোগ গ্রাম বাংলার উন্নয়নে রেখে গেছে স্থায়ী ছাপ। 49 বছরের পথ চলায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমানের দূরদর্শী ও সুদৃঢ় পরিকল্পনায় প্রাণ ফিরে পাবে খাল খনন কর্মসূচি, আর সমৃদ্ধ হবে সবুজ বাংলাদেশের এক অনন্য পথ চলা।
2: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমার বাবা, আজকে উনার একটি কাজের কথা আপনাদের সামনে তুলে ধরতে চাই আমি। সেই কাজটি হচ্ছে খাল খনন। শহীদ জিয়া দেশে অনেকগুলো খাল খনন করেছিলেন, এবং খাল খনন করার ফলে দেশের বন্যা যেমন প্রতিরোধ করা গিয়েছিল, একইভাবে এই খাল খননের ফলে গ্রাম অঞ্চলে বিভিন্ন জায়গায় যাদের পানির সমস্যা ছিল সেই মানুষগুলো পানি ব্যবহারের সুযোগ পেয়েছিল। এই খাল খনন করার ফলে কি হয়েছিল, খালের দুই পাড়ে সুন্দর সুন্দর করে ফলের গাছ লাগানো গিয়েছিল। এই খাল খনন করার ফল কৃষকরা যারা পানি পেতেন না তাদের ফসলের জন্য, সেই কৃষক ভাইয়েরা পানির সেচের সুবিধা পেয়েছেন। বছর খানেক আগে আপনাদের নিশ্চয়ই প্রত্যেকের মনে আছে, নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী এই অঞ্চল জুড়ে হঠাৎ করে সীমান্তের ওপার থেকে পানি ছেড়ে দিল। হঠাৎ করে বানের পানি এসে সব ভাসিয়ে ফেলল, হাজারো লক্ষ মানুষের ঘর ভিটে সব ডুবে গেল, মাঠের ফসল সব নষ্ট হয়ে গেল। সেজন্যই আমরা পরিকল্পনা নিয়েছি এই সকল কিছু চিন্তা করে, যাতে বন্যাকে নিয়ন্ত্রণ করা যায়, যাতে অতি পানি অতিবৃষ্টির সময় যে পানি আসবে সেই পানিটিকে যাতে আমরা আমাদের প্রয়োজন মতন ব্যবহার করতে পারি, সেই পানি যাতে সমুদ্রে গিয়ে নষ্ট না হয়ে যায়, সেজন্যই আমরা খাল খনন করতে চাই প্রিয় দেশবাসী। এবং আমাদের পরিকল্পনা আছে ইনশাল্লাহ সারা বাংলাদেশে আমরা 20,000 কিলোমিটার খাল খনন করতে চাই।

বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। প্রিয় শ্রোতা, আপনারা ছায়াছবির গান শুনছেন। এবারে শোনাব সমাধি ছবির গান, মোহাম্মদ খুরশিদ আলমের কণ্ঠে।

প্রিয় শ্রোতা, বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 12 সেপ্টেম্বর 2026 তারিখ শনিবার সকাল 9টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026 বাস্তবায়ন উপলক্ষে 3 মাসব্যাপী বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াময় 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়া বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন শ্রোতা, আপনারা ছায়াছবির গান শুনছেন। এবারে অশ্রু দিয়ে লেখা নাম এই ছবির গান শোনাব সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।

0: ছোট ছোট মানুষের অন্ন কেড়ে বড় বড় বাড়িগুলো উঠছে বেড়ে, তবু দেখা যায় আর নাই যে কোনো ঠাই, বেঁচে থাকার তরে শুধু নগর কিছু চাই।
1: গান শুনতে শুনতে সময় হয়েছে বাংলা সংবাদের। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা, এখন ঢাকা কেন্দ্র থেকে বাংলায় সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা দুটো, বাংলাদেশ বেতার। খবর পড়ছি জিনাত আক্তার। 2027 সালের হজযাত্রীদের আগামী 24 সেপ্টেম্বরের মধ্যে পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ 2 শাখা থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, 2027 সালের হজে বাংলাদেশের জন্য নির্ধারিত কোটা 78,500 জন। হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রম সম্পৃক্ত ব্যাংক এবং সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। নিবন্ধন ও হজ সংক্রান্ত বিস্তারিত তথ্য ধর্ম মন্ত্রণালয়ের হজ বিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। ডেঙ্গু প্রতিরোধে আগামীকাল থেকে দেশজুড়ে শুরু হচ্ছে 3 মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি। সরকারি এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রধানমন্ত্রী তারিক রহমান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই কর্মসূচি উদ্বোধন করবেন। বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। হামের সংক্রমণ মোকাবেলায় আগামী 25 সেপ্টেম্বর থেকে দেশে দ্বিতীয় দফায় হামের টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ইউনিসেফের মাধ্যমে ইতোমধ্যেই অধিকাংশ টিকা দেশে এসে পৌঁছেছে। অবশিষ্ট টিকা আগামী 17 সেপ্টেম্বরের মধ্যে পৌঁছাবে। গত এপ্রিলে প্রথম দফার ক্যাম্পেইনে প্রায় 1,85,00,000 শিশুকে টিকা দেওয়া হয়। দেশীয় উদ্ভাবনকে নীতি সহায়তা, কৌশলগত বিনিয়োগ, শিক্ষাখাত এবং মূলধারার বাজারের সঙ্গে সরাসরি সংযুক্ত করতে আগামীকাল থেকে রাজধানীর নব থিয়েটারে 3 দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারিক রহমান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের প্রতিশ্রুতিশীল উদ্ভাবনগুলোর সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক বাজারের শক্তিশালী সংযোগ ঘটানো এ মেলার উদ্দেশ্য। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ছিনতাই প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের জামিন ঠেকাতে রাষ্ট্রপক্ষ কঠোর অবস্থান নিয়েছে। আইনজীবীরা বলছেন, ছিনতাই নিয়ন্ত্রণে দণ্ডবিধির পাশাপাশি দ্রুত বিচার আইন 2002 কার্যকর ভূমিকা রাখতে পারে। দ্রুত বিচার আইনে ছিনতাইয়ের ঘটনায় 2 থেকে 7 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড, হাতে নাতে গ্রেফতার, আসামির বিচার 30 কার্যদিবস এবং অন্য ক্ষেত্রে 60 কার্যদিবসের মধ্যে শেষ করার বিধান রয়েছে। ডিএমপি জানিয়েছে, পেশাদার ছিনতাইকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলার পাশাপাশি দ্রুত বিচার আইনেও মামলা করা হচ্ছে। ছিনতাইয়ের শিকার হলে দ্রুত 999-এ কল করে থানায় মামলা করার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যুক্তরাষ্ট্র জুড়ে আজ পালিত হচ্ছে 9/11 সন্ত্রাসী হামলার 25তম বার্ষিকী। এ উপলক্ষে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে স্মরণ সভা। 2001 সালের 11 সেপ্টেম্বরের ওই হামলায় নিহত হন 2,977 জন। ছিনতাই করা 3টি বিমান নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং ভার্জিনিয়ার পেন্টাগনে আঘাত হানে, আর যাত্রীদের প্রতিরোধের মুখে 4র্থ বিমানটি পেনসিলভানিয়ায় বিধ্বস্ত হয়। নিউ ইয়র্ক, ভার্জিনিয়া ও পেনসিলভানিয়ায় হামলার 3টি ঘটনাস্থলেই স্মরণসভা অনুষ্ঠিত হচ্ছে। নিহতদের স্মরণে লন্ডনের কুইন এলিজাবেথ অলিম্পিক পার্কেও আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের। বিশ্বজুড়ে 9/11-এর এই হামলার সুদূরপ্রসারী প্রভাব পড়েছিল। খেলার খবর ক্রিকেট। নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে ম্যাচটি। 13 সেপ্টেম্বর ফাইনালের মধ্যে দিয়ে এবারে নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেটের পর্দা নামবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত লঘুচাপটি বর্তমানে উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বেলা 3টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে বাংলায় সংবাদ রিলে করে শোনানো হল। বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা, এবারে শর্ত ছবির গান শোনাব রোনা লায়লা ও এন্ড্রু কিশোরের কণ্ঠে।

হ্যাঁ প্রিয় শ্রোতা, শুনলেন বন্ধুকে ঘিরে এমন একটি গান। এবারে কে অপরাধী ছবির গান শোনাব মণি কিশোরের কণ্ঠে। কি ছিলে তুমি বলো না আমার।

প্রিয় শ্রোতা, আপনারা ছায়াছবির গান শুনছেন, প্রচার হচ্ছে বাণিজ্যিক কার্যক্রম বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে শোনাব জজ ব্যারিস্টার ছবির গান আগুন রুনালালার কণ্ঠে।

প্রিয় শ্রোতা, আজ কি যে হলো বলো না। হ্যাঁ বন্ধুরা, অচল পয়সা ছবির গান শোনাবো কনক চাপা ও খালিদ হাসান মিলুর কণ্ঠে।

প্রিয় শ্রোতা, এই গানটি সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বিজ্ঞাপন তরঙ্গ। আগামীকাল ঠিক বেলা 1:05 আরো সুন্দর সুন্দর অনেক গান নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই অপেক্ষা করুন। শুভ দুপুর।

0: অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়ামে 537.63 মিটারে, অর্থাৎ 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা। শ্রোতা বন্ধুরা, আমাদের আজকের নাটক শিউলিমালা, কাহিনী কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ ফজলুল করিম, প্রযোজনা মোহাম্মদ শেখ মিজানুর রহমান। নাট্য অনুষ্ঠান শিউলিমালা,
1: বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন নাটক শিউলিমালা, কাহিনী কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ ফজলুল করিম, প্রযোজনা শেখ মোহাম্মদ মিজানুর রহমান। নাট্যানুষ্ঠান শিউলিমালা।
2: নাও মুখার্জি, আগে চা নাও, তারপর দাবার চাল দাও।
3: চায়ে কি চাল চলবে? যে আটকান আটকিয়েছ তাতে কত বের হতে পারছি না।
2: দেখো, চায়ে চুমুক দিয়ে ভালো চাল চালাতে পারো।
3: মনে হচ্ছে না সত্যি আজাহার, দাবাতে তোমায় হারায় কার সাধ্যি? এত চেষ্টা করেও আমি কোনোদিন তোমার সাথে জিততে পারি না।
2: তাহলে ছেড়ে দিলে?
3: তাছাড়া উপায় কি?
2: এক খেলাই তো জীবনের শেষ খেলা নয়।
3: বারবার হারার চেয়ে না খেলাই ভালো।
2: ক্যাপাবিলাঙ্কারের মতো খেলোয়াড় কিনা অ্যালেথিনের কাছে হেরে গেল, অথচ এই অ্যালেথিনি বেগেলজুবের মতো খেলোয়াড়ের কাছে অন্তত 5-5 বার হেরেছে।
3: তুমি তো জানো আমি অ্যালেথিনের একরকম ভক্ত। তুমি যাই বলো আজহার, অ্যালেথিনের ডিফেন্স ওর বুঝি জগতের তুলনা নেই।
4: আর বেগেলজুব, ও যে অ্যালেথিনের কাছে 3-5-15 বার হেরে ভূত হয়ে গেছে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের খেলায় অমন দু চার বাদই সমস্ত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নরাই হেরে থাকে। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের খেলায় অমন দু চার বাদই সমস্ত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নই হেরে থাকে।
2: আরে রাখো তোমার অ্যালেথিন, এইবার ক্যাপাবিলাঙ্কারের সাথে আবার খেলা হচ্ছে তার, তখন দেখো একবার অ্যালেথিনের দুর্দশা আর যে গাল যুবকে তো সেদিনও ইটালিয়ান মোল্টিক সেলি বগল দাবা করে দিল। হা খেলে বটে গ্রান্ড ফেল্ট।
5: তোমাদের কি ছায়ার কোনো কমন সেন্স নাই? কোথাকার বগল ছুপো না ছাই মুন্ড, অ্যালেথিন না ঘোড়ার ডিম জ্বালালে বাবা।
3: তুমি তো বেশ গ্রাবো খেলতে পারো অজিত, এখন শাহবাহাদুর চলে যাও স্ত্রীর বোনের বাড়িতে, এ দাবার চাল তোমার মাথায় ঢুকবে না।
5: ও জিনিস মাথায় না ঢুকাতে বেঁচে গেছি বাবা। তার চেয়ে আজাদ সাহেব দুটো গান শোনান, আমরা শুনে যে যার ঘরে চলে যাই, তারপর তোমার রাজামন্ত্রী নিয়ে বসো।
2: দাবা ছেড়ে গান?
5: তুমি যে বড় দাবারু এ তো আমরা সবাই জানি, সেই সঙ্গে তোমার যে আরো একটা গুণও আছে তার নমুনা দেখাবে না?
2: মুখার্জি তুমি কি বলো?
3: মেজরিটি মাস্ট বি গ্রান্টেড।
5: এরপর আর কথাই চলে না।
2: নাজিম তুমি তরুণ উকিল, গানের সমাজদার হলে কবে আবার?
5: উকিল গাইতে না পারুক, তরুণ ব্যারিস্টার তো পারেন, পেশায় তো আমরা একই।
2: এরপর তো কথা চলে না,

0: তোমার প্রাণে বিরহ উতলে উঠল নাকি হে? তা রং ঢং ধরেছে নাকি কোথাও?
1: মুখার্জি, বাইরের দিকে একবার তাকিয়ে দেখো।
0: একটু আগের বর্ষা ধোয়া ছলছলে আকাশ যেন একটি বিরাট নীল পদ্ম, তারই মাঝে শরতের চাঁদ যেন পদ্মমণি, চারপাশে তারা যেন আলোক ভ্রমর।
2: লেক রোডের পাশে ছবির মতো বাড়িটি,
3: শিউলির সাথে রজনীগন্ধার গন্ধ মেশা হাওয়া মাঝে মাঝে হল ঘরটাকে উদাস মদির করে তুলেছে।
2: ওই দাবার গুটি নিয়ে বসলে কি আর এসব চোখে পড়ত?
1: তা সত্য।
0: না, এই শিউলি ফুল আজ দাবা খেলতে দেবে না দেখছি।
1: তোমার সঙ্গে শিউলি ফুলের কোনো কিছু জড়িত আছে নাকি হে?
3: আরে দেখো, দাবারের আবার রোমান্স। বেচারার জীবনে একমাত্র লাভ অ্যাফেয়ার স্ত্রীর সঙ্গে, নিজের স্ত্রীর প্রেমে পড়া, তাও সে স্ত্রী চলে গেছেন বাপের বাড়ি, ওই দাবার জ্বালায়। ওর আবার শিউলি ফুল।
0: থামো অজিত, পাগলের মতো যা তা বলাকে রসিকতা বলে না।
3: আমি তো রসিকতা করিনি দাদা, তুমি সত্য সত্যই তোমার স্ত্রীর প্রেমে পড়েছ। দশজনে বদনাম দেয় তাই আমিও বললাম, ওরা যদি তা শুনে হাসেন তাতে আমার কি দোষ হলো?
1: হে তোমার অন্যায় অপবাদ অজিত, স্ত্রীর সঙ্গে ছাড়া আর কারোর সঙ্গে দাবলের কোনো দুর্ঘটনা ঘটতে পারে না, হে তুমি কি করে জানলে?
3: প্রথম মিস্টার মুখার্জি, তারপর তোমাকে দেখে।
1: আমি যে বিয়েই করিনি।
3: তার মানে তোমার অবস্থা আরো শোচনীয়। ও বেচারা তবু অন্তত স্ত্রীর সঙ্গে লাভ করলো, আর তোমার আবার স্ত্রী জুটল না।
2: ব্রাভো, বেঁচে থাকুন অজিত বাবু, এই বাবু জোর বলেছেন।
1: কি ব্যাপার মালি, ও শিউলি ফুলের মালা জোর রেখে যাও।
3: আজের শুক্লা শারদীয়া নিশীতে এই শিউতি মালার
1: দোহাই অজিত, ওমালা নিয়ে বিদ্রুপ করিস নে ভাই, ওমালা আমার নয়।
3: তবে এমালা কার বন্ধু? থুড়ি, কার উদ্দেশ্যে বন্ধু?
2: দেখো, দাবারের নাকি রোমান্স নেই।
1: আমি প্রতি বছর এমনি পয়লা আশ্বিন শিউলি ফুলের মালা গাঁথি, আর সেই মালা পানিতে ভাসিয়ে দিই। এমালা পানির জন্য, অন্য কারের জন্য নয়।
3: বন্ধু, ব্যাপার কি? সতীন নিশ্চয়ই পয়লা আশ্বিন প্রতি বছর শিউলি মালা জলে ভাসিয়ে দেওয়া চমৎকার গল্প হবে, বলে ফেলো, নইলে এখানে সকলে মিলে সত্যগ্রহ আরম্ভ করে দেব।
4: আমাদেরও একই কথা।
1: কিন্তু তারও আরম্ভ যে দাবা খেলা দিয়ে।
3: তাই হোক, ও পলতার সুক্ত খেয়ে ফেলা যাবে কোনো রকমে, শেষের দিকে দই সন্দেশ পাব।
1: তাহলে শোনো, তখন সবে মাত্র ব্যারিস্টারি পাশ করে এসে শিলং বেড়াতে গেছি, ভাদ্র মাস, তখনও পুজোর ছুটিওয়ালাদের দল এসে ভিড় জমায়নি। তবে আগের থেকেই একজন করে আসতে শুরু করেছেন। ছোটবেলা থেকেই আমার দাবা খেলার উপর বড্ড বেশি ঝোঁক ছিল, ও ঝোঁক বিলেতে গিয়ে আরও বেশি বেড়ে গেল। সেখানে ইয়েটস, মিচেল, উইন্টার, টমাস সকল নাম করা খেলোয়াড়দের সঙ্গে খেলেছি। ক্যামব্রিজের হয়ে অনেকগুলো খেলোয়াড়দের সঙ্গে পরিচয় হয়ে গেল আমার। তবে তারা কেউ বড় খেলোয়াড় নয়, তারা আমার কাছে ক্রমাগত হারত। একদিন ওরই মধ্যে একজন বলে উঠল,
5: আজহার সাহেব, আমরা তো কেউ আপনার সঙ্গে দাবা খেলায় পেরে উঠিনি।
1: তাতে কি হয়েছে, আপনাদের সঙ্গে খেলে সময় কাটে এই তো বেশ।
5: শুধু একতরফা হারে আনন্দ নেই, তবে
1: তবে
5: এখানে একজন বুড়ো রিটায়ার্ড প্রফেসর আছেন, তিনি মস্ত বড় দাবারে, শোনা যায় তাকে কেউ কোনোদিন হারাতে পারে না। যাবেন নাকি একদিন খেলতে তার সঙ্গে?
1: যাব, কোথায় থাকেন তিনি?
5: নিয়ে যাব। আপনার মতো খেলোয়াড় পেলে অবশ্য তিনি বড় খুশি হবেন, তারও আপনার মতোই দাবা খেলার অদ্ভুত নেশা, অদ্ভুত খেলোয়াড় বুড়ো, চোখ বেঁধে খেলে মশাই।
1: তা কখন যাবেন?
5: আপনি বললে আজ সন্ধ্যায় আমরা যেতে পারি।
1: ঠিক আছে।

0: বাবা দেখো কারা এসেছেন।
1: আরে বিনয় বাবু যে, এসো এসো বসো। ওকে
2: বলছি বলছি, আপনার সঙ্গে পরিচয় করিয়ে দেব বলেই নিয়ে এসেছি।
1: পরিচয়?
2: ইনি প্রখ্যাত দাবারে ব্যারিস্টার আজহার।
1: কি সৌভাগ্য আমার! আপনি মানে তুমি আজহার?
3: জি।
1: তোমার নাম যে চেস ম্যাগাজিনে কাগজে অনেক দেখেছি। তুমি যে মস্ত বড় খেলোয়াড়, ইয়েটের সঙ্গে বাজি চটিয়েছ, এ কি কম কথা! বড় খুশি হলুম। শল্লিমা শেউলি, একজন মস্ত বড় দাবাড়ি এসেছেন, আজ বড় আনন্দে কাটবে।
3: বিনয়বাবুর কাছে আপনার কথা শুনেছি।
0: তোমার জন্য ভালোই হলো। যে কদিন উনি থাকবেন সে কদিন অন্তত আমি রেহাই পাব। জানেন,
3: বলুন,
0: বাবা বড্ড দাবা খেলতে ভালোবাসেন।
3: তাই নাকি?
2: সে তো বটেই।
0: এবার আরম্ভ করুন, আমরা দেখি।
2: এইবার লড়াই হবে সমানে সমানে, বুঝলেন মিস্টার চৌধুরী? আমাদের উনি রোজ হারিয়ে ভূত করে দেন।
0: বাবা শুরু করো, আমি গুটি সাজিয়ে দিচ্ছি।
3: আপনার নিশ্চয়ই ভালো খেলার হাত।
2: হবে না, বাবার মেয়ে বলে কথা, আর তার কাছেই তো শেখা।
0: বাবার কাছে আমি কোনো দিন জিততে পারি না।
3: উনি এমন অদ্ভুত ভালো দাবা খেলতে পারেন এ আমি জানতাম না।
1: তোমার গজের খেলা দারুণ।
3: ড্র হয়ে গেল।
1: দেখলি মা, দেখলি মা শেউলি,
0: বলো,
1: আমাদের খেলোয়াড়দের বিশ্বাস গজ ঘোড়ার মতো খেলে না। দেখলি আজহার জোড়া গজে কি খেললে! বড় ভালো খেলো বাবা তুমি। আমি হারি কিংবা হারাই, ড্র সহজে হয় না।
0: তুমি কত বছর হারনি বলো তো বাবা।
1: না না, হেরেছি, সে আজ প্রায় 15 বছর হলো। একজন পাড়াগে ভদ্রলোক, আধুনিক শিক্ষিত নন, আমায় হারিয়ে দিয়ে গেলেন। ওরকম খেলোয়াড় আর দেখিনি।
2: এবার মিস চৌধুরী খেলুন না মিস্টার আজহারের সাথে।
0: আমি?
1: বেশ তো, তুই খেল না, আমি একবার দেখি।
0: না না না, আমি ওনার সঙ্গে খেলে পারবো না।
3: আপনার সাজেশন আমি দেখেছি, নিশ্চয়ই আপনিও ভালো দাবা খেলেন।
1: সেগুলো খেলে ভালো।

0: তোমরা শুরু করো।
1: বলেছিলাম না বাবা, আমি ওনার সঙ্গে খেলাই পারবো না।
2: আপনি ভালো খেলেছেন, মেয়েদের ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন মিস মেনচিকের সাথেও খেলেছি, কিন্তু এত বেশি বেগ পেতে হয়নি আমাকে, আমি তো প্রায়ই হেরে গিয়েছিলাম।
1: কি যে বলেন,
2: ঠিকই বলছি।
3: এতদিন পরে একজন খেলোয়াড় পেলুম যার সঙ্গে খেলতে হলে অন্তত আট চাল ভেবে খেলতে হয়।
4: শেষ পর্যন্ত আপনি এ কথা বলছেন?
3: যা সত্যি তা তো বলতেই হবে। তবে বাবা, যে কয়দিন তুমি শিলংয়ে থাকবে রোজ এসে একবার আমার সঙ্গে খেলতে হবে, কথা দাও।
2: আপনি বললে না এসে পারি।
3: শুনে খুশি হল। মা শিউলি,
1: জি বাবা,
3: এত খেলে আজহারের নিশ্চয়ই কষ্ট হয়েছে, ওকে একটু গান শোনা না?
2: আপনি গাইতেও পারেন, এই খবর তো জানতাম না।
1: শিখছি কিছুদিন থেকে, এখনো ভালো গাইতে পারি না।
4: তোমার বাবা যখন বলছেন তখন তোমাকে গাইতেই হবে।
2: আমিও তাই বলি।

0: তোর বাবার কাণ্ড দেখেছিস, কোথা থেকে কোন দাবাড়ে এসেছে, এখন রোজ তার সঙ্গে দাবা খেলতে বসে নিজে না খাওয়া পর্যন্ত ভুলে গেছে।
1: কি করবে মা, বাবার তো কোনো কাজ নেই, বাংলোয় একা বসে কত সময় পার করবে, এই বয়সেই তো সঙ্গী সাথীর দরকার, শিউলি কি বাবাকে সঙ্গ দেয়? আমি তো স্কুল পড়া নিয়েই সারাদিন ব্যস্ত থাকি, তুমি থাকো রান্না নিয়ে, বেচারা বাবা দাবা খেলে বলেই এ পর্যন্ত ভালো আছে।
0: কথাটা মন্দ বলিস নি, তাই বলি এত নেশা ভালো না।
1: অন্য কোনো নেশা তো বাবার নেই, নেশার মধ্যে দাবা, সারা জীবন কেমিস্ট্রির ছাত্র পড়িয়েছেন, এখন ধরেছেন দাবা, মন্দ কি
0: হয়েছে? বাবার হয়ে তোকে আর সাফাই গাইতে হবে না।
1: যা সত্যি তাই তো বললুম।
0: এসব তো জানি, কোথায় আমার হয়ে বাবাকে বলবি এত খেলার নেশা ভালো নয়, তা নয়, উল্টো বাবার পক্ষে গেলি, যেমন বাবা তেমনি মেয়ে।
2: মেয়েরা আবার কি করলো মা?
1: মেয়েরা বাবার পক্ষ নে তাই মার অভিমান,
2: এ আর নতুন কি।
0: তা এখন চাটা কিছু দিতে হবে নাকি?
2: অতিথি এলে চা নাস্তা দিতে হবে না?
0: তুই যা আমি পাঠিয়ে দিচ্ছি।
1: দিদি, একবার কি ওনাকে হারাতে পেরেছো?
2: না।
1: দেখো না চেষ্টা করে, তা না হলে শিলংয়ের শিউলির অপমান হবে যে।
2: উনিকে যে সে খেলোয়ার, বাবা পর্যন্ত তাকে হারাতে পারেন না, উনি ইচ্ছে করে বাবা যাতে না হারেন তাই ড্র করেছেন।
1: বলো কি?
2: হ্যাঁ
0: তোরা থাম তো, দাবা ছাড়া আর কোনো কথা নেই কারো মুখে।

0: তুমি হোটেলে আছো?
1: জি।
0: আমার এত বড় বাড়ি থাকতে তুমি হোটেলে থাকবে কেন? আর এত পথ আসা যাওয়ার তো সময় লাগে, তুমি এখানে থাকলে সে সময়টা আমরা খেলতে পারবো।
1: কিন্তু
0: দেখো, আমার কাছে জাতি ধর্ম বড় নয়, বড় মানুষ। এখানে থাকলে কেউ কিছু বলবে না, মনেও করবে না, অবশ্য যদি তোমার আপত্তি না থাকে আর কি।
1: হ্যাঁ, আমার আপত্তি থাকবে কেন? হোটেলে থাকা আর বাসায় থাকার মধ্যে অনেক ব্যবধান।
0: সে কথা ভেবেই তো আমি ঠিক করেছি।
1: একজন বাড়তি লোক
0: এ কয়দিন এসেও বুঝতে পারোনি তোমার।

0: প্রতি সবার আন্তরিকতা কত।
1: জি,
0: তুমি এখনই গিয়ে বেডিং পত্র সব নিয়ে এসো, যাও।
1: ঠিক আছে
2: বাবা। উনি কি চলে গেলেন?
0: আবার আসবে, এসে এখানে থাকবে।
2: এখানে
0: অসুবিধা আছে?
2: না বাবা, আমিও ভাবছিলাম তোমাকে কথাটা বলবো।
0: তোদের সবার মন বুঝে বলেই তো সিদ্ধান্ত নিয়েছি, এমন ছেলে থাকা মানে নিজেদের গৌরবান্বিত ভাবা।
2: তা ঠিক বাবা, কিন্তু মার অনুমতি?
0: তোর মাকে আমি বোঝাবো।
2: সেই ভালো।
1: আপনি তো সাংঘাতিক ভাগ্যবান আজহার সাহেব।
3: চৌধুরী সাহেব এত করে ধরলেন, মানা করতে পারলাম না।
1: মানা করবেন কেন? হোটেলের ভাড়া, খাওয়া খরচ এসব তো বেঁচে যাবেই, তার উপর প্রতিদিন আসা যাওয়ার খরচটাও বেঁচে যাবে।
3: আমি কিন্তু সেটা ভেবে যাচ্ছি না বিনয়বাবু।
1: রসিকতা করলাম, আপনি ব্যারিস্টার মানুষ, অবশ্য এর চেয়ে বড় হোটেলে থাকার সামর্থ্য আপনার আছে।
3: এমন লোকের সঙ্গে আপনার মাধ্যমে পরিচয় হয়েছিল, সে কারণেই আপনার কাছে আমি কৃতজ্ঞ।
1: ছি ছি, এমন কেন বলছেন? আপনি আপনার যোগ্যতার গুণেই যাচ্ছেন, এমন গুণ কি সবার হয়? আপনাকে কাছে পেয়ে আমিও নিজেকে সৌভাগ্যবান মনে করেছিলাম।
3: আচ্ছা তবে আসি।
1: আচ্ছা আসুন।

0: দিদি, আর কত সময় গোছাবে?
1: কেন রে, তোর কি অসুবিধা হচ্ছে?
0: আমার অসুবিধা হবে কেন, তোমার যে কষ্ট হচ্ছে তাই বলছি।
1: একজন অতিথি থাকবে, তাও আবার বিলেত ফেরত ব্যারিস্টার, তার জন্য কি যেমন তেমন ভাবে রাখলে চলে?
0: তা ঠিক, তবে সারা জীবন থাকবেন না, মাসখানেক।
1: সারা জীবন থাকবেন বা কেন, তার কি থাকার জায়গা নেই? কলকাতায় নিজেদের বাড়ি।
0: ও বাবা, এর মধ্যে বাড়ির খবরও নিয়েছো?
1: আমি নেব কেন, বাবার মুখে শুনেছি।
0: তবু ভালো।
1: শোন, উনি যে কদিন থাকবেন সাবধানে থাকবি, তোকে দেখে যেন না ভাবেন তাকে দেখে তুই বিরক্ত হচ্ছিস।
0: আমাকে তুমি এত অতিথিপরায়ণহীনা ভাবো?
1: ওরে বাবা, তুই দেখছি ভালো কথা শিখেছিস।
0: শিখবো না, আমি তো আগের মতো ছোট্টটি নেই, তোমার মতো বড় হচ্ছি।
1: হয়েছে, এবার যান দেখেন তিনি এসেছেন কিনা।
0: যথাজ্ঞা মহারানী।
1: ফাজিল কথাকার।
2: আসবো?
3: এসো বাবা, চলো ভেতরে চলো।
2: হ্যাঁ চলো।
3: এখানে তুমি থাকবে, শিউলি নিজের হাতে গুছিয়েছে, অসুবিধা হবে না তো?
2: না না, হোটেলের চেয়ে বরং এখানেই ভালোভাবে থাকতে পারবো।
3: হোটেলে থাকার চেয়ে খাবার কষ্ট বেশি। তুমি ঝাল খেতে পছন্দ করো না, ওরা ঝাল দিয়ে রাঁধবে। তুমি তেল বেশি খাও না, ওরা সেটা বেশি দিয়ে রাখবে।
2: একদম সত্যি বলেছেন।
3: এসব সাত পাঁচ ভেবেই তো আমি ঠিক করেছি তুমি আমার বাসায় অতিথি হয়ে থাকবে।
1: বাবা, মা এসেছেন।
3: হ্যাঁ, তোমার সাথে পরিচয় করিয়ে দিই, আমার স্ত্রী।
2: আদাব।
1: আমার ছোট বোন।
2: বাহ, চমৎকার একটি গুছানো সংসার।
3: আমরা সুখী পরিবার বই কি।
4: তোমরা কথা বলো, আমি ভিতরে গিয়ে রান্নার আয়োজন করছি।
3: আচ্ছা যাও। তুমি নিজের বাড়ি মনে করে থাকবে, হ্যাঁ? যখন যা দরকার হবে চেয়ে নেবে।
0: চাইতে হবে না বাবা, আমরা নিজের থেকেই দেব।
2: আপনার ছোট মেয়ে খুব বুদ্ধিমতী,
3: ছাত্রী হিসেবেও ভালো, স্কুলে বরাবরই ভালো রেজাল্ট করে।
2: সেটা ওর কথা শুনেই বোঝা যায়।
0: আপনার কথা শুনে তো বোঝা যায় না আপনি ব্যারিস্টার।

0: এই যে আপনি এখানে, আমি ভেবেছি বোধহয় পালিয়ে গেছেন।
1: এত সুন্দর বাংলো, এত সুন্দর আয়োজন, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর মানুষ, এদের ফেলে যে পালিয়ে যেতে পারে, সে আর যাই হোক মানুষ নয়।
0: আমি বোধহয় একটু বেশি বলে ফেলেছি।
1: না বললেও আমাদের মন মানসিকতার অবস্থান, ভাব আদান প্রদানের কথা জানবো কি করে বলুন।
0: আপনার এখানে ভালো লেগেছে এটাই আমাদের কাছে আনন্দের।
1: আপনি কিন্তু তার বাইরে নন।
0: আমার কথা থাক।
1: কেন?
0: শিউলি বকুল ফুলের মতো বেশি দিন গন্ধ ছড়ায় না।
1: তা না ছড়াক, যতক্ষণ সে থাকে ততক্ষণ সে জানান দিয়েই থাকে।
0: আপনি ব্যারিস্টার মানুষ, আপনার সঙ্গে তো কথাই পারবো না।
1: আমাদের মুখ বেজে খেতে হয় সত্য, কিন্তু সবার কাছে বিক্রি হওয়া যায় না, ক্রেতাদেরও কিনতে হয়।
0: সে গুণ আমার আছে কিনা নিজেরই সন্দেহ।
1: গুণকে গৌরব ছায়ার মতো অনুসরণ করে।
0: আমি তো গুণই নই, শুধু ছায়া।
1: কি বলে আপনি কথা বলতে পারেন না, আপনার কথায় মাধুর্য আছে।
0: সে তো গুণীর গুণের কারণে বলা।
1: যার রূপ আছে তার মধ্যে যে গুণ, সে গুণ সে দেখতে পায় না।
2: শিউলি, শিউলি, মা শিউলি।
0: ওই যে বাবা ডাকছেন, নিশ্চয়ই দাবা নিয়ে বসে আছেন, আর সহ্য হচ্ছে না।
1: হয়তো বা তাই।
0: চলুন।
1: হ্যাঁ চলুন। আজ মন খারাপ কেন?
0: আপনার বিদায়ের দিন যত এগিয়ে আসছে ততই খারাপ লাগছে।
1: দিন যে কিভাবে চলে যায় ভাবাই যায় না।
0: তা ঠিক।
1: প্রথম যেদিন তোমার গান শুনেছিলাম সেদিন আমার চোখে পানি এসেছিল।
0: আমি দেখেছিলাম।
1: সেদিন ভেবেছিলাম কালির লেখা মুছে যায়, পানির লেখা মুছে না। এখন সত্যি তাই মনে হচ্ছে। কি কিছু বলছো না যে?
0: এর মধ্যে তো কোনো কথা চলে না।
1: আমার মনে হচ্ছে শিলাংয়ে এসেই ভুল করেছি।
0: কেন?
1: এভাবে তোমাদের সঙ্গে দেখাও হতো না, তোমাদের কথা মনেও পড়তো না।
0: আপনার এত ব্যস্ততার মধ্যে আমাদের কথা কি মনে থাকবে?
1: তোমাদের কথা ভুলবো না বলেই হয়তো পেশার জীবনে পসার জমাবো না। হয়তো তার জন্য কেস নেবার জন্যে পীড়াপিড়ি করবে, কিন্তু কিন্তু আমি বেশি কিছু করবো না। শুধু চলার জন্য যা দরকার তাই করবো।
0: তার মানে দাবা আপনি কোনো দিন ছাড়বেন না?
1: না, তোমাদের এখানে এসে সে সিদ্ধান্ত আরো পাকাপোক্ত করলাম।
0: আপনি কালই চলে যাচ্ছেন?
1: হ্যাঁ তাই।
0: আবার কবে আসবেন?
1: তা তো জানিনি, হয়তো আসবো।
0: হয়তো কেন বললেন, নিশ্চিত ভাবেই বলতেন।
1: মানুষ যা চায় তা হয় না, যা হয় তা সে চায় না। আসা যাওয়া যতটা না নিজের, তার চেয়ে বেশি পরিবেশের।
0: আপনাকে কি কেউ কিছু বলেছিল?
1: এখানে থেকে বুঝেছি চৌধুরীদের বলার মতো কেউ নেই, চৌধুরীরা সমালোচনার ঊর্ধ্বে।
0: বাহ, আমাদের নিয়েও অনেক গবেষণা করেছেন।
1: যারা গবেষণার যোগ্য তাদের করতে হয় বই কি, তা না হলে অসমাপ্ত থেকে যায়।
0: আপনার জন্য একটি জিনিস নিয়ে এসেছিলাম।
1: বেশ তো, দাও।
0: আপনি চোখ বন্ধ করুন, আমি চলে গেলে দেখবেন।
1: এই এই চোখ বন্ধ করলুম। শিউলি ফুল কি চমৎকার, সতেজ ফুলে মূঢ় জীবনের মহেন্দ্রক্ষণ তোরে এক মুহূর্তের জন্য এসেছিল। তুই তো হেলায় হারালি, জীবনে তোর দ্বিতীয়বার এই শুভ মুহূর্ত আর আসবে না, আসবে না। আজকের সন্ধ্যাটা আশ্চর্য, ভালো মানুষ সেজেছে, কোনো বেশভূষা নেই।
3: সন্ধ্যা আজ বিধবা হয়েছে।
1: আপনি অটল পাহাড়, আপনার পায়ের তলায় বসে শুধু ধ্যান করতে হয়, আপনাকে তো বড় ঝড় স্পর্শ করতে পারবে না।
3: আমি অতি ক্ষুদ্র বাবা, পাহাড় নই বালির স্তূপ, তবু তোমাদের শ্রদ্ধা দেখে গিরিরাজ হতে ইচ্ছে করে।
0: ভেতরে আসব।
1: এই যে সন্ধ্যা, এসো।
3: বস মা। বাবাজি।
1: জি বলুন।
3: আজ একবার শেষ দাবা খেলতে হবে, আমি গিয়ে সাজাই।
1: শিউলি
0: বলুন,
1: আবার যখন এমনি আশ্বিন মাস এমনি সন্ধ্যা আসবে, তখন কি করব বলতে পারো?
0: শিউলি ফুলের মালা নিয়ে জলে ভাসিয়ে দিও।
1: তাই হবে, তুমি কি করবে?
0: আশ্বিনের শেষে শিউলি ঝরেই পড়ে।
1: ঝরা শিউলিকে আমরা হাতে পাই, কিন্তু জীবন্ত শিউলিকে পাই না কেন?
0: জীবন্ত শিউলিকে নিয়ে কেউ ভাবে না, ভাবে ঝরা শিউলিকে নিয়ে, তাই মালা গাঁথে অঞ্জলি দেয়।
1: আমি ঝরা শিউলিকে পানিতে ভাসিয়ে দেব, আর পানিতে ভাসা সে শিউলি হবে আমার কাছে জীবন্ত।
2: মা শিউলি, শিউলি দাবা সাজানো, তুই আজহারকে নিয়ে আয়।
0: চলুন, বাবা দাবা নিয়ে অপেক্ষা করছেন।
1: হ্যাঁ চলো।
0: চলুন।
1: সেদিন দাবা খেলায় প্রফেসর চৌধুরী আমার কাছে হেরে গেলেন, আমি শিউলির কাছে হেরে গেলাম। জীবনে আমার সেই প্রথম এবং শেষ হার, আর সেই হারাই আমার গলার হার হয়ে রইল। আমাদের মালা বিনিময় হলো না, হবেও না জীবনে কোনোদিন, কিন্তু কণ্ঠবদল হয়ে গেল।
4: কণ্ঠবদল না, কণ্ঠী বদল বলো।
5: তাহলে তো আপনাকে দেরি করানো ঠিক হবে না, আপনি শিউলি মালাটা ভাসিয়ে দিয়ে আসুন।
6: তাই যাও আজাহার।
7: এতক্ষণ নাটক শিউলি মালা এর অভিনয় শুনলেন। কাহিনী কাজী নজরুল ইসলাম, বেতার নাট্যরূপ ফজলুল করিম। এতে বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন অজিত, শেখ সারাফাত আলী দুলু, মুখার্জি সুদীপন মোহাম্মদ, চৌধুরী দীপক চন্দ্র কর্মকার, বিনয় এস এম শাহরুজ্জামান, শিউলি মোসাম্মদ ফারজানা ইয়াসমিন, মা কাবেরী মুস্তফা, বোন তন্নি ব্যানার্জি, শব্দ সংযোজনা মোহাম্মদ আরিফুল আলম, সম্পাদনা ও আজহারের চরিত্রে রূপদান করেছেন মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার।
8: বাংলাদেশ বেতার খুলনা, এখন বিকেল 3টের বাংলায় সংবাদ ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: আসসালামু আলাইকুম। বেলা তিনটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি রেবেকা ইয়াসমিন। দেশে ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় আগামীকাল থেকে শুরু হচ্ছে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। সকাল 9টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনের পর থেকে আগামী 12ই ডিসেম্বর পর্যন্ত প্রতি শনিবার দেশজুড়ে পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। উপজেলা, ইউনিয়ন, পৌরসভা এবং মহানগর পর্যায়ে এই কর্মসূচি বাস্তবায়ন করা হবে। এডিস মশার লার্ভা উৎপাদন হতে পারে এমন স্থানগুলোতে চিহ্নিত করে ধ্বংস করার পাশাপাশি সাধারণ ময়লা আবর্জনাও পরিষ্কার করা হবে। 2027 সালের হজযাত্রীদের আগামী 24 সেপ্টেম্বরের মধ্যে পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের হজ শাখা 2 থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, 2027 সালের হজে বাংলাদেশের জন্য নির্ধারিত কোটা 78,500 জন। নিবন্ধন ও হজ সংক্রান্ত বিস্তারিত তথ্য ধর্ম মন্ত্রণালয়ের হজ বিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। দেশীয় উদ্ভাবনকে নীতি সহায়তা, কৌশলগত বিনিয়োগ, শিক্ষাখাত এবং মূলধারার বাজারের সঙ্গে সরাসরি সংযুক্ত করতে আগামীকাল থেকে রাজধানীর নব থিয়েটারে 3-দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের প্রতিশ্রুতিশীল উদ্ভাবন ও উদ্ভাবনগুলোর সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক বাজারের শক্তিশালী সংযোগ ঘটানো এ মেলার উদ্দেশ্য। হাম সংক্রমণ মোকাবেলায় আগামী 25 সেপ্টেম্বর থেকে দেশে দ্বিতীয় দফায় হামের টিকাদান কর্মসূচি শুরু হতে যাচ্ছে। ইউনিসেফের মাধ্যমে ইতোমধ্যেই অধিকাংশ টিকা দেশে এসে পৌঁছেছে। অবশিষ্ট টিকা আগামী 17 সেপ্টেম্বরের মধ্যে পৌঁছাবে। গত এপ্রিলে প্রথম দফা ক্যাম্পেইনে প্রায় 1,85,00,000 শিশুকে টিকা দেওয়া হয়। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ছিনতাই প্রতিরোধে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের জামিন ঠেকাতে রাষ্ট্রপক্ষ কঠোর অবস্থান নিয়েছে। আইনজীবীরা জানান, ছিনতাই নিয়ন্ত্রণে দণ্ডবিধির পাশাপাশি দ্রুত বিচার আইন 2002 কার্যকর ভূমিকা রাখতে পারে। দ্রুত বিচার আইনে ছিনতাইয়ের ঘটনায় 2 থেকে 7 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড, হাতে নাতে গ্রেফতার আসামিদের বিচার 30 কার্যদিবস এবং অন্য ক্ষেত্রে 60 কার্যদিবসের মধ্যে শেষ করার বিধান রয়েছে। ডিএমপি জানিয়েছে, পেশাদার ছিনতাইকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলার পাশাপাশি দ্রুত বিচার আইনেও মামলা করা হচ্ছে। ছিনতাই শিকার হলে দ্রুত 999-এ কল করে থানায় মামলা করার আহ্বান জানিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। যুক্তরাষ্ট্র জুড়ে আজ পালিত হচ্ছে 9/11 সন্ত্রাসী হামলার 25তম বার্ষিকী। এ উপলক্ষে বিভিন্ন স্থানে অনুষ্ঠিত হচ্ছে স্মরণসভা। 2001 সালের 11 সেপ্টেম্বরের ওই হামলায় নিহত হন 2,977 জন। ছিনতাই করা 3টি বিমান নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার এবং ভার্জিনিয়ার পেন্টাগনে আঘাত হানে। আর যাত্রীদের প্রতিরোধের মুখে চতুর্থ বিমানটি পেনসিলভানিয়ায় বিধ্বস্ত হয়। নিউ ইয়র্ক, ভার্জিনিয়া ও পেনসিলভানিয়ায় হামলায় 3টি ঘটনাস্থলে স্মরণসভা অনুষ্ঠিত হচ্ছে। নিহতদের স্মরণে লন্ডনে কুইন এলিজাবেথ অলিম্পিক পার্কেও আয়োজন করা হয়েছে বিশেষ অনুষ্ঠানের। বিশ্বজুড়ে 9/11-এর এই হামলার সুদূরপ্রসারী প্রভাব পড়েছিল। খেলার খবর ক্রিকেট। নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে ম্যাচটি। 13 সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে এবারের নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেটের পর্দা নামবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত লঘুচাপটি বর্তমানে উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ছোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যে ছটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ছোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল ৪টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে বাংলায় সংবাদ রিলে করে শোনানো হল। বাংলাদেশ বেতার খুলনা, এখন হামদ ও নাথ শুনবেন।

রওজা শরীফ মদিনার গুলবাগে, তাই সে মরুর পানে এমন ছুটেও

0: রওজা শরীফ মদিনার গুলবাগ।
1: এতক্ষণ হামদ নাথ শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, শুরু হচ্ছে সাপ্তাহিক ধর্ম বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম। পরিচালনা করছেন মুফতি ইলিয়াস হোসেন।
2: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাত। কাছে বা দূরে যারা যেখানে যে অবস্থা থেকে বাংলাদেশ বেতার খুলনা টিউন করে এবং ইন্টারনেটের মাধ্যমে বাংলাদেশ বেতার অ্যাপসের সাহায্যে দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, সকলকে জানাই বাংলাদেশ বেতার খুলনার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। শুরু করছি আপনাদের প্রিয় সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম। আজকের অনুষ্ঠানে কয়েকজন শিক্ষার্থী উপস্থিত হয়েছেন, আমি প্রথমে তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিচ্ছি। শেখ আব্দুর রহমান।
3: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
2: নোমান বিন ইলিয়াস।
4: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
2: মোহাম্মদুল্লাহ।
5: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
2: মুসাদ্দিক বিল্লাহ।
6: আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ।
2: ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। তোমরা কেমন আছো?
6: আলহামদুলিল্লাহ ভালো।
2: মহান আল্লাহ তোমাদের সকলকে এবং আমাদের সকল শ্রোতাদেরকে রহমতের পাক শিশিরে সিক্ত রাখুন।
6: আমিন
5: আমিন।
2: আমরা মাখরাজ শিখেছিলাম, তোমাদের কি মনে আছে সেগুলো?
5: জি।
2: আমরা ছয়টি হরফের মাখরাজ শিখেছিলাম, তিনটি মাখরাজ, সেখানে ছিল ছয়টি হরফের বর্ণনা। একটা হচ্ছে হামজা হা আইন হা গাইন খ। শেখ আব্দুর রহমান, সম্ভবত তোমার মনে আছে মাখরাজ হচ্ছে হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। উচ্চারণের স্থান মোট 5টি। প্রথম হচ্ছে কণ্ঠনালী। কণ্ঠনালীকে আমরা তিন ভাগে ভাগ করে যদি নেই তাহলে আমরা এই ছয়টি অক্ষরের উচ্চারণ সুন্দরভাবে করতে পারব। তো কণ্ঠনালীর শুরু থেকে যে দুটি হরফ বা অক্ষর উচ্চারিত হয় সেটা হচ্ছে হামজা হা। উদাহরণ যদি দিতে বলি তাহলে ইহদিনাস সিরাত, হামজা এবং হা এই দুটি অক্ষর কিন্তু এখানে আছে যেটা কণ্ঠনালীর শুরু থেকে উচ্চারিত হয়। শেখ আব্দুর রহমান বলো দি উদাহরণটা। কণ্ঠনালীর মধ্যভাগ থেকে আরো দুটি অক্ষর উচ্চারিত হয় সেটা হচ্ছে আইন হা। মোহাম্মদুল্লাহ উদাহরণ দিতে পারবে আইন হা এই হরফ দুটোর উদাহরণ কোরআন থেকে দিতে পারবে? আলহামদুলিল্লাহি
5: আলহামদুলিল্লাহি।
2: এখানে হা আসছে কিন্তু আইন আসেনি। আর একটু বাড়াও, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন
5: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
2: কণ্ঠনালীর শেষ ভাগ থেকে দুটি হরফ উচ্চারিত হয় তা হচ্ছে শেখ আব্দুর রহমান।
5: গাইন খ।
2: গাইন খ উদাহরণ দিতে পারবে? গাইন খ। গাইনের উদাহরণ যদি দাও তাহলে গাইরিল মাগদুবি বলো।
5: গাইরিল মাগদুবি।
2: গাইরিল মাগদুবি।
5: গাইরিল মাগদুবি।
2: নোমান বিন ইলিয়াস এই উদাহরণটা দাও তো। গাইরিল মাগদুবি।
4: গাইরিল মাগদুবি।
2: এ গাইন উচ্চারিত হচ্ছে কণ্ঠনালীর শেষ থেকে। কণ্ঠনালীর শেষ থেকে আরো একটা হরফ উচ্চারিত হয় শেখ আব্দুর রহমান।
5: খ।
2: খর উদাহরণ কি দিতে পারবে? মিন শাররি মা খলাক।
5: মিন শাররি মা খলাক।
2: এই তিনটি মাখরাজ শিখছিলাম। চার নম্বর মাখরাজ হচ্ছে জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায়া। একটি বর্ণ একটি হরফ উচ্চারিত হয়। শেখ আব্দুর রহমান, সে হরফটি কি?
3: কফ।
2: মোহাম্মদুল্লাহ?
7: কফ।
2: নোমান বিন ইলিয়াস?
8: কফ।
2: উদাহরণ দিয়ে স্পষ্ট করো শেখ আব্দুর রহমান, কফ সুরে ফালাকের শুরু থেকে যদি পড়ে শোনাও।
3: কুল আউযু বিরাব্বিল ফালাক।
2: মোহাম্মদুল্লাহ?
7: কুল আউযু বিরাব্বিল ফালাক।
2: নোমান বিন ইলিয়াস?
8: কুল আউযু বিরাব্বিল ফালাক।
9: কুল আউযু বিরাব্বিল ফালাক।
8: কুল আউযু বিরাব্বিল ফালাক।
2: আইনটা আরেকটু ভিতরে নাও।
9: কুল আউযু বিরাব্বিল ফালাক।
8: কুল আউযু বিরাব্বিল ফালাক।
2: মুসাদিক বিল্লাহ?
6: কুল আউযু বিরাব্বিল ফালাক।
2: পাঁচ নম্বর মাখরাজ কাফ। শেখ আব্দুর রহমান, পাঁচ নম্বর মাখরাজ কি? কাফ।
3: কাফ
2: হলকের জিউবার গোড়া থেকে একটু আগে বাড়াইয়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া উচ্চারিত হয়
3: কাফ।
2: মোহাম্মদুল্লাহ?
7: কাফ।
2: নোমান বিন ইলিয়াস?
8: কাফ।
2: যদি উদাহরণে আসি তাহলে এভাবে বলা, ইয়াকা না'বুদু।
3: ইয়াকা না'বুদু।
2: ইয়াকা না'বুদু।
3: ইয়াকা না'বুদু।
2: কাফ। ছয় নম্বর মাখরাজ জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগাইয়া সেখান থেকে তিনটি হরফ উচ্চারিত হয়। শেখ আব্দুর রহমান।
3: জিম শিন ইয়া।
2: মোহাম্মদুল্লাহ?
7: জিম শিন ইয়া।
2: নোমান বিন ইলিয়াস?
8: জিম শিন ইয়া।
2: জিম শিন ইয়া।
8: জিম শিন ইয়া।
2: মুসাদিক বিল্লাহ?
6: জিম শিন ইয়া।
2: জিমের উদাহরণ,
9: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
6: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
2: দেখো জিহ্বার মধ্যখান জিহ্বার মধ্যখান তার উপরের তালুর সঙ্গে লাগছে কিনা এটা খেয়াল রাখা।
9: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম।
6: أعوذ بالله من الشيطان الرجيم।
2: শিন এটাও জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগায়া তার উদাহরণ যদি সূরা ফালাক থেকে দাও। শেখ আব্দুর রহমান।
3: মিন শাররি মা খালাক।
2: মোহাম্মদুল্লাহ? রটা পুর না হয়ে যায়, র নিচে যেহেতু জের আছে বাড়ি।
7: মিয়া শর্রিমা খলক।
2: নোমান বিন ইলিয়াস?
8: মিয়া শর্রিমা খলক।
2: ইয়ার উদাহরণ ইয়া কার ভিতরে আছে নাকি?
6: জি।
2: আব্দুর রহমান বলো তো।
3: ইয়াকা না'বুদু।
2: মোহাম্মদুল্লাহ?
7: ইয়াকা না'বুদু।
2: নোমান বিন ইলিয়াস?
8: ইয়াকা না'বুদু।
2: মুসাদিক বিল্লাহ?
6: ইয়াকা না'বুদু।
2: আজ আমরা মিলিত কণ্ঠে সূরা ফাতিহার তিন আয়াত পড়ব।
9: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
3: আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
9: আর রহমান।

0: কোরআন শিক্ষার আসর আজ এ পর্যন্ত। শুরু হচ্ছে আরবি শিক্ষার আসর, এসো আরবি শিখি। মোহাম্মদ মুসাদ্দিক বিল্লাহ, কুফলুন অর্থ
1: একটি তালা।
0: মোহাম্মদুল্লাহ,
2: একটি তালা।
0: কুফলুন অর্থ
2: একটি তালা।
0: নোমান বিন ইলিয়াস,
3: একটি তালা।
0: শব্দটা হচ্ছে কুফলুন। শেখ আব্দুর রহমানের কাছে যদি আসি, কুফলুন
2: একটি তালা।
0: এখন আমি তোমাদের কাছে প্রশ্ন করব, মাহাজা, এ মাহাজা অর্থ
1: ইহা কি?
0: মুসাদ্দিক, মাহাজা
1: ইহা কি?
0: ইহা কি? তো ইহা কি, এটাকে আরবিতে জবাব দিতে হবে, যেহেতু তুমি বলতে চাচ্ছ ইহা একটি তালা। কুফলুন শব্দের শুরুতে শুধু হাজা বাড়ালে হবে।
1: জি,
0: এখন আব্দুর রহমানের কাছে প্রশ্ন আমি করব, মাহাজা
2: এটা কি?
0: মাহাজা ইহা কি? তুমি জবাব দিবে ইহা একটি তালা, শুধু হাজা বাড়াবে কুফলুনের আগে, বলবে হাজা কুফলুন। জি, মাহাজা
2: হাজা কুফলুন।
0: মোহাম্মদুল্লাহ, মাহাজা
2: হাজা কুফলুন।
0: নোমান বিন ইলিয়াস, মাহাজা
3: হাজা কুফলুন।
0: মুসাদ্দিক বিল্লাহর কাছে যদি আসি, মাহাজা, আমি কোন চাবির দিকে লক্ষ্য করে বলছি, মাহাজা
1: হাজা মিফতাহুন,
0: হাজা
1: মিফতাহুন,
0: ইহা একটি
1: চাবি।
0: চাবি মিফতাহুন আরবিতে চাবি। তো যদি কেউ মিফতাহুনের দিকে ইঙ্গিত করে বলে মাহাজা, শেখ আব্দুর রহমান কি বলতে হবে?
2: হাজা মিফতাহুন।
0: মোহাম্মদুল্লাহ,
2: হাজা মিফতাহুন।
0: নোমান বিন ইলিয়াস,
3: হাজা মিফতাহুন,
0: ইহা একটি চাবি। যদি বলি ইহা একটি কলম, মুসাদ্দিক
1: হাজা কলামুন,
0: প্রশ্ন হবে এভাবে, মা
1: হাজা
0: ইহা কি?
1: হাজা কলামুন।
0: শেখ আব্দুর রহমান,
2: হাজা কলামুন।
0: কলামুন, মিসবাহুন অর্থ হচ্ছে আলো। মিসবাহুন মানে কি?
1: বাতি বা আলো।
0: বা আলো। মোহাম্মদুল্লাহ, যদি জিজ্ঞাসা করি মা হাদা, আমি ইঙ্গিত করছি কিন্তু আলোর দিকে, মা হাদা ইহা কি? তো হাদা দিয়ে বলতে হবে হাদা মিসবাহুন। বলো,
2: হাদা মিসবাহুন।
0: আরবিতে বাইতুন মানে ঘর। মুসাদ্দিক, যদি আমি কোনো ঘরের দিকে লক্ষ্য করে জিজ্ঞাসা করি মা হাদা,
1: হাদা বাইতুন।
0: কোনো খাটের দিকে লক্ষ্য করে যদি বলি।

0: আব্দুর রহমান,
1: হাদা সারিরুন,
0: ইহা একটি খাট। মোহাম্মদুল্লাহ,
2: হাদা সারিরুন।
0: নোমান বিন ইলিয়াস,
3: হাদা সারিরুন।
0: যদি জিজ্ঞাসা করে কোনো খাটকে লক্ষ্য করে মা হাদা, আমাদের জবাব দিতে হবে হাদা সারিরুন। কোনো তালার দিকে লক্ষ্য করে যদি জিজ্ঞাসা করে মা হাদা, ইহা কি, কি বলতে হবে? সঠিক বলেছ, মাশাল্লাহ। এটা ছিল মাহাজা দিয়ে, কিন্তু ওই শব্দটি যদি স্ত্রীবাচক হয় তাহলে মাহাজিহি বলতে হবে, ইহা কি, মাহাজা বলা যাবে না। যেমন মুসাদ্দিক বলল, একটি রোলারের দিকে লক্ষ্য করে আমি বলছি মাহাজিহি
4: হাদিহি মিস্তরাতুন।
0: মিস্তরাতুন অর্থ হচ্ছে রোলার। শেখ আব্দুর রহমান, মাহাজিহি
1: হাদিহি মিস্তরাতুন।
0: মোহাম্মদুল্লাহ,
2: হাদিহি মিস্তরাতুন।
0: নোমান বিন ইলিয়াস,
3: হাজিহি মিস্তরাতুন।
0: মাশাল্লাহ। ঠিক একইভাবে কোন ছাতার দিকে লক্ষ্য করে যদি বলি মুসাদ্দিক, মাহাজিহি
4: হাদিহি মিজাল্লাতুন।
0: মিজাল্লাতুন অর্থ ছাতা। শেখ আব্দুর রহমান,
1: হাদিহি মিজাল্লাতুন।
0: যদি আমি কোনো ঘড়ির দিকে লক্ষ্য করে বলি ইহা কি, মাহাজিহি ইহা কি, তাহলে মুসাদ্দিক,
4: হাদিহি সাআতুন,
0: ইহা একটি ঘড়ি। মোহাম্মদুল্লাহ,
2: হাদিহি সাআতুন।
0: নোমান বিন ইলিয়াস,
3: হাদিহি সাআতুন।
0: মাশাল্লাহ, সঠিক উত্তর দিয়েছ। দাররাজাতুন এর অর্থ হচ্ছে সাইকেল। যদি আমি কোনো সাইকেলকে লক্ষ্য করে বলি মাহাজিহি ইহা কি,
4: হাদিহি দাররাজাতুন,
0: ইহা একটি সাইকেল। শেখ আব্দুর রহমান,
1: হাদিহি দাররাজাতুন,
0: ইহা একটি সাইকেল। চমৎকার জবাব দিয়েছ তোমরা, মাশাল্লাহ। এসো আরবি শিখি আজ এ পর্যন্ত। প্রিয় শ্রোতা মণ্ডলী, জুলুম জঘন্যতম অপরাধ। এ ব্যাপারে মহান আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা অবিশ্বাস করেছে এবং জুলুম করেছে আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না এবং তাদেরকে সরল পথে পরিচালিত করবেন না, বরং তাদের পথ হবে জাহান্নামের দিকে, যেখানে তারা চিরকাল অবস্থান করবে। এটি আল্লাহর জন্য অত্যন্ত সহজ। সুরা নিসা আয়াত 168-169। হাদিস শরীফে হযরত মুআযর রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক বর্ণিত, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, জালিমকে আল্লাহ পাকড়াও করতে দেরি করেন, জালিমকে আল্লাহ পাকড়াও করতে দেরি করেন, কিন্তু যখন পাকড়াও করেন তখন আর তাকে ছাড়েন না। এরপর তিনি এই আয়াত পাঠ করেন, যার অর্থ এভাবেই আপনার প্রভুর শাস্তি হয় যখন তিনি জালেম জনপদকে পাকড়াও করেন। সহি বুখারী হাদিস নম্বর 4686। ইসলামের দৃষ্টিতে জুলুম জঘন্যতম অপরাধ। এই বিষয়ে আরও তথ্যবহুল আলোচনা করবেন মাওলানা মুহাম্মদ জাকারিয়া শেখ।
5: ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। ইসলাম ন্যায় বিচার ও মানবাধিকারের ধর্ম। মানুষের জান মাল ইজ্জত ও অধিকার রক্ষাকে ইসলাম অত্যন্ত গুরুত্ব দিয়েছে। এর বিপরীতে জুলুম বা অন্যায় অত্যাচারকে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে। জুলুম শুধু মানুষের উপর নির্যাতন নয়, বরং আল্লাহর আদেশের লঙ্ঘন, মানুষের অধিকার নষ্ট করা, ক্ষমতার অপব্যবহার, সম্পদ আত্মসাত, মিথ্যা অপবাদ দেওয়া, বিচারের পক্ষপাত করা, এ সব জুলুমের অন্তর্ভুক্ত। কুরআন ও হাদিসে জালেমদের জন্য দুনিয়া ও আখিরাতে কঠিন শাস্তির ঘোষণা এসেছে। আরবি জুলুম শব্দের অর্থ হল কোনো জিনিসকে তার যথাযথ স্থানে না রাখা, অন্যের অধিকার হরণ করা বা অন্যায় করা। ইসলামী পরিভাষায় আল্লাহর নির্ধারিত সীমা লঙ্ঘন করা কিংবা কোনো মানুষের অধিকার অন্যায়ভাবে ক্ষুণ্ণ করাই জুলুম। সবচেয়ে বড় জুলুম হলো আল্লাহর সঙ্গে শিরক করা, অন্যের সম্পদ দখল করা, নির্যাতন করা, অপমান করা, মিথ্যা মামলা দেওয়া, ঘুষ, দুর্নীতি, শ্রমিকের হক নষ্ট করা ইত্যাদি গুনাহের মাধ্যমে নিজেকে আল্লাহর শাস্তির মুখে ঠেলে দেওয়া। আল্লাহ জালেমদের ভালোবাসেন না, জালেমরা কখনো সফল হবে না, জালেমদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহ জালেমদের অবকাশ দেন। তুমি কখনো মনে করো না যে জালেমরা যা করেছে সে সম্পর্কে আল্লাহ উদাসীন? তিনি তো তাদেরকে সেদিন পর্যন্ত অবকাশ দিচ্ছেন যেদিন চোখ স্থির হয়ে যাবে। জুলুম কিয়ামতের দিন অন্ধকার হয়ে আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা জুলুম থেকে বেঁচে থাকো, কেননা জুলুম কিয়ামতের দিন বহু

0: অন্ধকারে পরিণত হবে। মুজলিমের দোয়া অবশ্যই কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুজলিমের দোয়া থেকে বেঁচে থাকো, কারণ তার দোয়া ও আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। আল্লাহ নিজেই জুলুম হারাম করেছেন। হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন, হে আমার বান্দাগণ, আমি নিজের উপরে জুলুম হারাম করেছি এবং তোমাদের পারস্পরিক সম্পর্কেও জুলুম হারাম করেছি, অতএব তোমরা একে অপরের উপর জুলুম করো না। কিয়ামতের দিন মানুষের হক আদায় হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন অবশ্যই প্রত্যেক হকদারের হক আদায় করা হবে, এমনকি শিংবিহীন ছাগলের জন্যও শিংওয়ালা ছাগল থেকে প্রতিশোধ নেওয়া হবে। জুলুমের মাধ্যমে সাময়িকভাবে ক্ষমতা ও সম্পদ অর্জিত হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত জালিম অপমানিত হয়। মুজলিমের আহাজারে আল্লাহ সরাসরি গ্রহণ করেন, জালিম যত শক্তিশালী হোক আল্লাহর বিচার থেকে রক্ষা পায় না। যে ব্যক্তি মানুষের অধিকার নষ্ট করেছে, কিয়ামতের দিন তার নেক আমল মুজলিমদের মধ্যে বণ্টন করা হবে। নেক আমল শেষ হয়ে গেলে মুজলিমদের গুনাহ তার উপর চাপিয়ে দেওয়া হবে। মানুষের হক নষ্ট করলে শুধু তওবা যথেষ্ট নয়, যার হক নষ্ট করা হয়েছে তার হক ফিরিয়ে দিতে হবে অথবা ক্ষমা নিতে হবে। জুলুম থেকে বাঁচার উপায়, কোরআন ও হাদিসের আলোকে জীবনযাপন করা, মানুষের অধিকার যথাযথভাবে আদায় করা, বিচার ও সিদ্ধান্তে ন্যায়পরায়ণ হওয়া, ক্ষমতার অপব্যবহার না করা, কারোর সম্পদ বা সম্মান বা অধিকার ক্ষুণ্ণ না করা, ভুল হলে দ্রুত তওবা করা এবং ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের হক ফিরিয়ে দেওয়া, মজলুমের জন্য দোয়া করা এবং জালিমের পক্ষে অবস্থান না নেওয়া। জুলুম এমন একটি গুনাহ যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংস করে। কুরআন ও সহিহ হাদিসে বারবার জালিমদের কঠিন পরিণতির কথা উল্লেখ করা হয়েছে। একজন মুমিনের উচিত সব ধরনের জুলুম থেকে বেঁচে থাকা, অন্যের অধিকার রক্ষা করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় চেষ্টা থাকা। মনে রাখতে হবে, আল্লাহ জালেমকে সুযোগ দেন কিন্তু ছেড়ে দেন না। আল্লাহ তাআলা আমাদের সকল জুলুম থেকে হেফাজত করুন এবং ন্যায় প্রয়ণ বান্দাদের অন্তর্ভুক্ত করুন। আমিন।
1: মহতারামকে অনেক অনেক ধন্যবাদ। সবশেষ শুরু করছি শ্রোতাদের পাঠানো বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান পর্ব। আজ শ্রোতাদের পাঠানো প্রশ্নের উত্তর প্রদান করার জন্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মুফতি আজিজুল ইসলাম। প্রথম প্রশ্নটি করেছেন ইকরামুল হক অভয়নগর যশোর থেকে। ভাইয়ের প্রশ্ন, আমার ছেলের মূত্র নালীতে সমস্যার কারণে ক্যাথেটার লাগানো হয়েছে। ক্যাথেটার লাগানো থাকলে যেহেতু এর নল সরাসরি মূত্রাশয়ের সাথে সংযুক্ত থাকে, তাই সব সময় ক্যাথেটারের ব্যাগে মূত্র জমা হতে থাকে। জানার বিষয় হলো, সে নামাজের জন্য কিভাবে পবিত্রতা অর্জন করবে?
2: আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়া সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। বিসমিল্লাহির রহমানির রহিম। ভাই ইকরামুল হক, ক্যাথেটারের নল দিয়ে যেহেতু তার অনবরত পেশাব বের হতে থাকে, তাই আপনার ছেলে শরীয়তের দৃষ্টিতে মাজুর। এ অবস্থায় তাকে প্রতি ওয়াক্তে একবার পবিত্রতা অর্জন করতে হবে। কোনো নামাজের ওয়াক্ত হওয়ার পর একবার অজু করলে এই ওয়াক্তের মধ্যে অজু ভঙ্গের কোনো কারণ পাওয়া না গেলে ওয়াক্ত শেষ হওয়া পর্যন্ত তার অজু বহাল আছে বলে ধর্তব্য হবে। ওয়াক্ত শেষ হওয়ার পর অজুও শেষ হয়ে যাবে, এরপর তাকে পুনরায় অজু করতে হবে। তবে অজু করার পর কখনো তার থেকে অজু ভঙ্গের অন্য কোনো কারণ পাওয়া গেলে তার অজু ভেঙে যাবে।
1: দ্বিতীয় প্রশ্নটি করেছেন আবরারুল হক মনিরামপুর যশোর থেকে। আমি একজন ব্যবসায়ী, ব্যবসার প্রয়োজনে মাঝে মধ্যে আমাকে বিভিন্ন এলাকা সফর করতে হয়। এ সময় ফরজ নামাজ কসর পড়লেও সুন্নাত নামাজগুলো গুরুত্বের সাথেই আদায় করে থাকি, কিন্তু সেদিন এক ভাই বললেন সফর অবস্থায় নাকি সুন্নাত নামাজ পড়া যায় না। জানার বিষয় হলো, ওই ব্যক্তির কথা কি সঠিক? সফর অবস্থায় সুন্নাত নামাজ পড়া কি গুনাহ?
2: শ্রোতাবন্ধু আবরারুল হক, না, ওই লোকটির কথা ঠিক নয়। সফর অবস্থায় সুন্নাত নামাজ পড়া যাবে না, এ ধারণা সম্পূর্ণই ভুল। সফর অবস্থায় তাড়াহুড়ো বা ক্লান্তি ইত্যাদির কারণে সুন্নাতে মুয়াক্কাদা না পড়ার সুযোগ আছে। এ সময় সুন্নাত না পড়লে সুন্নাতে মুয়াক্কাদা তরকের গুনাহ হবে না, কিন্তু মুসাফিরের জন্য স্বাভাবিক অবস্থায় সুন্নাতে মুয়াক্কাদা পড়াই উত্তম। ইবনে জুরাইদ রহমতুল্লাহি আলাইহি বলেন, আমি আতা রহমতুল্লাহি আলাইহিকে জিজ্ঞেস করলাম, আমি সফরে যখন ফরজ নামাজ কসর পড়ি তখন কি সুন্নাতগুলো পড়তে পারব? তিনি বললেন, হ্যাঁ পারবে, আমি তো শরিয়াতের ছাড় ও সুন্নাতের অনুসরণে কসর পড়ে থাকি, আর অধিক কল্যাণ লাভের আশায় সুন্নাত নামাজগুলোও পড়ে থাকি।
1: এবার প্রশ্ন করেছেন ভাই মকবুল হুসাইন তালা সাতক্ষীরা থেকে, কেউ যদি বিতির নামাজে দোয়ায় কুনুতের আগে সুরা মেলানোর পর হাত উঠিয়ে তাকবীর না বলে তাহলে তার নামাজ পরিপূর্ণ হবে কি? বিতিরের শেষ রাকাতে কুনুতের আগে হাত ওঠানো সুন্নাত না ওয়াজিব? জানালে কৃতজ্ঞ হব।
2: ভাই মকবুল হুসাইন, বিতির নামাজে দোয়ায় কুনুতের আগে হাত উঠিয়ে তাকবীর বলা ওয়াজিব নয়। কখনো তা ছুটে গেলে এর কারণে নামাজ নষ্ট হবে না এবং সাহস সিজদাও করতে হবে না, তবে তা সুন্নাত, কোনো ওজর ছাড়া ইচ্ছাকৃতভাবে ছাড়া যাবে না।
1: এবার প্রশ্ন করেছেন তাওসিফ মাহমুদ ডুমুরিয়া খুলনা থেকে, আমি বাসায় কবুতর পালি, মাঝে মাঝে নামাজ আদায়ের পর জামায় কবুতরের বিষ্ঠা দেখতে পাই। জানার বিষয় হল, জামায় কবুতরের বিষ্ঠা থাকলে কি নামাজ সহি হবে?
2: শ্রোতা বন্ধু তাওসিফ মাহমুদ, জামাই কবুতরের বিষ্ঠা থাকলেও তা নিয়ে নামাজ সহি হয়ে যাবে, কেননা কবুতর ও অন্যান্য হালাল পাখির বিষ্ঠা নাপাক নয়। এসব পাখির বিষ্ঠা কাপড়ে লাগলে তা নাপাক হয় না, তবে এসব বিষ্ঠা নাপাক না হলেও যেহেতু তা ময়লা আবর্জনা আর নামাজ পরিপূর্ণ পরিষ্কার কাপড়ে আদায় করা কাম্য, তাই যথাসম্ভব তা দূর করেই নামাজ পড়া উচিত।
1: এবার প্রশ্ন করেছেন ভাই আলী আশরাফ নাভারণ যশোর থেকে, আমরা এক জায়গায় বেড়াতে যাই, মসজিদ দূরে হওয়ার কারণে ঘরেই নামাজ পড়ার সিদ্ধান্ত নেই। ঘরের মেঝেতে তোশক বিছানো ছিল, তোশকটি কিছুক্ষণ নরম ছিল। একজন বলল, নরম তোশকের উপর নামাজ পড়লে নামাজ হয় না, বরং সিজদার স্থান শক্ত হওয়া জরুরি। প্রশ্ন হল, ওই ব্যক্তির কথা কি ঠিক? তাছাড়া ফোম ম্যাট্রেস জাজিমের উপর নামাজ পড়ারই বা কি হুকুম?
2: শ্রোতাবন্ধু আলী আশরাফ, না, মাসালাটি ঠিক এরকম নয়, বরং তোশক নরম হলেও তাতে নামাজ আদায় করা সহি আছে। সঠিক মাসালাটি হল, সিজদার জায়গাটি যদি এমন নরম হয় যে তাতে মাথা রাখলে মাথা স্থিরই হয় না, বরং মাথা নিচের দিকে যেতেই থাকে, তাহলে তাতে সিজদা আদায় হবে না এবং নামাজও সহি হবে না। কিন্তু সিজদার জায়গা যদি এ পর্যায়ে নরম না হয়, বরং কিছু নরম হলেও এবং তাতে মাথা শক্তভাবে রাখলে কিছুটা নিচে চলে গেলেও এরপর তাতে মাথা স্থির হয়ে যায়, তাহলে ওই বিছানায় সিজদা করা সহি হবে। আমাদের দেশে সাধারণভাবে ব্যবহৃত তোশক জাজিম ম্যাট্রেস নরম হলেও তাতে যেহেতু একটা পর্যায়ে মাথা স্থির হয়ে যায়, তাই এগুলোর উপর নামাজ আদায় করতে সমস্যা নেই। আর ফোম যদি অনেক বেশি নরম হয়, অনেক বেশি মোটা হয়, তাতে শক্তভাবে সিজদা করলে এর ভিতর চেহারা অদৃশ্য হয়ে যায় এবং মাথা স্থির না হয়, তাহলে তাতে সিজদা সহি হবে না।
1: এবার প্রশ্ন করেছেন ভাই আব্দুর রাজাক খুলনা থেকে, ইমামতি করতে গেলে কি কি গুণাবলী থাকতে হয়, জানালে খুশি হব।
2: শ্রোতা বন্ধু আব্দুর রাজাক, ইমামতি করতে গেলে কি কি গুণাবলী থাকতে হবে তা জানতে চেয়েছেন। ইমামতির জন্য কয়েকটি গুণ থাকতে হয়। এক নম্বর, মুসলমান হওয়া, বালেগ হওয়া, জ্ঞানী হওয়া, পুরুষ হওয়া, কারি বা আলেম হওয়া, অর্থাৎ শুদ্ধভাবে কিরাত পাঠে সক্ষম এবং নামাজের জরুরি মাসাইল সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তি হওয়া। মুত্তাকি হওয়া, অর্থাৎ সকল প্রকার হারাম ও মাকরুহে তাহরিমি ও বিদআতি কাজ থেকে বেঁচে থাকা। শরীয়ত ওজর থেকে মুক্ত হওয়া, যেমন বোবা, তোতলামি ইত্যাদি না হওয়া। ফাসেক না হওয়া, অর্থাৎ কবিরা গুনাহে অভ্যস্ত না হওয়া। মোদ্দা কথা, শরিয়াতের পূর্ণ অনুসরণ করা এবং তার উপর সর্বদাই অটল থাকা। এগুলি ইমামের গুণ।
1: সর্বশেষ প্রশ্ন করেছেন ভাই মনিরুল ইসলাম কেশবপুর যশোর থেকে, মসজিদের খেদমতে মসজিদের জমি ওয়াকফ করে দেওয়া হবে, এই মসজিদের ইমাম পাঁচ ওয়াক্ত আজান ও নামাজ পাঁচবার পড়াবে, পরিষ্কার করে রাখবে, যতদিন থাকবে ওই জমি আবাদ ফসল করে খাবে, মালিকের দান করা জমিটা সৎকায় জারিয়া আর সব মালিক পাবে কিনা বা তার ছেলে মেয়েরা পাবে কিনা?
2: শ্রোতা বন্ধু মনিরুল ইসলাম, ওয়াকফ করার ক্ষেত্রে পরিবার সহযোগিতা করলে তারাও সদকায় জারিয়ার সওয়াবের অংশীদার হবে ইনশাআল্লাহ।
1: মহতারামকে অনেক অনেক ধন্যবাদ আমাদের জ্ঞানভাণ্ডারকে সমৃদ্ধ করবার জন্য। প্রিয় শ্রোতা, যারা এতক্ষণ আমাদের সাথে যোগ দিয়ে ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলো শুনছিলেন এবং এই জানা বিষয়গুলো নিজেদের জীবনে বাস্তবায়ন করে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের নিয়ত করেছেন, সকলকে জানাই বাংলাদেশ বেতার খুলনার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের যে কোনো প্রশ্ন ও শরীয়তের যে কোনো বিষয়ের সমাধান জানার জন্য আমাদের নিকট চিঠি লিখতে পারেন। এর পাশাপাশি অনুষ্ঠান সম্পর্কিত আপনাদের সুচিন্তিত মতামতও আমাদেরকে জানাতে পারেন। চিঠি লেখার ঠিকানা: প্রযোজক সিরাতুল মুস্তাকিম, সাপ্তাহিক ধর্মীয় ম্যাগাজিন অনুষ্ঠান প্রযত্নে, পরিচালক বাংলাদেশ বেতার, খুলনা, খুলনা 9000। আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। সকলের জীবন হোক ইসলামের আলোয় আলোকিত ও বরকতময়। এই কামনা করে আগামী অনুষ্ঠান শোনার আগাম আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বরাকাত।
3: এতক্ষণ সাপ্তাহিক ধর্ম বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সিরাতুল মুস্তাকিম শুনলেন। পরিচালনা করলেন মুফতি ইলিয়াস হোসেন, সম্পাদনায় শেখ ইলিয়াস আহমেদ, তত্ত্বাবধানে মোহাম্মদ শাহিদুল ইসলাম এবং অনুষ্ঠানটি প্রযোজনায় ফাহাদ হোসেন মোল্লা। প্রিয় শ্রোতা, অনুষ্ঠানটি পুনঃ প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বিকেল চারটা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি ঝর্ণা আলমগীর। ডেঙ্গু প্রতিরোধে আগামীকাল থেকে দেশ জুড়ে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি। সকাল নটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জনস্বার্থে বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশন ও সব বেসরকারি টেলিভিশন চ্যানেলকে উদ্বোধনী অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করার আহ্বান জানানো হয়েছে। 2027 সালের হজ যাত্রীদের আগামী 24 সেপ্টেম্বরের মধ্যে পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের হজ দুই শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, 2027 সালের হজে বাংলাদেশের জন্য নির্ধারিত কোটা 78,500 জন। নিবন্ধন ও হজ সংক্রান্ত বিস্তারিত তথ্য ধর্ম মন্ত্রণালয়ের হজ বিষয়ক ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে। দেশীয় উদ্ভাবনকে নীতি সহায়তা, কৌশলগত বিনিয়োগ, শিক্ষাখাত এবং মূলধারার বাজারের সঙ্গে সরাসরি সংযুক্ত করতে আগামীকাল থেকে রাজধানীর নব থিয়েটারে তিন দিন ব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। এ মেলা বাংলাদেশের প্রতিশ্রুতিশীল উদ্ভাবনগুলোর সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক বাজারের শক্তিশালী সংযোগ ঘটানো এ মেলার উদ্দেশ্য। এতে প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশ সহ বৈচিত্র্যময় খাতের 1,000-এরও বেশি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শিত হবে। মেলার দ্বিতীয় দিন আগামী রবিবার সবার জন্য স্বাস্থ্য উদ্ভাবন, সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী সহধর্মিণী ডাক্তার জুবাইদ রহমান এতে উপস্থিত থাকবেন। প্রান্তিক ও সুবিধাবঞ্চিত জনগণের দোরগোড়ায় কম খরচে মানসম্মত চিকিৎসা পৌঁছে দিতে বাস্তবমুখী পদক্ষেপ নিয়ে এতে আলোচনা হবে। হামের সংক্রমণ মোকাবেলায় আগামী 25 সেপ্টেম্বর থেকে দেশে দ্বিতীয় দফায় হামের টিকাদান কার্যক্রম শুরু হতে যাচ্ছে। ইউনিসেফের মাধ্যমে ইতিমধ্যে অধিকাংশ টিকা দেশে এসে পৌঁছেছে। অবশিষ্ট টিকা আগামী 17 সেপ্টেম্বরের মধ্যে পৌঁছাবে। গত এপ্রিলে প্রথম দফার ক্যাম্পেইনে প্রায় 1,85,00,000 শিশুকে টিকা দেওয়া হয়। রাজধানী ঢাকাসহ দেশে বিভিন্ন স্থানে ছিনতাই প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। ছিনতাইয়ের ঘটনায় দায়ের করা মামলায় আসামিদের জামিন ঠেকাতে রাষ্ট্রপক্ষ কঠোর অবস্থান নিয়েছে। আইনজীবীরা জানান, ছিনতাই নিয়ন্ত্রণের দণ্ডবিধির পাশাপাশি দ্রুত বিচার আইন 2002 কার্যকর ভূমিকা রাখতে পারে। দ্রুত বিচার আইনে ছিনতাইয়ের ঘটনায় 2 থেকে 7 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড, হাতে নাতে গ্রেফতার আসামির বিচার 30 কার্যদিবস এবং অন্য ক্ষেত্রে 60 কার্যদিবসের মধ্যে শেষ করার বিধান রয়েছে। ডিএমপি জানিয়েছে, পেশাদার ছিনতাইকারীদের বিরুদ্ধে নিয়মিত মামলার পাশাপাশি দ্রুত বিচার আইনেও মামলা করা হচ্ছে। ছিনতাইয়ের শিকার হলে দ্রুত 999-এ কল করে থানায় মামলা করার আহ্বান জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। ইয়েমেনের হুতি বিদ্রোহীরা লোহিত সাগর তীরবর্তী কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মোখা শহর দখলের পর পুরো উপকূলীয় এলাকার নিয়ন্ত্রণ গ্রহণ করেছে। এর মাধ্যমে বাব আল মানদেব প্রণালী জুড়ে হুতি বিদ্রোহীদের প্রভাব আরও বিস্তৃত হয়েছে। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর জানিয়েছে, তাদের নৌবাহিনী হরমুজ প্রণালীতে একটি মার্কিন সেইল ড্রোন ধরনের চালকবিহীন জাহাজে হামলা চালিয়েছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন সেন্টার জানিয়েছে, ওমান উপকূলে দুটি জাহাজে প্রজেক্টাইল হামলার খবর পাওয়া গেছে। এছাড়া গাজার খান ইউনিসে আল মাওয়াসি এলাকায় ইসরায়েলি বিমান হামলায় অন্তত 1 জন নিহত এবং 9 জন আহত হয়েছেন। ইসরায়েল দাবি করেছে, এই হামলায় হামাসের কমান্ডার মোহাম্মদ ইয়াস জৌরি এবং আরও 2 হামাস যোদ্ধা নিহত হন। খেলা খবর ক্রিকেট। নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ সময় রাত 8:30 শুরু হবে ম্যাচটি। 13 সেপ্টেম্বর ফাইনালের মধ্য দিয়ে এবারের নারী এশিয়া কাপ টি-20 ক্রিকেটের পর্দা নামবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত লঘুচাপটি বর্তমানে উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগর অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ সন্ধ্যা 6টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী এবং কুমিল্লা অঞ্চল সমূহের উপর দিয়ে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে বিকেল পাঁচটায় ইংরেজিতে।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্র থেকে বাংলায় সংবাদ রিলে করে শোনানো হল। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম 537.63 মিটারে 558 কিলোহার্টজে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্টজে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে বাংলাদেশ বেতার খুলনা। এখন শুনবেন ছায়াছবির গান। প্রথমেই অবাঞ্ছিত ছবির গান শোনাব আব্দুল আলিমের কণ্ঠে।

প্রিয় শ্রোতা, আপনারা ছায়াছবির গান শুনছেন। প্রচার হচ্ছে বাংলাদেশি বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে হাজার বছর ধরে ছবির গান শোনাবো সুবীর নন্দীর কণ্ঠে।

প্রিয় শ্রোতা, আপনারা শুনছেন ছায়াছবির গান প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে পাগলির প্রেম ছবির গান শোনাব এন্ডু কিশোরের কণ্ঠে, ও তোমার চোখটা টানা টানা। পরবর্তী অংশ সুরে সুরে শোনা।

প্রিয় শ্রোতা, পাগলির প্রেম ছবির এই গানটি শুনলেন, তোমার চোখটা টানা টানা, তোমার মুখটা হাসি হাসি। প্রিয় মানুষকে হাসি খুশি দেখতে খুবই পছন্দ, তেমনই অনুভূতির গানটি আমরা শুনলাম, অনুভূতির কথা সুরে সুরে আমরা শুনলাম এন্ড্রু কিশোরের কণ্ঠে। এবারে লালু মাস্তান এ ছবির গান শোনাব সৈয়দ আব্দুল হাদী ও সাবিনা ইয়াসমিনের কণ্ঠে।

0: ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার নিয়ন্ত্রণ সংশোধন আইন 2026 অনুযায়ী কোনো প্রেক্ষাগৃহ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া, ইন্টারনেট, ওয়েবসাইট, সোশ্যাল মিডিয়া কিংবা অন্য কোনো মাধ্যমে তামাক ও তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন, প্রচার বা প্রদর্শন সম্পূর্ণরূপে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
1: বাংলাদেশে প্রস্তুতকৃত বা লভ্য ও প্রচারিত, বিদেশে প্রস্তুতকৃত কোনো সিনেমা, নাটক বা প্রামাণ্যচিত্রে তামাকজাত দ্রব্য ও ইলেকট্রনিক নিকোটিন ডেলিভারি সিস্টেম ব্যবহারের দৃশ্য ও তামাকজাত দ্রব্য বা দ্রব্যের মোড়ক টেলিভিশন, রেডিও, ইন্টারনেট, ওটিটি প্ল্যাটফর্ম, অ্যাপস, মঞ্চ অনুষ্ঠান বা অন্য কোনো গণমাধ্যমে প্রচার, প্রদর্শন বা বর্ণনা আইনত দণ্ডনীয় অপরাধ।
0: তামাক মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে আপনিও আইন মেনে চলুন,
1: অন্যদের সচেতন করুন।
2: প্রিয় শ্রোতা, আপনারা ছায়াছবির গান শুনছেন, প্রচার হচ্ছে বাংলাদেশ বেতার খুলনা কেন্দ্র থেকে। এবারে কি দিয়া মন কারিলা ও বন্ধুরে, এমনি কথামালার অনুভূতি নিয়ে গানটি শুনব অশান্তি ছায়াছবি থেকে। এন্ড্রু কিশোর ও সাবিনা ইয়াসমিনের গান।

আপনারা ছায়াছবির গান শুনছেন, এবারে শোনাব আমার আছে জল, শাওনের কণ্ঠে।

শেষ হলো সায়াজুর বিজ্ঞান বাংলাদেশ বেতার খুলনা। এখন আল্লাহ পাকের শানে হামদ পরিবেশিত হচ্ছে।

এতক্ষণ আল্লাহ পাকের শানে হামদ পরিবেশিত হল। ওই ব্যক্তি পূর্ণ মমিন নয় যে নিজে পেট ভরে খায় অথচ তার প্রতিবেশী ক্ষুধার্ত থাকে। ওই ব্যক্তি বেহেশতে প্রবেশ করতে পারবে না যার উপদ্রব হতে তার প্রতিবেশী নিরাপদ না। যে ব্যক্তি দুনিয়াতে কোনো বিপদগ্রস্ত মানুষের বিপদ দূর করে দেয়, আল্লাহ তাআলা তার আখিরাতের বিপদ দূর করে দেবেন। আল হাদিস, বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রচারিত হচ্ছে পবিত্র আসরের নামাজের আজান এবং দোয়া।

0: آت محمدا الوسيلة والفضيلة وبعث مقاما محمودا الذي وعدته إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আল্লাহ তাআলার সমস্ত আমলের মত হতে কেবল ওই আমলকেই গ্রহণ করেন যা একমাত্র তারই সন্তুষ্টির জন্য করা হয়। গোপনে দান সৎকা করা আল্লাহ তাআলার ক্রোধকে প্রশমিত করে। বাংলাদেশ বেতার খুলনা, এখন আল্লাহ পাকের শানে হামদ পরিবেশিত হচ্ছে।

আল্লাহ পাকের শানে হামদ পরিবেশিত হল। বাংলাদেশ বেতার খুলনা অনুষ্ঠান মালায় এবারে রয়েছে দেশের গান। প্রথমে ফেরদৌসি রহমানের কণ্ঠে গাজী মাজহারুল আনোয়ারের রচনায়।

আপনারা দেশের গান শুনছেন। এবারে আবু জাফরের রচনায় ফরিদা পারভিন ও আবু জাফরের কণ্ঠে।

দেশের গান শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা, এখন থেকে পরবর্তী অনুষ্ঠান ঢাকা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

0: Assalamu alaikum. This is Bangladesh Betar, the news read by Khandakar Musarrat Maliha Isha. Prime Minister Tariq Rahman will inaugurate a three-month nationwide campaign tomorrow aimed at preventing dengue and promoting cleanliness. A government notification stated that Prime Minister scheduled to inaugurate the program at 9 a.m. at the South Plaza of the Jatiya Sangsad Bhavan. Considering the next 3 months a critical period for dengue prevention, the Prime Minister called for active public participation alongside government efforts. In the public interest, Bangladesh Betar, Bangladesh Television and all private television channels have been requested to broadcast the inaugural ceremony live and handout added. Jatiya Sangsad Chief Whip Nurul Islam Moni has said all proposals signed in the July Charter will be implemented with necessary constitutional amendments made wherever required. He said at a press briefing following the third session of the Jatiya Sangsad today. The Chief Whip said the government wants to work with the opposition to implement the Charter and urged all parties to unite in amending the constitution where necessary. Regarding financial management, he said in government had repaid around 205 crore US dollar in loans left by the previous government during its first 5 months in office. The Chief Whip said Prime Minister Tariq Rahman was giving priority to preventing wastage in government expenditure. Registration for Hajj 2027 is underway, with intending pilgrims required to complete the process by September 24, according to the schedule set by the Saudi government. The Ministry of Religious Affairs urged intending pilgrims, Hajj agencies, banks and other stakeholders to complete registration within the deadline as time limit will not be extended. The ministry's Hajj 2 branch issued a notification on September 9 in this regard. Bangladesh has been allocated a quota of 78,500 pilgrims for Hajj 2027, with registration beginning on July 27. After completion, the final number of Bangladeshi pilgrims will be communicated to the Saudi authorities. Subsequently, necessary activities including remittance of funds, health examinations, visa processing, vaccination and Hajj training will be completed. A three-day Bangladesh Innovation Fair 2026 is going to start tomorrow at the capital's Novo Theatre, aiming to directly link domestic innovations with policy support, strategic investments, the education sector and mainstream markets. Prime Minister Tariq Rahman is expected to formally inaugurate the fair. The fair aims to establish strong connections between Bangladesh's promising innovations and both domestic and international markets. Over 1,000 innovative projects spanning diverse sectors including technology, business, education, health, agriculture and the environment will be showcased at the event. Yemen's Houthis have taken control of the entire coastline after seizing the key Red Sea city of Mocha. The move expands their control over the strategic Bab al-Mandeb Strait, one of the world's most important trade routes. Meanwhile, Iran's Revolutionary Guard says its navy struck a U.S. sail drone-type unmanned vessel in the Strait of Hormuz. The UK Maritime Trade Operations Centre says projectiles also hit two vessels off the coast of Oman. Cricket and Pakistan will face Sri Lanka in the second semi-final of the Women's Asia Cup T20 cricket tournament at Dubai in the United Arab Emirates today. The match will start at 8:30 p.m. Bangladesh time. This year's Women's Asia Cup T20 tournament will conclude with the final match on September 13. Dhaka Meteorological Office says a low pressure area has formed over Northwest Bay and adjoining area. Under its influence, squally weather may affect maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Paira have been advised to keep hoisted local cautionary number 3. Repeat, local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, forecast valid till 6 this evening says there are chances of rain or thunder showers with temporary south-southeasterly gusty or squally wind at a speed of 45 to 60 km per hour over the regions of Khulna, Barishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram and Cox's Bazar. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that's the end of the news.
1: আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার বাণিজ্যিক সংবাদ পড়ছি হাসিনা মুস্তাফিজ। দেশীয় উদ্ভাবনকে নীতি সহায়তা, কৌশলগত বিনিয়োগ, শিক্ষা খাত এবং মূলধারার বাজারের সঙ্গে সরাসরি সংযুক্ত করতে আগামীকাল থেকে রাজধানীর নভ থিয়েটারে 3-দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের প্রতিশ্রুতিশীল উদ্ভাবনগুলোর সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক বাজারের শক্তিশালী সংযোগ ঘটানো এ মেলার উদ্দেশ্য। এতে প্রযুক্তি, ব্যবসা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবেশ সহ বৈচিত্র্যময় খাতে 1000-এরও বেশি উদ্ভাবনী প্রকল্প প্রদর্শিত হবে। বর্তমান সরকার বিদেশি ঋণের মূলধন ও সুদ বাবদ রেকর্ড 204.76 কোটি মার্কিন ডলার পরিশোধ করেছে। চলতি বছরের মার্চ মাস থেকে জুলাই পর্যন্ত 5 মাসে পরিশোধ করা এ অর্থ বাংলাদেশি মুদ্রায় প্রায় 25,163 কোটি টাকা। অর্থনৈতিক সম্পর্ক বিভাগ ইআরডির হালনাগাদ পরিসংখ্যান অনুযায়ী এ যাবৎকালে যে কোনো 5 মাসের ব্যবধানে বিদেশি ঋণ পরিশোধের ক্ষেত্রে এটিই সর্বোচ্চ। গত বছরের একই সময়ে বিদেশি ঋণ পরিশোধের পরিমাণ ছিল 189.71 কোটি ডলার, যা টাকার অঙ্কে প্রায় 23,310 কোটি টাকা। ইআরডির তথ্য অনুযায়ী চলতি বছরের মার্চ থেকে জুলাই পর্যন্ত ঋণের মূলধন বাবদ পরিশোধ করা হয়েছে 135.24 কোটি ডলার এবং সুদ বাবদ 69.52 কোটি ডলার। এ সময়ে গড়ে প্রতি মাসে প্রায় 41 কোটি ডলারের বেশি ঋণ পরিশোধ করতে হয়েছে সরকারকে। বিদেশে ভ্রমণে বাংলাদেশি নাগরিকদের জন্য বছরে বৈদেশিক মুদ্রা নেয়ার সীমা বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ সম্প্রতি এ বিষয়ে একটি সার্কুলার জারি করে। এখন একজন প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিক বছরে সর্বোচ্চ 18,000 মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নিতে পারবেন। আগে এই সীমা ছিল 12,000 ডলার। সার্কুলারে বলা হয়েছে, বাংলাদেশি নাগরিকদের প্রকৃত ভ্রমণ সংক্রান্ত বৈদেশিক মুদ্রার চাহিদা পূরণ এবং আন্তর্জাতিক ভ্রমণের পরিবর্তিত প্রয়োজন বিবেচনায় বার্ষিক এই সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে 12 বছরের কম বয়সী শিশুদের ক্ষেত্রে বৈদেশিক মুদ্রা নেয়ার সীমা প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত সীমার 50% থাকবে। চলতি অর্থবছরের প্রথম 2 মাসে প্রতিবেশী দেশ ভারতে বাংলাদেশের পণ্য রপ্তানি বেড়েছে 7.67%। এতে দেশটির বাজারে বাংলাদেশি পণ্যের চাহিদা বাড়ার পাশাপাশি ভারতের রপ্তানি আরও বাড়ানোর সম্ভাবনাও তৈরি হয়েছে। রপ্তানি উন্নয়ন ব্যুরো ইপিবির দেশভিত্তিক রপ্তানি তথ্য অনুযায়ী চলতি অর্থবছরের জুলাই আগস্ট সময়ে ভারতে বাংলাদেশ 33.52 কোটি মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছে। গত অর্থবছরের একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল 31.13 কোটি ডলার। 1 বছরের ব্যবধানে ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে 2.39 কোটি ডলার। ইপিবির তথ্য অনুযায়ী শুধু জুলাই মাসেই ভারতে বাংলাদেশের রপ্তানি বেড়েছে 15.37%। দেশের বাজারে স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। 22 ক্যারেট প্রতি ভরি স্বর্ণের দাম 2,158 টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে 231,880 টাকা। এছাড়া 21 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 2,100 টাকা কমিয়ে 221,441 টাকা, 18 ক্যারেটের এক ভরিতে 1,808 টাকা কমিয়ে 1,90,123 টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম 1,516 টাকা কমিয়ে 1,55,306 টাকা নির্ধারণ করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম কমায় এই দাম কমানো হয়েছে। আজ সকাল থেকে নতুন এই দাম কার্যকর হয়েছে। বাণিজ্যিক সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী সংবাদ প্রচারিত হবে সন্ধে 6টায়।
2: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে হাজংদের জন্য অনুষ্ঠান লেওয়া টানা। গ্রন্থনা শরণং হাজং, উপস্থাপনা রূপম হাজং ও স্বপ্নীল হাজং পৃথ্বী।

0: বাবে দিন জুড়ে তুমি মুখছে বহে বিরা ধুলামে গান কুলানি আর ফুলে জাগানি খৈচেলে ধুলা ফুল বাতাস দিয়ে ফুর ফুরকে উড়ি নালি ভিনলে নীর পানি ভিজে ঘাস আর শুলি ফুলল গম লগনতে দিফুল্লে শান্ত রোট লাগা জিদানি প্রকৃতির একটা তানকে স্নিগ্ধ আর শান্ত প্রকৃতির ইঙ্কর উপমুগ্ধে মই আজি হাসি গেনে আপ্লুত আর ইরে বেদেনি মোলা এই সময়ল ভালা লাগালা কথা প্রিয় ভাই বোনীগুলিকে শুনবগে আহিছে মানে লেওটান অনুষ্ঠান নিয়ে প্রিয় হাজং ভাই বোনীগুলো লেওটানলা পক্ষ থকন বাখার বাখার প্রীতি আর শুভেচ্ছা জানাই মই শরণন হাজং তানকে সমৃদ্ধ আর বৈচিত্র্যময় সংস্কৃতিল একটা জাতি হুসে আমরা হাজং জাতি লেওয়াতানা হাজং গিলেল প্রাচীন আর সবচেয়ে ডাঙর সংস্কৃতি কিন্তু ঈদ পইলে কিংকে শুরু হুসে ঈদেল কোনো পষ্ট ইতিহাস বা তথ্য নাই আজিকমর লেওয়াতানা নিয়ে জানিবিকে চেষ্টা করিব লেওয়ালা বাংলা অর্থ হুলে লোতা পাতা আর তানালা বাংলা অর্থ হুসে তানা তাহলে লেওয়াতানালা বাংলা অর্থ লোতা পাতা তানা হাজং গেল বাখাকাল আগে থকনি দাহা আর তিলানি তিমত মরত এক লগনতে কৃষি কাম খড়ি কাটা ফসল চাষ আর বাখানকশা ফল বাগান করিব পরিবারলা নিত্য প্রয়োজনীয় দ্রব্য খাদ্য আসবাবপত্র ইংলে দাহা জঙ্গল থকনি যোগাড় করিব হাজং গিলের জীবন আর জীবিকা কবই পাই দাহা জঙ্গল উপরে নির্ভর থাকিব বন জঙ্গল নি হারাদিমান কাজকামনি থৈক্য ওরা মনে আনন্দ দেবগে কিমত মরত এক লগনতে গুনগুনকে সুর তুললে গান করিব মন গিলে ধারণা ইদে থকনি লেওয়াতানা গীত আর নাচালার আরম্ভ হয় আর ইঙ্কই লেওয়াতানা গীত আর নাচা হাজং সমস্যা বিভিন্ন উৎসব পার্বণ প্রচলন শুরু হয় ভাই বোনী গেল আজিল পর্বণি অনুষ্ঠান উপস্থাপনায় মলগন আছে
1: প্রিয় হাজং ভাই বোনী গেল মই স্বপ্নীল হাজং পৃথ্বী আমনি গেলে এলা যে যি জায়গা তখন অনুষ্ঠান শুনিব লাগিছে হুবাকর শুভ্র শরৎলা বাখার বাখার প্রীতি আর শুভেচ্ছা জানাই মই ভালো আছে আর মই আশা করে আমনি গেলেও হুবই ভালো আছে আমনি গেলে থার পায় লিওয়াটানা মানেই বাংলাদেশ বেতার ঢাকা নিয়ে হাজং গেলে বর্ণিল সাংস্কৃতিক অনুষ্ঠান আমলা সাহিত্য আর সংস্কৃতি বাখার সমৃদ্ধ বৈচিত্র্যময় ঐতিহ্য আর সংস্কৃতি দিয়ে দেশলা অন্য জাতি তখন হাজং গেলে অন্যতম হাজং গেলে তাঁত শিল্প দিয়ে নিজেলা পোশাক নিজে গেলেই বানায় হাজং গেলে আসে নিজ গেলে হাত দেনারা বাখার জাতের ঐতিহ্যবাহী খান লিওয়াটানা গীত আর নৃত্য হলে হাজংলা হুবার ঢাঙর ঐতিহ্যবাহী সংস্কৃতি লিওয়াটানা গান আর নাসাতে হাজং জাতির আগে অন্য কোনো জাতি তখন খুব সহজকে চিনিবা পায় লিওয়াটানা সুর তাল লয় বাজনা নাসা আর গান লগন প্রত্যেক হাজং মানলা হৃদয় লগন গভীর সম্পর্ক আছে আগেলা দিননি হাজংলা ঘরে ঘরে পাড়ায় পাড়ায় হগল মানলা মুখনি গুনগুনকে লিওয়াটানালা সুর বজ্জি উঠিবাম একরা হাসা কোথা হলে লিওয়াটানা হাজং জাতিল ইখ্র অস্তিত্ব আর পরিচয় হাজং ভাই বইনি গেল আমরা এলা হাজংলা ঐতিহ্যবাহী রুয়া লাগা গান শুনিব আলিফালে না দেখ মুগে রুয়া লাগা বুগে আঙুল গেল বিষয় তানকে তোরা কি না জানে ভক্ত হাজং শান্তলা ইঙ্কা কোথা আর সরানন হাজংলা সুরে ই গানটা গাওব লাগিছে কণ্ঠশিল্পী অনন্যা হাজং

0: হাজং ভাই বোনি গিল প্রকৃতি ঋতু বৈচিত্র্য বাংলাদেশ নি এলা চলে শরৎকাল। বর্ষলে ঘন ঘন মেঘ শেষ ওলা পরে শুরু হয় শরৎ। ঋতুলা রানীর শরৎকাল হাজে অপরূপ সুন্দরকে হগল ফলে চুকনি পড়ে খালি কাশ ফুল্ল ধোলা মেঘলা ভিলা। দিন ভুরবাই বৈহে বিরাই চকচুকাকে ধোলা কৌল। ই কালনে প্রকৃতি ধারণ করে সুন্দর রূপল মিলা, আর ই রূপল নেই কোনো শেষ। শরৎলা সুন্দর আসলে মনোমুগ্ধকর। শরৎ লগন থাকা প্রকৃতির ভালোবাসা মানল অন্তর্নি দাগ ফিলাই। রূপে গুণে সুন্দর তুলনা নহে বেদিনী, শরৎ আগে কয় রূপল রানী। শরৎ নি মেঘ না থাকিলে হারা দিনুপুর থাকে নীল রঙে ঢাকা। শরৎলা ই স্নিগ্ধ শুভ রেগে আরো বেশি মোহিত করে ই সময়ল বাখার জাতের ফুলগিল। গাং অথবা পানিল বারেনে ফুটি কাশ ফুল, ঘর ভিতেনে ফুটি শিউলি শিপালি, খাল বিল পাগা ডুবানে থাকে বাখার জাতের পানিলে ফুল। স্নিগ্ধ স্বচ্ছ কোমল আর নির্মল বেদেন এলাও শরৎ মনল মননি শান্তিল বার্তা দিয়ে যায়। শরৎ আহিবতে বাংলাল প্রকৃতি দুয়েল কোয়েল ময়না তিয় পুখেল মধুর গুঞ্জন শব্দতে মোহিত উয়ে উঠি। শরৎকাল ই অপরূপ সুন্দরতে হগল মনল মন রঙে রঙিন উয়ে যায়। শরৎলা বাখার ভালো লাগলা দৃশ্য সৌন্দর্য বর্ণনা করব যে কবির সাহিত্যিক গেল লিখিছে কত শত কবিতা ভাই বিনি গেল। আমি গেলে বিদেন এল আমরা পরিবেশনা কথিকা পাত। হাজং সংস্কৃতি চর্চা নি রক্ষা করিব গে আর বিকাশ নি কি করিব পাই, ই বিষয় নিয়ে আমরা জনপ্রিয় গীতিকবি দোলন হাজংলা লিখা ই কথিকার পাত করিব লাগিছে বৈশাখী হাজং।
1: সংস্কৃতি হুসে একরা জাতিলা জীবন যাপনলা ব্যাক কিছু রূপ। ইদ হুসে সমাজলা এমন কিছু রীতিনীতি আচার বিধি আইন ইদ সমাজল এক পুরুষ তখন আরেক পুরুষ পুঁছে দেয়। হাজং গেলেল নিজেলা নিজে গেলেল সংস্কৃতি আছে। আলচা স্কুডে খাওয়া ই মন গেলেল ইঙ্কিতে ইন্দু ধর্ম মানে। আজং গেল আগে থকনি হুমান জমিনীকে ধান লাগিয়ে আহিব লাগিছে। আমলা বাখার চি সমাজলা আনন্দ ফুর্তি আছে যেমন লিওয়া তানা দিউলি। হাজং তিমত গেল নিজেলা হাতেলা বানানি রাঙা পাথিন পিনি যদি ওরা নিজে গেলেই বানাবন, আর আমলা গড়দর বানাবন বাঁশ নাইলে কাঠ দে। আজং গেলেল নিজেলা মাওলা কুথারা কোনো লিখালা বাউ নাইক উদিবেদেন আমলা মাওলা রাও আর রে যাবা লাগিছে। বাখার দিন আগে থকনি আজং গেল চাষবাসা লগন্তে ব্রিটিশ বিরোধী লুড়াই আর টঙ্কপুথালা বিরুদ্ধে লুড়াই বেদেন হুবার বাই চিনা জানা হুসে। হাজং গেল তাঁত শিল্পর আগে বানাগুড়া কয়। আজং গেল বানাগড়ে নিজেলা বেদেন রাঙা পাথিন আরগন গামসা গা কাপুর উত্তরীয় ফুটো কাপুর কমরবান্ধা নিজে গেলেলে বেদেনই বানাবন। আজং গেল ইঙ্কিত আগে থকনি সনাতন ধর্ম মানিলেও আমরা নিজেলে কিছু পুজো পার্বন আর খাওয়ন দাওয়ন কাপড় চুপুর আছে। জিদা আজং গেলেগে আরো বাক্ষার মন গেল স্তুরে আলগা বানায়। আজং গেলেলে বাস্তু পুজো নুয়া খাওয়া পুষ্ণ হঙ্গরানি ইমিজাত আরো বাক্ষার আনন্দ উৎসব আছে। দিলেল পাশে দে চরমাগালা আগে দিননি এক হুপ্তা ধুরে হুবন আরো মহিষসুর বধ কালীযুদ্ধ গজকচ্ছপ নৈচ্ছ দেখাবন। দিনে দিন উংলা ব্যাক আর রে যাবা লাগিছে। কচ্ছা মাসাং আরো বিশি বাত ইলা কিচ্ছে কাহিনী তখন হুন্নে হুনা যায়। তিমত গেলেল বানাগুড়াও ইলা আর কোনোনি না দেখে উদবেদেন ইলে সময় আমরা আজং গেলেল সংস্কৃতির আগে আমাকে বাচ্চা রাখিব লাগিব। ইদা বেদেন আমরা কি কি করিব পাই। এক আজং গিলেগে নিজেলা মাওলা রাওর আগে ঠিক মতনকে কুথা কুব লাগিব আরো বাররে বাররেকে চর্চা করিব লাগিব। দুই সাহসতা গিলেগে আমলা হাজং গিলেলে আগেলা দিনেলে কিচ্ছে কাহিনী আরো পুরন দিনেলে ইতিহাস শোনাব লাগিব। তিন নিজেলা আনন্দ উৎসব পূজা আচ্চানিকে নিজেলা কাপড় চুপুর পিনিব লাগিব খান খাবা লাগিব। চার আজং গিলেলে পূজা পার্বণ নিকে নিজেলা মাওলা কুথা দে নাসা গানা কবিতা আরো ছবি আঁকানলা প্রতিযোগিতা করিব লাগিব। পাঁচ রেডিও টিভি আরো সামাজিক যোগাযোগ মাধ্যম নিকে আজং সংস্কৃতির আগে তুলে ধরিব লাগিব। ছয় আজং কুথা দে বই আর অভিধান বানাব লাগিব। সাত বাক্ষার চেয়ে আদিবাসী গেলেল সাংস্কৃতিক একাডেমি আরো জাদুঘর বানাব লাগিব। আট আজং গেলেল নিজেলা উৎসব নাসা গানা আরো আতলা কাজলা বাখারকে চর্চা করিব লাগিব। নয় বাখার ধরনের উৎসব আনন্দ নিকে আজং গেলেল অংশ নিবা লাগিছে কিনা ইদে নিশ্চিত করব লাগিব। দশ মূলধারালা মন গেলেল মনকে আজং গেল বুকরা শ্রদ্ধা আর সচেতনতা জাগিয়ে তুলিব লাগিব। এগারো আজং গিলেগে রঙিন জীবন যাপনলা প্রতি ভালা মনোভাব বানাবগে সরকারি আর বেসরকারি প্রতিষ্ঠান গেলেগে অজ্ঞাহিব লাগিব। ইতিহাস নিকে আগেল আজং গেলেল যি যি অবদান আছে উদ জুড়ে দিব লাগিব। বাখার বৈষম্য আর নির্যাতনলা পরেও যি মন গেল জীবনদাগে এগিয়ে নিয়ে যাওয়া পায় উড়াই জুই হয়। মন বেঁচে থাকে ভাষা আর সংস্কৃতি দিয়ে, আর ভাষা ও সংস্কৃতি বেঁচে থাকে আমরা নিজেদের ভালাকে বেঁচে থাকার মধ্য দিয়ে।
2: ভাই বোনি গেলে হাজুং গেলে বাংলাদেশলা একরা আদিজাতি। হাজুং গেলে মূলত ময়মনসিংহ জেলালা উত্তর সীমানালা ডাহা আর টিলাল কোলানি বসবাস করে। এদের ছাড়া বর্তমানে শেরপুর, সুনামগঞ্জ আর নেত্রকোনা জেলানি হাজুং গেলে বসবাস করে। হাজুং গেলে আদি জায়গা হইছে উত্তর বার্মানিকন। প্রাকৃতিক বিপর্যয়ের কারণে আমলা পূর্বপুরুষ ভারত উপমহাদেশলা উত্তর পুকফালেলা উকসাটিলা জাগানি আহে। ও জায়গা তখন পরে আবার আসামলা কামরূপ জেলালা হাজো নামলা জাগানি বসবাস করা শুরু করে। হাজুং গেলে আদিকাল তখনই কৃষিকাম করে জীবনযাপন করিবাম। আমলা হাজুংলা গাওগুলা ডাহা টিলা গাং জুহা আরো জঙ্গলা বাড়ানি হয়ে থাকে। হাজুং গেলালা নিজস্ব নাসা গাহেন আরো শিল্পকলা আছে। ভাই বইনি গেলা হাজুং সাহিত্যনি কবিতালা অবতান তানতে বাখনাবা লাগে। কবিতা হাজুং সাহিত্যলা বাখার পুরাণ বিষয় আরো ইদা হাজুং সাহিত্যর আগে দেশলা বুকনিকন একরা বিশেষ জায়গাকে দিছে। কবিতা খালি মন নিয়ে আনন্দ আরো রাও দিওয়ানি নুহায়, বরঞ্চ সমাজ সংস্কৃতি আর জাতির আগে নিয়ে বুড়াই করিবনি ধাঙর ভূমিকা রাখিছে। জিদে কিছু সুন্দর উদি কবিতা। কবিতা মানলা মনলা নিথা চিন্তার আগে ফারাক বাই ঠিলে দেয়, কবিতা মনগে সভ্যওয়ালা পদ দিখায়। কবিতা নিয়ে হগল উন্নয়নের বিরুদ্ধে প্রতিবাদ করিব পায়, একরা সুস্থ সুন্দর সমাজ গড়ে তুলিব পায়। কবিতা মানসিক বিকাশ নিয়েও ঢাঙর ভূমিকা পালন করে। হাজুং ভাই বইনি গেলা আমরাইলা হনিব হাজুং জাতি আর সংস্কৃতি নিয়ে লিখা একরা কবিতা। নিজেলা লিখা এই কবিতার আবৃত্তি করিব লাগিছে আমলা প্রিয় কবি কৃষ্ণচন্দ্র হাজুং।
3: দাহাগাং সুবুশল বুখুনি বাংলালা মাটিনি হাজার বছর হপন দেখে হাজং আমরা জাতি, নিজেলা ভাষা নিজেলা সুর নিজেলা রীতিনীতি মুকলি নিয়ে বাঁচছে আছে হাজং আমরা জাতি। বানাগরে বানাই মাইয় রাঙাপাথিন খানি রাঙাপাথিন বুখুনি পিনি হাজং মাও বুইনি, নালি ভেন্তে চিনিক চিনিককে বিলারা বরলে নাঙল জুঙাল কারণি নিয়ে বাবাওয়াই হাল বোয়াবো জালে, মইলা কোথা কুলেই মন দুথি মোলা হতু বোলালা কোথা, কিংকা ভুলিবা ময় হতু বোলা মই দিবতে মই যাতন খাওয়ারা, ধান কাতা আর ধান মারা দেওয়া চাথাল ভরা ধান কৃষি জীবন থাকিবন হাজং গেলেল প্রাণ, পুনিপিঠ চিরে খই দই আর বুকনি ভাত নিজেল ঘরনি থাকিবন ব্যাগ না থাকিবন অভাব, সুখ দুঃখনি হুবই হুবালা বাড়াতে থাকিবন কায়ু কাকগে ফেললে না দিবন, বিয়ে হলে গাওবন গীতলু গানলা সুর যত গোষ্ঠী ব্যাগ আহিবন না থাকিবন বাখাদুর, পুজো পার্বণ নাম কীর্তন ধর্মলা আচার সুমাসলা হুবই এক আরো সুন্দর ব্যবহার, বাস্তু পুজো বর্ত পুজো চরমাগা গান শিপল পুজো হরিনাম ভক্তিতে বুড়িবন প্রাণ, হাজংলা ঐতিহ্য আজি ব্যাগ হারাবো লাগিছে কায়ু কায়ু তো হাজং ভাষারাও মনত ফারিছে, কিছিলা খান বদলে যাচ্ছে আমলা জীবনডা হারাবো লাগিছে কত কিছু কই রাখিব ধারা, আগেলা খাওয়া আগেলা সুর আগেলা পোশাক আগেলা রীতি ভুললে জালে থাকিব কি আরো আমলা সমাজ, ভাষা যদি আরে যায় হারাবো মনলা সুর সংস্কৃতি যদি আরে যায় জাতি হব ইক্ষাতুরি বাখাদুর, আয় হাজং মাও ভই বুইনি গেল হবই করং অঙ্গীকার নিজেল ভাষা নিজেল কাপড় সংস্কৃতি রাখিব অমর, হিংসা নিন্দা ভুললে হুবই বানাবো একরা ঘর হাজং আমরা হুবই এক কায়ুন হয় পর, আরে না ফিলাও হাজং সংস্কৃতি উদি আমলা প্রাণ সাবাসতা গেলে হিকাব পূর্বপুরুষ লগান।
0: মাসনি প্রকৃতি তাহানকে শান্ত আর স্নিগ্ধ থাকে, জিদ মন্নিকন শান্তি এনে দেয়। দেখিব পাই খাল বিল ওর গাংনি আর ভরা পানি নেই, চুকনি পরে পানি নে বহেরুসে হাপলা, চুকনি পরে শিউলি ফুল খৈচেল ফুল দিন ফুল ধোলা মেক লগন ধোলা খৈচেল ফুল মিতালি, মন গেল মনলা মিতালে গেই জিঙ্ক মজবুত করে, শিউলি গোলাপ বকুল মল্লিকা কামিনী মাধবী ফুল গন্তে মুখরিয়ে উঠি প্রকৃতির, শরৎলা ই নির্মল প্রকৃতি কাগে না ভালা না লাগে, খাইচেল ফুল মানেই শরৎলা ধোলা প্রহর, বাতাসে নৈরে চড়ে থাকা ভালা পাওলা স্পর্শ আর নীরব ভালা পাওলা এক চিরচীনা রূপ, যে ভালা পাওয়া চুপচাপ থাকে কিন্তু গভীর নহয়, চুক যে না দেখে কিন্তু মন নিয়ে ধুইরে যায়, ভালো পলে ইনকা ভিজ মন নিয়ে। অমরিলা হাজং ভালো লাগা ভালোবাসালে গান শুনিব, মুসুক মুসুক আহি দিয়ে কি জাদু করিছে তই, মোলা দুই চুক হলে ঘুম কইরে নিছে তই। অভিরে হাজং লক্ষিণ দলে ইনকা কথার সুরে ই গানটা গাব লাগিছে কণ্ঠশিল্পী কুশল হাজং।

0: ভেবুইনি গেলে ভাদ্র আরো আশ্বিন ই দুই মাস শরৎকাল, আরো ইলা ভাদ্র মাস প্রায় শেষ পর্যায়নি। ই কাল্লা আবহাওয়ারা নয় গরম নয় ঠান্ডা আরো আরামদায়ক হয়। শরৎকাল্লা আবহাওয়া ভালাউলু ঋতু পরিবর্তন বেদেন ই সময় নিমান গেলেলা স্বাস্থ্যলা কিছু ক্ষতি বা অপকারিতা দেখা দেয়। শরৎকাল্লা পুইলাতে মধ্যে মধ্যেই বেশি রকমকে মেঘ হয়। ইদাতে নাম জায়গা গেলে পানি জমে মন গেলেলা দুর্ভোগ বৈরে তুলি। ই সমস্যা গেলে তখন বাসি বেগে ই সময় নিয়ে বিশুদ্ধ পানি খাওয়া লাগিব, বাইরা বাইলা খোলা খাওয়া বন্ধ করিব লাগিব। আরো মশা কামড়ন তখন বাসি বেগে মশারি বা স্প্রে ব্যবহার করিব লাগিব। হাজং ভাই বইনি গেলে আমরা ইলা শুনিব হাজং সম্প্রদায়লা বিয়া রীতি নিয়ে প্রবন্ধ পাঠ। প্রবন্ধরা লিখিছে লিটন হাজং আর পুরিব লাগিছে প্রিজম হাজং।
1: বিয়ে একজন প্রাপ্তবয়স্ক মরদ আর তিমতলে দাম্পত্য জীবনলা বৈধ চুক্তি জিদে প্রচলিত সামাজিক রীতিনীতি দ্বারা সম্পন্ন হয়ে থাকে। হাজং সম্প্রদায়ের আসে নিজস্ব কিছু রীতিনীতি জিদেলের মাধ্যমে হাজং সমাজ নিয়ে বসবাসরত মনগেলের বিয়ে কাজ সম্পন্ন হয়। হাজং সমাজ নিয়ে দুই ধরনলা বিয়ে প্রথা চালু আছে, এক আইরো বিয়ে, দুই ব্রাহ্মণ বা পুরোহিত বিয়ে। আইরো বিয়ে আর পুরোহিত বিয়ে বা ব্রাহ্মণ বিয়ে নিয়ে পার্থক্য থাকিলে কিছু নিয়ম নীতি প্রায় একই। আজংলা আইরো বিয়ে পাঞ্চিনী, হাজং বিয়েলের প্রথম পর্বরাই হলে পাঞ্চিনী। গল্লা গাবুর চিংড়া গেলে বিয়েলের যোগ্য হলে গত্তরী মা বাপ গিলে জাঙ্গই কন্যা বিষে বিয়ে দেয়। তিব্বত বড়লা দুই পক্ষলা পছন্দ হলে পারিবারিকভাবে বিয়েলের কুঠা চুলে যায়। মরদগিরি গড়ে একরা জাহু দরে বিয়েলের কুঠা আগবাই চালে যায়। ই জাহুলের মাধ্যমে চূড়ান্ত কথাবার্তা হলে পাঞ্চিনী বা গো খাওয়া অনুষ্ঠান হয়। পাঞ্চিনী কুনেল মাওর আগে গু কিস্টার গাও ডাবি দিয়ে আহিব লাগে। উদিনা মরদ গত্তকি আনা ডুবরা হাকা পিনে বয়োজ্যেষ্ঠ গিলাগে হিঙাকে আশীর্বাদ নেয়। পাঞ্চিনী আশীর্বাদ পর্ব শেষকে গোপান বাতাসা হুবই মিললে খায়। আইরো বিয়ে আজংনি বেশিরভাগ মন্ডি আইরো বিয়ে করে থাকে, যদি আজংলা নিজস্ব রীতিনীতি দিয়ে সম্পন্ন হয়ে থাকে। আইরো বিয়ে নিয়ে পাঁচজন বিয়ে ওয়া টিমত সম্পূর্ণ বিয়ের আগে শেষকে থাকে। আইরো গিলে প্রথমে জাঙরালা দুই হাত দুই পাশ রেখে পাটকাঠি দিয়ে মাপ নেয়। আতলা মাপ যতটুকু লাম্বা অতটুকুই বিয়ের কুঞ্জলা বানানো হয়। মাপ নিয়ে অলাগ পরে চেইরে গাতা খুনে গাতানি পান গো তেল হিন্দুর দিয়ে কুলা গাছ পোতা হয়। পরে কুলা গাছটি টাকা হুটা দিয়ে সাত পাঁচ দেয় আরো কুঞ্জলা বিতরণী আলপনা আঁকা হয়। পরে ষোলোটা ঘট আরো গাছামুচি স্থাপন ইডালা মাধ্যমেই চার কুণনি চারজন বিয়ে হয়ে টিমত দূরে বিয়ে কুঞ্জনি সাত পাক গুড়ই বিয়েলে আসরনি জাঙাইলা গাওয়া কাপড় আর কুনেলা শাড়ি আঁচল বানে। ই বান্দাগে মানিক গীত কয়। চন্দ্র সূর্য রাধা কৃষ্ণ ষোড়শ গোপিনী আরো হোমাগ্রীগের সাক্ষী রেখে বিয়ে সম্পূর্ণ করা হয়। পুরোহিত বা ব্রাহ্মণ বিয়ে পুরোহিত দল গেলে ব্রাহ্মণ দে ব্যাগ কাজ সম্পূর্ণ করে। চার কোনানি চেয়ারে কুলা গাছ পুঁততে বিয়ে কুঞ্জ সাজানো হয়। কুঞ্জের কুঞ্জলের চারদিকে সাত পাক গুড়ি প্রত্যেকবার জাঙরা বাই ফুল অর্পণ করে। পরে কুঞ্জের বৈরে কন্যা সম্পন্ন করে আরো ব্রাহ্মণলা মন্ত্র যজ্ঞ দিয়ে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। আবার আজ সমাজ নি মরদ তিমুল্লে অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়ে থাকে, সামাজিক ভাবে এদের সমাধান করা হয়ে থাকে। যেমন আঙা বিয়ে আজং সমাজ নিয়ে বিধবা তিমুত দ্বিতীয় মরদ বিয়ে করার আগে আঙা বিয়ে কয়। আঙা বিয়ে স্বাভাবিক বিয়ে দখন হয়, ই ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকে। ইদানি দুনিমা দুনিবাপ আরো ষোলোটা গাছামুচি ঘট না লাগে। আঙা বিয়ে কুড়া কোন টিমের শুভ কাজ নিয়ে অংশগ্রহণ করিব না পায়। দায়পুরা বিয়ে সামাজিক কোন রীতিনীতি ভঙ্গ করে অভিভাবকরা অজান্তে মরদ টিমের পারস্পরিক ভালোবাসায় ঘর সেরে বিয়ে করিলে ওটাকে দায়পুরা বিয়ে কয়। আজং বিয়েলে বিধিনিষেধ আজং টিমত মরদকে বিয়েলে আগে নাম শুনিব লাগে অধিকারী টুকি। নাম না শুনে সারা কোন টিমত মরদ বিয়ে করিব না পায়। তাছাড়া আজংনি একই নীতিনি বিয়ে করা না পায়। দেথ কাকা মুহি আর মামাগুলা হয়ে বুনি গেলেও বিয়ে করিব না পায়। ইনকাকে আজং সম্প্রদায়ের বিয়েরও সম্পূর্ণ হয়ে থাকে।
2: হাজং ভাই মানে গেল আমরা আজিল লিওয়াতান অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে আহিলে। মই হুবাকো বাকাশি বাকাশি ধন্যবাদ জানাই। আমি এগুলো বাখা দমন ধৈর্য আমার লগন রুসে আর অনুষ্ঠান শুনিছে। মই বাংলাদেশ বেতার আর লিওয়াতানের পক্ষ থেকে চিরকৃতজ্ঞ জানাই। যেই যে আগেলে পর্বনি অনুষ্ঠান শূন্যমুসুন আমাকে ভালো লাগালে কথা জানাছে। আমি গেলে ইঙ্কের সহযোগিতা আর আমরা পাশনে থাকা হাসি গিনে আমাকে বাকাশে অনুপ্রাণিত করে আমরা চাই এই দিন গেলে নেও আমরা গেলে ইংকে আমার লগন থাকিব।
0: প্রিয় হাজং ভাই বইনি গেলে হাজং লা ঐতিহ্যবাহী গান, প্রবন্ধ পাঠ, আবৃত্তি আর কথিকা পাঠলা পরে লিওয়াটান অনুষ্ঠান লা সময় ফুরে আহিলে। লিওয়াটান অনুষ্ঠান নিয়ে আমনি গেলে আমাকে পরামর্শ আর মতবন্তি বাগে না ভুলি, কিন্তু আমাকে চিঠি লিখালা ঠিকানা লিওয়াটানা প্রযত্নে পরিচালক বাংলাদেশ বেতার, জাতীয় বেতার ভবন, সৈয়দ মাহবুব মোর্শেদ সরণি, শেরে বাংলা নগর, আগারগাঁও, ঢাকা 1207। আরেকটা কথা, লিওয়াটানা অনুষ্ঠান সহ বাংলাদেশ বেতারলা হগল অনুষ্ঠান বেতার অ্যাপস আর অনলাইনে বাংলাদেশ বেতার .gov.bd.live নি লগ ইন করে সরাসরি শুনিব পাব।
2: হোবালা শেষ ফলে আমি গেলে হোবালা সুস্থ সুন্দর আর শান্তি জীবনলা কামনা করে ময় শরণন হাজং
0: আর ময় স্বপ্নিল হাজং পৃথ্বী
2: ইদেতি জালিগা
0: নমস্কার।

0: এতক্ষণ প্রচারিত হল হাজংদের জন্য অনুষ্ঠান লেওয়াটানা। সম্পাদনায় ছিলেন মোহাম্মদ মুনিরুল ইসলাম, তত্ত্বাবধানে আঞ্জুমান আরা বেগম, এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন মোহাম্মদ আশরাফুল ইসলাম।
1: বাংলাদেশ বেতার ঢাকা আমন্ত্রণ জানাচ্ছি তৃতীয় পালার অনুষ্ঠানে। এ পালার অনুষ্ঠান উপস্থাপনায় নিশাত শাহরিয়ার, আহসান হাবিব বাপ্পি এবং এস এম আসাদুজ্জামান। প্রকৌশল দায়িত্বে রয়েছেন মোহাম্মদ খসরু সিদ্দিক, আফরোজা আক্তার, লুৎফুন নাহার মেরি, মোহাম্মদ রফিকুল ইসলাম। অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন শারমিন রহমান।
2: বাংলাদেশ বেতার ঢাকা, এখন শুনবেন কৃষক কার্ডের গান। গানটির গীতিকার, সুরকার এবং শিল্পী মোহাম্মদ নাসির উদ্দিন তালুকদার।

0: এতক্ষণ কৃষক কার্ডের গান শুনলেন।
1: বাংলাদেশ বেতার, এখন শুনবেন পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তা।
2: বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে একটি বিষয় নিয়ে খুব সংক্ষেপে দুটি কথা বলতে চাই, যে বিষয়টি সমাজের প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষকে স্পর্শ করে। যে বিষয়টি কি সেটি? সেটি হচ্ছে আমাদের পরিবেশ, অর্থাৎ আমি, আপনি, আমরা সকলে যে পরিবেশটাতে থাকি সেই পরিবেশটি কেমন, আমার আশপাশটি কেমন। আপনারা নিশ্চয়ই অধিকাংশ ক্ষেত্রে খেয়াল করে দেখেছেন, আমরা ঢাকা শহরের যে কোনো রাস্তাঘাটই হোক, যে কোনো এলাকাই হোক, যে কোনো জেলা শহরের এলাকাই হোক, রাস্তাঘাট হোক, এমনকি উপজেলা পর্যায়েও, ক্ষেত্রবিশেষে বিভিন্ন গ্রামগঞ্জেও আমরা দেখেছি যে যেখানে বাজার ঘাট বা রাস্তা চলাচল বেশি, সেই জায়গাগুলোতে চারিদিকে একটা জিনিস খুব পরিষ্কার ভাবে চোখে পড়ে, যেটি আমরা যখন ছোট ছিলাম, আজকে থেকে 40 বছর আগে, 30 বছর আগে দৃশ্যটা এমন ছিল না, কিন্তু বর্তমানে দৃশ্যটা এই রকম। সেটা কেমন? চারিদিকে আমার, আপনার, আমাদের ব্যবহার করা হাতের টিস্যু, অথবা আমার, আপনার খাওয়া চিপসের প্যাকেট, অথবা বাসায় ব্যবহার করা রান্নার তেল, যে তার প্লাস্টিকের বোতলটি, অথবা আমি বা আপনি পানি পান করেছি প্লাস্টিকের বোতল থেকে, সেই বোতলটি, এরকম আরো অনেক ধরনের আবর্জনা যত্র তত্র সব জায়গায় ছড়িয়ে আছে। কোনো জায়গায় একটু বেশি জমা হয়ে আছে, অথবা যত্র তত্র লোকালয়ে চারিদিকে ছড়িয়ে আছে। চিন্তা করে দেখুন তো, আপনার ঘরে, যে ঘরটিতে আপনি থাকেন, যে বাসাটিতে আপনি থাকেন, যদি চারিদিকে এমন টিস্যু ছড়িয়ে থাকতো, যদি চারিদিকে এমন আবর্জনা ছড়িয়ে থাকতো, আপনার কাছে কি ভালো লাগতো দেখতে? নিশ্চয়ই না, আমাদের কারোর কাছেই ভালো লাগতো না। কবি তো সুন্দরভাবে লিখেছেন, সবুজ শস্য শ্যামলা আমার এই ভুবন। তো আসুন না, আমরা কেন আমাদের পরিবেশটাকে সুন্দর করতে পারবো না? বাংলাদেশের অধিকাংশ মানুষই পায়ে হেঁটে চলে, অথবা রিক্সায় যায়, অথবা বাসে চলাচল করে। এই মানুষগুলো যখন রাস্তা পার হয়, বিভিন্ন জায়গায় যখন আবর্জনা জমে থাকে, ময়লা থাকে, এই মানুষগুলোর কিন্তু অনেক কষ্ট হয়, বিভিন্ন জায়গায় অনেক দুর্গন্ধ হয়, আবর্জনা জমে থাকে। তবে আমরা যদি সকলে মিলে একটু সচেতন হই, আমরা যদি নিজেরা সচেতন হই, যত্রতত্র যদি আমাদের ব্যবহারকৃত আবর্জনাগুলো যদি যত্রতত্র আমরা না ফেলে দিই, আমরা যদি একটি নির্দিষ্ট জায়গায় এই আবর্জনাকে জমা করি এবং নির্দিষ্ট উপায়ে যদি এটাকে পরে ধ্বংস করি, তাহলে যেমন আমাদের পরিবেশটি ভালো থাকবে, ঠিক একইভাবে আমরা আমাদের পরিবেশটাকে সুন্দরভাবে রাখতে পারব। দেখুন, অনেক জায়গায় আমি দেখেছি গত কয়েক মাসে যখন আমি দেশের বিভিন্ন জায়গায় গিয়েছি, হয়তো কোনো একটি পুকুরের পাশ দিয়ে যাচ্ছি, দেখেছি পুকুরের ভিতরে বিভিন্ন রকম ময়লা স্তূপ হয়ে পড়ে আছে, অথবা পুকুর পাড়ে বিভিন্ন ময়লা স্তূপ হয়ে পড়ে আছে। অথচ একসময় কিন্তু এই পুকুর পাড়েই মানুষ বিকেলে বসত, গল্প করত পরিবার পরিজন নিয়ে, কিন্তু এখন আবর্জনার জন্য সেটি সম্ভব হয় না। ঢাকা শহরেও বিভিন্ন পার্ক আছে, বিভিন্ন জেলা শহরেও বিভিন্ন পার্ক আছে, আমরা পার্কগুলোতে যাচ্ছি বিকেল বেলায় পরিবার পরিজনকে সাথে নিয়ে, কিন্তু গিয়ে যখন আমরা চিনে বাদাম খাচ্ছি, অথবা চিপস খাচ্ছি, অথবা বাচ্চারা লজেন্স খাচ্ছে, খেয়েই আমরা জিনিসটা সেখানে ফেলে দিচ্ছি। আমরা যখন যাই, তখন হয়তো যারা

0: পরিচ্ছন্ন কর্মী, তারা হয়তো পরিষ্কার করে রাখছে, কিন্তু আমরা যখন বেরিয়ে আসছি তখন আর সেটি আগের মতন পরিষ্কার থাকছে না। কিন্তু যদি যে পরিষ্কার থাকতো, আপনি যদি পরিষ্কার করে রেখে আসেন, আপনার পরবর্তীতে যে যাবে সেও সেই পরিচ্ছন্নতা সুন্দর পরিবেশটি উপভোগ করতে পারবে। কাজে আসুন না, আমরা যদি আজকে থেকে প্রত্যেকে সচেতন হই, আমাদের হাতের আবর্জনা বা ব্যবহৃত আবর্জনা যদি নির্দিষ্ট জায়গায় সুন্দরভাবে আমরা গুছিয়ে ফেলি, তাহলে ধীরে ধীরে হয়তো আমরা আমাদের এই বাংলাদেশটাকে আবর্জনা মুক্ত করতে পারব, সুন্দর একটি পরিবেশ গড়ে তুলতে পারব। দেশটা তো আমাদের সকলের, আমরা সকলে মিলে যদি চেষ্টা করি, সকলে মিলে যদি একটু একটু করে করি, তাহলে আমরা বড় কিছু করতে সক্ষম হব। প্রিয় দেশবাসী, আপনাদের কাছে আজকে এই সহযোগিতাটা আমি চাইছি, আমরা সকলে মিলে আসুন, চেষ্টা করি আমাদের দেশটিকে পরিষ্কার সুন্দর রাখতে, আমরা সকলে মিলে চেষ্টা করি আমাদের পরিবেশটিকে সুন্দর পরিষ্কার রাখতে, যা নিশ্চিত করবে আমাদের আগামী দিনের বংশধরদের জন্য একটি সুস্থ দেশ, সুস্থ পরিবেশ। সকলকে আন্তরিক ধন্যবাদ, সালাম আলাইকুম।
1: পরিবেশ রক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের বিশেষ বার্তাটি শুনলেন।
2: বাংলাদেশ বেতার ঢাকা। প্রিয় শ্রোতা, শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম কর্তৃক প্রযোজিত অনুষ্ঠান সবুজ প্রান্তর। প্রকৃতি আমাদের জীবন চক্রের কেন্দ্র, আর সেই চক্রের ভারসাম্য নির্ভর করে বন, পরিবেশ ও জলবায়ুর ভারসাম্যের উপর। সাম্প্রতিক সময়ে জলবায়ু পরিবর্তনের প্রভাব স্পষ্ট হয়ে উঠেছে ফসলে, মাঠে আর জীবনে। সচেতনতা, জ্ঞান ও পরিকল্পিত উদ্যোগী পারে এই পরিবর্তনের সঙ্গে খাপ খাইয়ে নিতে। পরিবেশ রক্ষা যতটা দায়িত্ব, সেই সাথে বেশি হচ্ছে টিকে থাকার শর্ত। প্রিয় শ্রোতা, স্বাগত জানাই কৃষি বিষয়ক কার্যক্রম পরিবেশিত পরিবেশ বিষয়ক ম্যাগাজিন অনুষ্ঠান সবুজ প্রান্তর থেকে। বন পরিবেশের মূল ভিত্তি হিসেবে কাজ করে। গাছ বায়ু পরিশুদ্ধ করে, তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে, জীববৈচিত্র্যকে আশ্রয় দেয়। একটি সমৃদ্ধ বন মানে সুস্থ পরিবেশ, স্থিতিশীল জলবায়ু। বনায়ন কার্যক্রম পরিবেশ রক্ষার একটি কার্যকর উপায়। সামাজিক বনায়ন, রাস্তার পাশে গাছ লাগানো, পতিত জমি সবুজে ঢেকে ফেলা, এই সব উদ্যোগ ইতিবাচক পরিবর্তন আনতে পারে। প্রাকৃতিক সম্পদের সংরক্ষণ ও সঠিক ব্যবহারে টেকসই উন্নয়ন নিশ্চিত হয়। প্রতিটি মানুষের অংশগ্রহণ পরিবেশ রক্ষাকে শক্তিশালী করে। সবুজ পরিবেশ গড়ে তোলা মানেই ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী নিশ্চিত করা। এবার চলুন তবে কৃষিতে জলবায়ুর পরিবর্তনের প্রভাব ও করণীয় নিয়ে সাক্ষাৎকার শুনব। সবুজ বাংলা পর্বে রয়েছে কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও করণীয়। শ্রোতা বন্ধুরা, স্বাগত আমাদের আজকের আয়োজনে। আমাদের আজকের বিষয় কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও আমাদের করণীয়। এই বিষয়ে বলার জন্য আজ আমাদের সঙ্গে আছেন প্রফেসর আবু নোমান ফারুক আহমেদ, শের-ই-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ঢাকা। স্বাগত আমাদের আজকের আয়োজনে আপনাকে।
3: অনেক ধন্যবাদ আপনাকে।
2: আর যে বিষয়টি প্রথমে আপনার কাছে জানতে চাইব, সেটি হচ্ছে জলবায়ু পরিবর্তন বলতে আসলে কি বোঝায় আর কৃষিতে এর প্রভাব কেন বেশি পড়ে?
3: আসলে জলবায়ু পরিবর্তনের প্রভাবে ক্ষতিগ্রস্ত যে কয়টি দেশ রয়েছে পৃথিবীতে, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। এবং জলবায়ু পরিবর্তন মানে দীর্ঘ সময় ধরে তাপমাত্রা বৃদ্ধি অথবা বৃষ্টিপাতের ধরন বদল, ঝড় জলোচ্ছ্বাস, বন্যা অথবা খরার তীব্রতা বাড়া, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়া, লবণাক্ততা বাড়া, এই যে পরিবর্তনগুলো হয় যেগুলো সাথে আবহাওয়ার উপর সরাসরি নির্ভরশীল, সেই পরিবর্তনগুলোকেই আমরা জলবায়ু পরিবর্তন বলি। এবং আমরা দেখি যে এই যে বিষয়গুলো আমরা বললাম, এই সবগুলো বিষয়ের সাথে কৃষি কিন্তু অতপ্রতভাবে জড়িত এবং কৃষিই প্রথম ক্ষতির তালিকায় চলে আসে।
2: এখন প্রায়ই দেখা যায় কখনো হঠাৎ অতিবৃষ্টি, কখনো দীর্ঘ খরা, এটা কৃষিকে কিভাবে ক্ষতিগ্রস্ত করে বলে আপনি মনে করেন?
3: যে ফসল উৎপাদনের সাথে তো আবহাওয়ার একটি খুব ভালো সম্পর্ক রয়েছে, এবং আমাদের আমরা বলে থাকি, যেমন আমাদের শীতকালে রবি ফসল হয়, বর্ষাকালে আমাদের ধানের ক্ষেত্রে আমরা আমন সিজন বলি, অথবা খরিফ টু, খরিফ ওয়ান অথবা আউশ সিজন, এবং এগুলোর কিন্তু নির্দিষ্ট একটা আবহাওয়ার প্যাটার্ন কিন্তু রয়েছে। কিন্তু আমরা এখন বিগত বছরগুলোতে আমরা লক্ষ্য করেছি কখনো অতিবৃষ্টি, কখনো অনাবৃষ্টি, কখনো দীর্ঘ সময় ধরে বৃষ্টি হয় না, যে সময় বৃষ্টি হওয়ার কথা ওই সময় বৃষ্টি নাই, আগাম বৃষ্টি অথবা দেরিতে বৃষ্টি, আবার কিছু কিছু এলাকায় আমরা দেখেছি দীর্ঘ খরার সংক্রান্ত হচ্ছে, যেমন আমাদের বরেন্দ্র অঞ্চল, সে অঞ্চলগুলোতে খরার প্রবণতাটা বেড়ে চলেছে। এর ফলে যেটা হয় যে আমরা অনেক সময় আমাদের মৌসুমের ফসলগুলো যথাযথভাবে চাষ করতে পারি না। হয়তো কৃষক চারা লাগালো, বীজ লাগালো, এরপরে হঠাৎ এমন একটা বৃষ্টি আসলো সমস্ত ফসলগুলোকে নষ্ট করে দিয়ে গেল। মানে কৃষিটাকে সংবেদনশীল করে ফেলে এবং কৃষককে ঝুঁকির মুখে ফেলে এই ধরনের প্রাকৃতিক পরিবর্তন অথবা জলবায়ুগত পরিবর্তনের কারণে।
4: প্রাকৃতিক পরিবর্তনের কথা আপনি বলছিলেন, যেহেতু প্রাকৃতিক পরিবর্তনের কথা বলেছেন তাই আরেকটু জানতে চাই, আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগ আগের তুলনায় কিন্তু বাড়ছে, তো এতে কৃষির কি কি ক্ষতি হতে পারে?
3: জি, প্রাকৃতিক দুর্যোগে কৃষির দুই ধরনের ক্ষতি হয়, একটাকে আমরা বলি তাৎক্ষণিক ক্ষতি আর একটা হলো দীর্ঘমেয়াদী ক্ষতি। ধরেন আপনার একটা এলাকায় বন্যা হলো, হাওড় অঞ্চলে যেমন হঠাৎ করে আগাম বন্যা হয়, যখন আগাম বন্যা হয় আমার ফসলগুলো কিন্তু তলিয়ে যায়, তার মানে এটা একটা তাৎক্ষণিক ক্ষতি হয়। আবার হয়তো একটা ঝড় জলোচ্ছ্বাস যখন হয় তখন লবণাক্ত পানি আমার কৃষি জমিতে চলে আসে, তাহলে ওই জমির ফসলটা ওই সময় কিন্তু বিনষ্ট হয়। কিন্তু এই যে লবণাক্ত পানি চলে আসলো ফসলের মাঠে, সেটা কিন্তু দীর্ঘদিন থেকে যায় এবং সেটা পরবর্তী মৌসুমের ফসলগুলোকে কিন্তু আক্রান্ত করে। এছাড়া যখন বন্যা হয় সে এলাকার ফসলগুলো কিন্তু বিনষ্ট হয়, আর ঝড় হলে তো আমরা দেখি সেটার একটা দীর্ঘমেয়াদী ইফেক্ট থাকেই।
4: আপনার উত্তরে রেশ ধরেই বলছি, আমি আরো একটি প্রশ্ন করতে চাই, সেটি হচ্ছে লবণাক্ততা বাড়ছে, এতে কি সমস্যা আর কি করা যেতে পারে?
3: যে জলবায়ুগত পরিবর্তনের কারণে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ছে, যার ফলে আমরা দেখি আমাদের উপকূলীয় যে 22টি জেলা রয়েছে সেখানে লবণাক্ততার পরিমাণ বেড়ে চলেছে। যেহেতু আমাদের নদীর প্রবাহ কমে গিয়েছে এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার কারণে লোনা পানি আমাদের সমতল ভূমিতে চলে আসছে, এর ফলে আমরা আমাদের 8.5 মিলিয়ন হেক্টর জমি রয়েছে, তার মধ্যে 1 মিলিয়ন হেক্টর জমি কিন্তু লবণাক্ততার সংকটের মধ্যে পড়ে গিয়েছে। এবং এর ফলে যেটা হয় যে সেখানে কিন্তু ফসল ফলানোটা অনেক কষ্টকর হয়ে যায়, এবং যখন গ্রীষ্মকাল আসে তখন বাষ্পীভবন বেশি হয়, নিচের লবণটা উপরে চলে আসে, তখন ফসল ফলানো আরো কঠিন হয়ে যায় এবং এটা কিন্তু দিন দিন আমাদের বেড়েই চলেছে। তো এই সমস্যা থেকে উত্তরণের জন্য আমরা বিভিন্ন পদ্ধতির কথা বলি, যে জলবায়ুগত পরিবর্তনের জন্য নানা ধরনের অভিযোজন করতে হয়, তার মধ্যে একটা হলো লবণাক্ততা সহনশীল ফসলের জাত চাষ করা, ওখানে যে ফসলগুলো হয় সে ফসলগুলো নির্বাচন করা এবং মালচিং করে রাখা, ঢেকে রাখা জমিকে, যাতে অনেক বেশি বাষ্পীভবন হয়ে লবণের পরিমাণ বেড়ে না যায়। এই ধরনের সুনির্দিষ্ট প্রযুক্তিগুলোর মাধ্যমে ওই এলাকায় চাষাবাদটাকে নিশ্চিত করা যায়।
4: এবার একটু জানতে চাইব আপনার কাছে, জলবায়ু পরিবর্তনে পোকামাকড় আক্রমণে রোগ কিভাবে বাড়তে পারে আর এর প্রতিকারই বা কি?
3: আমরা দেখি যে জলবায়ুগত পরিবর্তনের কারণে ফসলের বিভিন্ন বালাই, সেখানে পোকামাকড়, রোগ বালাই, আগাছার উপদ্রব, এগুলোর কিন্তু পরিবর্তন হচ্ছে। আগে আমরা দেখেছি যে পোকাগুলো কম ক্ষতিকর ছিল সেগুলো এখন অধিক ক্ষতিকর হয়ে উঠছে। আমরা নতুন নতুন পোকামাকড়ের উপস্থিতি কিন্তু আমাদের ফসলের মাঠে দেখছি, যেমন থ্রিপস পোকা, এগুলোর আক্রমণ সাম্প্রতিক সময়ে বেড়ে গেছে, শোষক পোকাগুলো বেড়ে গিয়েছে। আবার রোগ বালাইয়ের ক্ষেত্রেও আমরা দেখছি, যেমন ধানের ব্লাস্ট রোগ অথবা নিত্য নতুন রোগ, এবং জলবায়ুগত পরিবর্তনের কারণে গমের নাভিধসা রোগ, আলুর নাভিধসা রোগ অথবা গমের ব্লাস্ট রোগ, এই ধরনের রোগগুলো কিন্তু এখন আমাদের বেড়ে চলেছে। তার মানে জলবায়ুগত পরিবর্তনের কারণে ফসল কিন্তু নানাভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে।
4: অনেক ধন্যবাদ আপনাকে এত চমৎকার পরামর্শ দিয়ে আমাদের শ্রোতা বন্ধুদের উপকৃত করার জন্য, ধন্যবাদ। সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে গান খুব সহজেই পৌঁছে যায় মানুষের হৃদয়ে। এবারে রয়েছে পরিবেশ বিষয়ক গান, বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন, শিল্পী বাবুল রেজা ও আফসানা ফেরদৌস রুনা, গীতিকার কল্পনা সরকার, সুর করেছেন।

0: প্রিয় শ্রোতা, পরিবেশ ও কৃষি একে অপরের সঙ্গে গভীরভাবে জড়িত। সচেতন উদ্যোগ, সঠিক জ্ঞান এবং সম্মিলিত প্রয়াসই পারে এই সম্পর্ককে রক্ষা করতে। সবুজ পৃথিবীর স্বপ্ন বাস্তব হোক, এই প্রত্যাশায় আজকের আয়োজন শেষ করছি। আজকের সবুজ প্রান্তর অনুষ্ঠান শেষ করার আগে জানিয়ে দিই, গ্রন্থনা উপস্থাপনায় ছিলাম আমি লায়লা আরিয়ানি হোসেন, সম্পাদনায় মরিয়ম আক্তার, তত্ত্বাবধানে খালেদা পারভিন। সবুজ প্রান্তর অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন হরবিলাস রায়।
1: শেষ হল কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান সবুজ প্রান্তর।
2: বাংলাদেশ বেতার, ঢাকা। একটু পরে শুনবেন খবর।

0: আসসালামু আলাইকুম। সন্ধে ৬টা, বাংলাদেশ বেতার, খবর পড়ছি জান্নাতুল ফেরদৌসী লিজা। প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের হাটহাজারিতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে আজ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচ এ যান। তিনি সিএমএইচ এ গিয়ে চিকিৎসাধীন সেনা কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। প্রধানমন্ত্রী আহত সেনা কর্মকর্তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন এবং তার সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। উল্লেখ্য, গত বুধবার চট্টগ্রামের হাটহাজারিতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণের এক পর্যায়ে আকস্মিক দুর্ঘটনায় দুই সেনা সদস্য নিহত এবং এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচ এ ভর্তি করা হয়। ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় আগামীকাল থেকে শুরু হচ্ছে দেশব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026। প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সকাল ৯টায় তিন মাসব্যাপী এই কর্মসূচির উদ্বোধন করবেন। বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। দেশীয় উদ্ভাবনকে নীতি সহায়তা, কৌশলগত বিনিয়োগ, শিক্ষা খাত এবং মূলধারার বাজারের সঙ্গে সরাসরি সংযুক্ত করতে আগামীকাল থেকে রাজধানীর নব থিয়েটারে তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের প্রতিশ্রুতিশীল উদ্ভাবনগুলোর সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক বাজারের শক্তিশালী সংযোগ ঘটানো এ মেলার উদ্দেশ্য। মেলার দ্বিতীয় দিন আগামী রবিবার সবার জন্য স্বাস্থ্য উদ্ভাবন, সাশ্রয়ী ও অন্তর্ভুক্তিমূলক স্বাস্থ্যসেবার সুযোগ সম্প্রসারণ শীর্ষক এক আলোচনা অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান এতে উপস্থিত থাকবেন। তথ্য সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন। তিনি আজ সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত আগামীর বরিশাল বিভাগ সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে একথা বলেন। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, গত ১৭ বছরে দেশে নেতৃত্বের বড় ধরনের সংকট তৈরি হয়েছে। ভালো ও মেধাবী তরুণরা রাজনীতি থেকে দূরে সরে গেছে। তিনি বলেন, ভালো মানুষ নেতৃত্বে না এলে উন্নয়ন ও অগ্রগতির সুফল টেকসই করা সম্ভব নয়। তথ্য সম্প্রচার মন্ত্রী বলেন, বরিশালকে সত্যিকার অর্থে স্বপ্নের নগরী ও স্বপ্নের শহরে পরিণত করতে হলে আগামী দিনে ভালো রাজনীতিবিদ তৈরি করতে হবে। 2027 সালের হজ যাত্রীদের আগামী ২৪ সেপ্টেম্বরের মধ্যে পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের হজ দুই শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, 2027 সালের হজে বাংলাদেশের জন্য নির্ধারিত কোটা ৭৮,৫০০ জন। হজে গমনেচ্ছু ব্যক্তি, হজ এজেন্সি, হজ কার্যক্রমে সম্পৃক্ত ব্যাংক এবং সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। খেলার খবর ক্রিকেট। নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হবে পাকিস্তান ও শ্রীলঙ্কা। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাংলাদেশ সময় রাত ৮:৩০টায় শুরু হবে ম্যাচটি। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত লঘুচাপটি বর্তমানে উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্রবন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। আজ রাত ১টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে এক নম্বর সতর্কতার সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, এরপর আমাদের স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে ৭টায়।
1: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ ইংরেজিতে।
2: আসসালামু আলাইকুম, দিস ইজ বাংলাদেশ বেতার খুলনা, দ্য নিউজ রেড বাই আসমা আফজাল। A three-month nationwide dengue prevention and cleanliness campaign will begin tomorrow to prevent dengue and promoting cleanliness different parts of the country. Prime Minister Tariq Rahman will inaugurate the nationwide campaign at 9 a.m. tomorrow at the South Plaza of the Jatiyo Sangsad Bhavan. The program will begin at 9 a.m. with a live online connection from Shahid Hadisburg in Khulna City. Administrator of Khulna City Corporation KCC Nazrul Islam Monju, including the political leaders, officials of different government and non-government organizations and civic leaders will take part in the event. Earlier, a colorful rally led by the administrator of KCC will be brought out from Shahid Hadisburg and ended at the same venue after parading different main roads of the city to raise mass awareness about dengue prevention and cleanliness. The three-month dengue prevention and cleanliness program will be observed across all district, upujilas, purushavas and city corporations areas of the country. A discussion meeting was held at the Shalika Upazila BNP office in Magura today to observe the 19th anniversary of former Prime Minister Begum Khaleda Jia's release from prison with due solemnity. Joint convener of the district BNP, Barrister Mithun Roy Choudhury, attended it as chief guest. The meeting discussed on how the BNP under the leadership of national leader Begum Khaleda Jia carried on different movements and struggles to establish democracy, voting rights and the rights of the people. Besides, the meeting discussed on the life and works of Begum Khaleda Jia, including her long political career, facing lawsuits, physical attacks, imprisonment and various forms of political adversity. Earlier, special prayers and munajat were offered at different mosques of the Upazila, including the Upazila Central Mosque, seeking eternal peace for the soul of Begum Khaleda Jia. A large number of BNP leaders and workers and its affiliated organizations were present at the time. The Upazila BNP announced it. A discussion meeting was held at the Nomani Moidan Auditorium in Magura town today to mark the 48th founding anniversary of the Bangladesh Nationalist Mohila Dol. Member of Parliament Mohammad Monwar Hussain attended it as chief guest, while Member of Parliament Nawaz Halima Ali, convener of District BNP and administrator of Jila Purishad Oli Ahmed, as a special guest. Presided over by President of the Magura District Nationalist Mohila Dol, Urmi Kulsum, the meeting was attended, among other, by large number of party leaders and workers. Besides, a special dua mahfil and munajat were offered seeking the salvation of the soul of the former Prime Minister Begum Khaleda Jia. Earlier, a colorful rally was brought out from Nomani Moidan and ended at the same venue after parading different main roads of the town to mark the founding anniversary. A 10-day-long tree fair began at the Kacharaberi premises of Uttar Birakshi Union under Koira Upazila in Khulna Chore. Administrator of Chila Purishad S.M. Monirul Hassan Bappi inaugurated it as chief guest. Presided over by the president of the fair's organizing committee, the inaugural function was attended, among other, by leaders and workers of the district and Upazila BNP as well as the local elite. 45 stalls were opened at the fair and saplings of different fruits bearing wooden and medicinal tree were displayed and sold at the fair. The fair will be remained open to all from 9 a.m. to 9 p.m. every day. Earlier, a colorful rally was brought out from the fairground and ended at the same venue after parading main roads of the Upazila. The meeting of the National Moon Sighting Committee to determine the sighting of the moon, marking the beginning of the holy month of Rabiul Thani in Hijri 1448, will be held tomorrow. The Islamic Foundation's Public Relations Division disclosed the information in a press release here today. According to the release, the meeting of the National Moon Sighting Committee will be held at 6:45 p.m. tomorrow after Maghrib prayers at the Baitul Mukarram meeting room of the Islamic Foundation to review reports of the sighting of the moon of Rabiul Thani and take a decision in this regard. Religious Affairs Minister Qazi Shah Mufassal Hussain will chair the meeting. 200 seeds of palm tree were sowed at both sides of the road stretching from the Gangni Purushaba office towards Shantani at the Gangni Puru area to protect people from lightning strikes. A group of volunteer teachers showed the seeds. Former President of the Gangni Upazila Primary School Teachers Committee, Shahabuddin headmaster of the Kaji Government Primary School, Abdul Hadi, including teachers of different schools and local elite were present at the time. Here is an announcement. Our local English bulletin will go on air at 6:35 p.m. from tomorrow instead of 6:05 p.m. The timing of the news bulletin has been changed due to Maghrib Azan. Football and Mundo Football 11 defeated Royal Football 11 by 3-2 in the Shakil Sreti Football Tournament at Binodpur BK Secondary School Ground under Mohammadpur Upazila in Magura Chirai. Cricket and Khoksha Sporting Club defeated Kola 11 Stars by 23 runs in the 16-team cricket tournament at Amchupi Mini Stadium under Sadar Upazila in Meherpur Chirai. Dhaka Met Office says the low over Northwest Bay and adjoining area now lies over Northwest West Central Bay and adjoining Orisha Andhra Pradesh coast. Under its influence, squally weather may affect the maritime ports, North Bay and adjoining coastal areas of Bangladesh. Maritime ports of Chattogram, Cox's Bazar, Mongla and Paira have been advised to keep hoisted local cautionary signal number 3. All fishing boats and trawlers over North Bay have been advised to remain close to the coast and proceed with caution till further notice. Meanwhile, weather and forecast valley till on tonight says there are chances of rain or thunder showers with temporary south-south easterly gusty to squally wind at a speed of 45 to 60 kilometers per hour over the regions of Khulna, Borishal, Potuakhali, Noakhali, Kumilla, Chattogram, and Cox's Bazar. River ports in these areas are to hoist cautionary signal number 1. And that is the end of the news. Dear listeners, you are welcome to our next bulletin at 7 this evening in Bangla. Till then, Allah Hafiz.
1: তোমরা কখনোই এমন সব বিষয়ে ঈর্ষান্বিত হয়ো না যা আল্লাহ তাআলা তোমার চেয়ে অপরকে বেশি দিয়েছেন। দুনিয়াতে এমনভাবে বসবাস করো যেন তুমি প্রবাসী কিংবা পথিক। সম্মানজনকভাবে যা উপার্জন করেছ তা হতেই তোমরা দান করো। আল কোরআন। সমস্ত জমিনই তোমার জন্য মসজিদ। যখন নামাজের সময় হবে নামাজ পড়বে। আল হাদিস। শ্রমিকের গায়ের ঘাম শুকাবার আগে তার পাওনা চুকিয়ে দাও। সর্বোত্তম সৎকা হল কোনো ক্ষুধার্তকে পেট পুরে খাওয়ানো। আল হাদিস। বাংলাদেশ বেতার খুলনা। খুলনার স্থানীয় সময় অনুযায়ী এখন প্রচারিত হচ্ছে পবিত্র মাগরিবের নামাজের আজান ও দোয়া।

0: محمدا الوسيلة والفضيلة، وبعثه مقاما محمودا الذي وعدته، إنك لا تخلف الميعاد.
1: হে আল্লাহ, এই পরিপূর্ণ আহ্বান এবং এই শাশ্বত নামাজের তুমি প্রভু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করো সর্বোচ্চ সম্মানিত স্থান এবং বেহেশতের শ্রেষ্ঠতম প্রশংসিত স্থানে তাঁকে অধিষ্ঠিত করো, যার প্রতিশ্রুতি তুমি তাঁকে দিয়েছ। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: নিশ্চয়ই প্রত্যেক জীবকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, এবং আমি তোমাদের ভালো ও মন্দ দ্বারা পরীক্ষা করি, আমারই নিকট তোমাদের ফিরে আসতে হবে। আল কোরআন। নিশ্চয়ই সাফল্য লাভ করবে সে যে পবিত্র আর যে প্রতিপালকের নাম স্মরণ করে এবং নামাজ আদায় করে। আল কোরআন। বাংলাদেশ বেতার খুলনা। এখন নাতে রাসুল শুনবেন শিল্পী আব্দুল লতিফ।

selam bağ.

ke salam va arbat tumi tu taj madina tumake salam va

0: এর আলোকে।
1: নাতি রাসূল শুনলেন। শ্রোতা বন্ধুরা, এই পর্যায়ের অনুষ্ঠান ঘোষণায় রয়েছি আমি নাজবিন সুলতানা, অধিবেশন তত্ত্বাবধানে রয়েছেন সোহেলি পারভিন রুমা, প্রকৌশল তত্ত্বাবধানে রয়েছেন শেখ আমির হোসেন এবং প্রকৌশল সহযোগিতায় রয়েছেন মোহাম্মদ সাইফুজ্জামান। বাংলাদেশ বেতার খুলনা।
2: পরিক্রমা, খুলনায় আয়োজিত অনুষ্ঠানের উপর ভিত্তি করে বেতার বিবরণী। গত 7 সেপ্টেম্বর খুলনা সিটি কর্পোরেশনের 2026-2027 অর্থ বছরের বাজেট ঘোষণা করেন সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এই অনুষ্ঠানে প্রাক্তন কাউন্সিলর, সাংবাদিক সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। মাননীয় প্রশাসক খুলনা সিটি কর্পোরেশন নজরুল ইসলাম মঞ্জু 2026-2027 অর্থ বছরের বাজেটে বিভিন্ন দিক তুলে ধরে বাজেট ঘোষণা করেন।
3: মহান মুক্তিযুদ্ধের যারা শহীদ হয়েছেন, মহান স্বাধীনতার ঘোষক শহীদ জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত দেশম বেগম খালেদার প্রতি শ্রদ্ধা রেখে এবং জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি বাজেট উত্থাপন করছি। খুলনা সিটি কর্পোরেশনের উন্নয়ন কার্যক্রম, সিটি কর্পোরেশনের ভাবনা, নগরবাসীর স্বপ্ন, এই মিলিয়ে আমাদের সিটি কর্পোরেশন খুলনার মানুষের প্রত্যাশা পূরণকে সামনে রেখেই যাত্রা শুরু করেছে। আমি খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক হিসেবে দায়িত্ব নেওয়ার পর খুলনাবাসীর সুখ দুঃখের সাথী হয়ে খুলনা মহানগরীর একটি উন্নত, ক্লিন, গ্রিন এবং স্বস্তির নগরী হিসেবে গড়ে তোলার জন্য খুলনা সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী এবং নগরবাসীকে সাথে নিয়ে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আপনারা জানেন যে আমাদেরকে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের 13টি মহানগরীতে প্রশাসক হিসেবে দায়িত্ব দিয়েই আমাদেরকে কাজের প্রকৃতি সম্পর্কে, করণীয় সম্পর্কে উনি আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন। সেই মেসেজ নিয়েই কিন্তু আমরা জনগণের প্রত্যাশা পূরণকে সামনে নিয়েই যাত্রা শুরু করেছি। আমরা এমন একটি শহর গড়তে চাই যে শহরটি জনগণের কাঙ্ক্ষিত শহর, প্রত্যাশা শহর। আর খুলনা সিটি কর্পোরেশনকে আমরা এমন একটি প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে চাই, একটি দুর্নীতিমুক্ত, স্বচ্ছ, জবাবদিহিমূলক একটি প্রতিষ্ঠান হিসেবে আমরা গড়ে তুলতে চাই। আমরা জানি আমাদের এই শ্রেণীর প্রতিষ্ঠানটি নিয়ে বিগত দিনে অনেক বিতর্ক ছিল, নানা ধরনের দুর্নীতি, স্বজন প্রীতি এবং উন্নয়নের নামে বাণিজ্য খুলনা সিটি কর্পোরেশনের একটি পরিচিতি লাভ করেছে। আমরা সেখান থেকে বেরিয়ে এসে খুলনা সিটি কর্পোরেশনকে একটি জবাবদিহিমূলক প্রতিষ্ঠান, স্বচ্ছ প্রতিষ্ঠান এবং জনগণের প্রতিষ্ঠান হিসেবেই আমরা গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ শুরু করেছি। আমরা এমন একটি প্রতিষ্ঠান সে গড়ে তুলতে চাই যেখানে নগরবাসী আসবেন তাদের সমস্যা নিয়ে এবং সমাধান করে দিনেই ফিরে যাবেন এবং কাউকে কোনো ভোগান্তির শিকার হতে হবে না, এমন একটি প্রতিষ্ঠান গড়তেই আমরা মূলত কাজ শুরু করেছি। আমাদের এবারে বাজেট প্রস্তাবনা, আমাদের এর কয়েকটি দিক রয়েছে। একটি হচ্ছে যে আমাদের সিটি কর্পোরেশনের রাস্তাঘাট, পয় নিষ্কাশন ব্যবস্থা, মশক নিধন এবং এর পাশাপাশি যেটি আছে সেটি হচ্ছে যে শহরকে সুন্দর হিসেবে গড়ে তোলা, এই সবই আমরা করতে চাই এবং সেই লক্ষ্যের সামনে নিয়েই কিন্তু আমরা বাজেট প্রস্তাবনা তৈরি করেছি। আমাদের সামনে বড় চ্যালেঞ্জ ছিল এবার, সেটি হচ্ছে যে জলাবদ্ধতা নিরসন। আপনারা লক্ষ্য করেছেন এবারে দুইটি বৃষ্টি বাদে বাকি সময় কিন্তু আপনি জলাবদ্ধতার আগের ভোগান্তি থেকে আমরা আপনাদের কিছুটা হলেও স্বস্তি দিতে পেরেছি। আমরা 7টি জলাবদ্ধ স্থান থেকে আমরা 5টিকে নিরসন করে 2 জায়গায় আমরা আটকে গিয়েছিলাম, তার মধ্যে একটি হচ্ছে মজবুনি আর একটা হচ্ছে দৌলতপুরের 6 নম্বর ওয়ার্ডে। এই 2টা জায়গা বাদে বাকি জায়গা থেকে আমরা জলাবদ্ধতা নিরসনের জন্য আমরা কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছি এবং মোটামুটি ভাবে আমরা নিরসন করেছি। আমাদের কাছে বড় চ্যালেঞ্জ ছিল খুলনা শহরের প্রত্যেকটি খাল যেগুলি আবর্জনায় ভরপুর ছিল এগুলো নিষ্কাশন করেই শহরের থেকে পানি শহরের বাইরে নিয়ে যাওয়া একটা বড় চ্যালেঞ্জ ছিল, সেটি আমরা সক্ষম হয়েছি এবারে এই কার্যক্রমের মধ্যে দিয়ে। আমরা প্রত্যেকটি খালের শেষ মাথা পর্যন্ত আমরা নিয়েছি, যেটা আমার মনে হয় এর আগে কখনোই কেউই এই কাজগুলো করেননি, যার কারণে একটি খালের 4 থেকে 5 ফিট আপনার পলিথিন বর্জ্যে এটা ডুবন্ত ছিল, সেখান থেকে আমরা খালগুলোকে আমরা সুন্দরভাবে করেছি। আমরা যেটা করতে চাই সেটা যদি আমরা সুন্দর শহরটাকে আমরা প্রথমত পরিচ্ছন্ন করতে চাই, মশক মুক্ত করতে চাই, রাস্তাগুলোকে আমরা এমন ভাবে করতে চাই যাতে করে টেকসই উন্নয়ন, আমরা টেকসই উন্নয়ন করতে চাই যাতে করে প্রতি বছরই রাস্তা ভেঙে চুরে না যায়, আমরা এমন একটি ভাবেই এমন পরিকল্পনা আমরা হাতে নিয়ে আমরা কাজ শুরু করেছি। এবং বর্তমান অর্থ বছরের প্রস্তাবিত বাজেট, বর্তমান দেশের রাজনৈতিক আর্থিক প্রতিকূলতা সত্ত্বেও প্রকল্পগুলো চলমান রেখেছে, যার জন্য আমি খুলনাবাসীর পক্ষ থেকে সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। 26-27 বাজেটের প্রস্তাব করা হয়েছে 601,79,07,000 টাকা, তার মধ্যে রাজস্ব তহবিল সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে 221,90,05,000 টাকা, রাজস্ব ব্যয় ধরা হয়েছে 241,44,17,000 টাকা। অনুরূপভাবে সরকারি অনুদান দ্বিতীয় অংশে ধরা হয়েছে 197,62,00,000 টাকা। 2024 অর্থ বছরের তুলনায় 25 অর্থ বছরের বরাদ্দ কম হওয়ার কারণ খুলনা শহরে গুরুত্বপূর্ণ ক্ষতিগ্রস্ত রাস্তা উন্নয়ন 600 কোটি প্রকল্পটি June 2025 সালে শেষ হয়েছে। খুলনা শহরের জলাবদ্ধতা দূরীকরণ ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়ন ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন প্রকল্পের কাজ শেষ হওয়ার পথে উন্নয়ন তহবিল বিশেষ প্রকল্পের 79,46,55,000 টাকা বরাদ্দ রাখা হয়েছে। এখানে আরেকটি বিষয় আপনাদের উল্লেখ করতে চাই, সেটি হচ্ছে যে আমরা মূলত যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করছি তার মধ্যে প্রথমত জলাবদ্ধতা, দুই হচ্ছে আমাদের শহরে পয় নিষ্কাশন ব্যবস্থা এবং আমাদের বর্জ্য ব্যবস্থাপনা। আপনারা দেখেছেন স্লাইডে যে আমরা নতুন একটা বর্জ্য ব্যবস্থাপনা যাচ্ছি, আগামী নভেম্বর ডিসেম্বরে আমাদের যে বর্জ্য ব্যবস্থাপনার মূল যে প্রজেক্ট যেটা সরুয়ায় হচ্ছে রিসাইক্লিং প্লান্ট, এইটা তৈরি হলেই কিন্তু আমাদের খুলনা শহরের আমূল পরিবর্তন ঘটবে। আমরা এখন দিনের বেলা বর্জ্য ব্যবস্থাপনা করি, এরপরে আমাদের রাতে করতে হবে, রাতের ব্যাপারে আমরা সিদ্ধান্ত নিয়েছি, কখনোই আর আমরা দিনের বেলা বর্জ্য ব্যবস্থাপনা করব না, রাতের মধ্যেই নগরীর সমস্ত বর্জ্য আমরা আমাদের রিসাইক্লিং প্ল্যান্টে নিয়ে যাব, এমন একটি ব্যবস্থাপনা আমরা দাঁড় করাচ্ছি। সেই জন্য আপনারা দেখতে পাবেন আমাদের শহরের যে চ্যালেঞ্জগুলোর মধ্যে অন্যতম বর্জ্য ব্যবস্থাপনা আমরা কি সুন্দরভাবে আমরা নগরবাসীকে এই স্বস্তি দিতে চাই এবং বকেয়া পৌর কর আদায়, নবনির্মিত স্থাপনার উপর প্রচলিত নিয়মে কর ধার্য, নিজস্ব আয়ের সম্প্রসারণ যেমন মার্কেট, দোকান, নতুন স্থাপনা, জিহল, কমপ্লেক্স নির্মাণ সহ সিটি কর্পোরেশনের পার্কগুলোকে আমরা আধুনিকরণ করতে চাই। আপনাদের জন্য সুখবর হচ্ছে খুলনা সিটি কর্পোরেশন কারো কাছে হাত পাততে হয় না, আপনাদের দেওয়া অর্থেই সিটি কর্পোরেশন সমস্ত ব্যয় নির্বাহ করতে সক্ষম এবং আমরা চাই যে অপচয় দূর করে দুর্নীতি মুক্ত থেকে এই সিটি কর্পোরেশনকে একটি সুন্দর ব্যবস্থাপনা দাঁড় করানো, আমরা সেই চেষ্টাই আমরা এবং আমরা অনেক অংশে সফল হয়েছি। আমরা এই জায়গায় থাকতে চাই যে আপনারা যে কর দেবেন সেই কর দিয়েই নগরবাসীর করেই সিটি কর্পোরেশন তাদেরকে সার্ভিস দেবেন এবং এই জন্য কারো কাছে হাত পাতার প্রয়োজন নাই। আর বিশেষ প্রকল্প যেগুলি সরকার দিবেন প্রকল্পে আমরা সাবমিট করব, এটি বিষয়টি আলাদা, এটি উন্নয়নের সরকারি অর্থে যে উন্নয়ন সেটি আলাদা, কিন্তু খুলনা সিটি কর্পোরেশন এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছে যেটা বাংলাদেশের অনেক সিটি পঞ্চায়েতে খুলনা সিটি কর্পোরেশন কিন্তু স্বনির্ভর এবং এটি আমাদের নগরবাসীর জন্য সবচেয়ে স্বস্তির জায়গা। একটি উন্নয়নমুখী বাজেট এবং বাজেটের ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, জলবদ্ধতা নিরসন এবং উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এই বাজেটে। স্বাস্থ্য ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে, সিটি কর্পোরেশনের স্থাপনা রক্ষণাবেক্ষণ বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে এই বাজেটে, নাগরিক সেবা সম্প্রসারণ এবং উন্নত করার জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এই বাজেটে, নাগরিক জীবন মান উন্নয়নের জন্য পার্ক, বাজার, ধর্মীয় উপাসনালয় এবং কেসিসি বিভিন্ন দপ্তর আধুনিকরণের কাজ চলছে। আমরা জানেন যে আমরা এই শহরের যত মসজিদ, মাদ্রাসা এবং আমরা মন্দির, গির্জা, আমরা সবকিছু আমাদের উন্নয়ন কার্যক্রম নিয়ে আসছি। 50,000 বৃক্ষ আমাদেরকে লাগানোর জন্য বলা হয়েছে, আমরা প্রায় 25,000 বৃক্ষ লাগিয়েছি। এছাড়া আরেকটা সুখবর হচ্ছে যে বিকাশ খুলনা শহরে কয়েকটি জায়গা বন তৈরি করবে, বিকাশ বন তারা জায়গা দেখে গিয়েছে, আমরা জায়গা দিয়েছি, কয়েকটি বন তারা তৈরি করবে এবং তারা বৃক্ষরোপণ করবে এবং বৃক্ষ পরিচর্যা করবে, যতসময় পর্যন্ত বৃক্ষ পরিচর্যা করবে, তাতে করে আমাদের শহরে সবুজায়নের যে চিত্র এটি আপনারা দেখতে পাবেন খুব তাড়াতাড়ি, যে আমরা সুন্দর একটি সবুজ শহর আমরা নগরবাসীকে উপরে। এছাড়া মাননীয় প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুসারে নগরীতে 50,000 বৃক্ষ কথা বলেছে প্রিয় নগরবাসী। এখন আমি বর্তমান অর্থ বছরের বাজেটে কিছু উল্লেখযোগ্য দিক আপনাদের সামনে তুলে ধরছি। সিটি কর্পোরেশনের নিয়মিত মাস্টার রোল আটষট্টি কর্মকর্তা কর্মচারী এবং পরিচ্ছন্নতা কর্মীদের বেতন ভাতা প্রতি বছরই বাড়ছে। এই তহবিল থেকে উন্নয়ন খাতে 73 কোটি 35 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এজন্য পূর্ব খাত, BMBF অবকাঠামো তৈরি, সড়ক বাতি, শিক্ষা, ক্রীড়া, সংস্কৃতি, সমাজ কল্যাণ, পরিবেশ, জনস্বাস্থ্য, ভেটেরিনারি, কনজারভেন্সি খাতে প্রায় 55 কোটি 26 লক্ষ 56 হাজার টাকা, মেরামত ও রক্ষণাবেক্ষণ খাতে 18 কোটি 9 লক্ষ টাকা এবং মূলধন খাতে 5 কোটি 90 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। জনস্বাস্থ্য খাতে 20 কোটি 55 লক্ষ টাকা, কনজারভেন্সি খাতে 33 কোটি 13 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। চাহিদা অনুযায়ী বরাদ্দ পাওয়া গেলে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হবে বলে আশা করছি। আমাদের আপনাদের অবগত জানাচ্ছি যে নগরবাসীর পানির চাহিদা মেটানোর জন্য খুলনা ওয়াসা রয়েছে। নগরবাসী প্রতি খুলনা সিটি কর্পোরেশনের দায়বদ্ধ রয়েছে নগরবাসীর জরুরি চাহিদা মেটানোর জন্য এই বরাদ্দ রাখা হয়েছে। আরেকটি বিষয় এখানে উল্লেখ করতে চাই যে আমরা আমাদের খুলনা শহরের যে ড্রেনেজ ব্যবস্থা, এই ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নের পাশাপাশি পরিচ্ছন্ন রাখার জন্য নগরীতে যে জনবল আমাদের আছে, এই জনবল আমরা সাফিসিয়েন্ট না। আমরা এই জন্য সরকারের কাছে আরো 500 পরিচ্ছন্ন কর্মী নিয়োগের জন্য আমরা লিখেছি। সরকারের পক্ষ থেকে কিছু কোয়ারিজ দেওয়া হয়েছে, কারণ আমাদের এই খুলনা শহরের 12 লক্ষ লোকের বসবাসের শহরে যে পরিচ্ছন্ন কর্মী খুলনা সিটি কর্পোরেশন আছে, এটি অপ্রতুল। এমন এমন ওয়ার্ড আছে যে একটি ওয়ার্ডে একজন ঝাড়ুদার, এমন ওয়ার্ড আছে পরিচ্ছন্ন কর্মী 3 জন। একটা ওয়ার্ডে যে জনসংখ্যা, যে আয়তন, সেই অনুযায়ী এই পরিচ্ছন্ন কর্মী দিয়ে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখা সম্ভব না। যার জন্য আমরা সরকারের কাছে প্রস্তাব দিয়েছি যে আরো 500 থেকে 700 পরিচ্ছন্ন কর্মী আমাদের দরকার। আমরা সরকারকে জানিয়েছি এই 500-700 কর্মীর বেতন ভাতা দেওয়ার মতো সক্ষমতা খুলনা সিটি কর্পোরেশনে আছে, এবং আমরা অনুমতি চাই এই জন্য যে নগরবাসীকে একটি সুন্দর নগরী উপর দেওয়ার জন্য, নগরকে পরিষ্কার করার জন্য আমাদের এই জনবল দ্রুত নিয়োগ করা প্রয়োজন। আমরা এই জন্য মাননীয় প্রধানমন্ত্রীর কাছে নিবেদন করেছি। এবারে যে ডেঙ্গু ভয়াবহ রূপ লাভ করেছে, আমরা সর্বশেষ যেটি করেছি যে আমরা আরো 150 আপনার জনবল নিয়োগ করেছি অস্থায়ী ভিত্তিতে, যারা প্রত্যেকটা ওয়ার্ডে 5 জন করে, আমাদের প্রত্যেকটা ওয়ার্ডে যে 4-5 জন আছে তার সাথে আরো 5 জন দিয়ে আমরা 8-9 জন, মানে প্রতি ওয়ার্ডে আমরা স্প্রে ম্যান এবং ফগার ম্যান আমরা নিয়োগদান করেছি, যাতে করে দ্রুত সময়ের মধ্যে আমরা ডেঙ্গু থেকে বেরিয়ে আসতে পারি। খুলনা সিটি কর্পোরেশন জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবেলায় 10 কোটি 12 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। উন্নয়ন কর্মকাণ্ডে ভ্যাট, আয়কর সহ কর্মকর্তা কর্মচারীর বেতন বাধা সরকারি অর্থায়নে ব্যয় নির্ভর করা হবে। সার্বিক উন্নয়ন, অগ্রগতি, জনগণের কল্যাণে, নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে সরকারের পাশাপাশি ওয়ার্ল্ড ব্যাংক, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক ADB, জার্মান ডেভেলপমেন্ট ব্যাংক KfW, নেদারল্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন SNV এবং জার্মান উন্নয়ন সংগঠন JIZ সহ বিভিন্ন দাতা সংস্থার মাধ্যমে 9টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার আর্থিক সহায়তায় খুলনা শহরে স্বাস্থ্যকর শহরে রূপান্তর করার জন্য লক্ষ্যে সভা সমাবেশ সেমিনারের মধ্য দিয়ে নগরবাসীকে সচেতন করার সহায়ক ভূমিকা রাখবে বলে আশা করি। ক্লাইমেট চেঞ্জ এডাপ্টেড আরবান ডেভেলপমেন্ট প্রকল্প 2 প্রকল্পের ছাপিয়ে বছরের বাজেটের 23 কোটি 87 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই প্রকল্পের অর্থদাতা KfW, এই অর্থ খুলনা সিটি কর্পোরেশনের সোয়ানাঙ্গা বাইপাস রোড, জলাশয় সংরক্ষণের বিভিন্ন পুকুরের উন্নয়ন, সাস্টেনেবল আরবান ওয়াটার সাইকেল প্রকল্প, এই প্রকল্পের অর্থ বছরের বাজেটে 79 লক্ষ 6 হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। এই অর্থ দিয়ে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট এবং ওয়েস্ট ওয়াটার ম্যানেজমেন্ট ইত্যাদির বিষয়ের উপর সব কম্পোনেন্ট প্রস্তুত এবং ডাটাবেস সংরক্ষণ করা হবে। COVID-19 রেসপন্স এন্ড রিকভারি প্রকল্প, এই প্রকল্প বিশ্ব ব্যাংকের অর্থায়নে বাস্তবায়িত হতে চলেছে, যেটি 16 কোটি 31 লক্ষ 49 হাজার টাকা বরাদ্দ রাখা হয়েছে। ইউনিসেফের সাপোর্ট ক্লাইমেট স্মার্ট ওয়াশ প্রোগ্রামে 7 কোটি 55 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। রিলেবল এন্ড ইনক্লুসিভ সিটি ফর অল, এই প্রকল্পের 26 অর্থ বছরে 75 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। রিজিওনাল আরবান টিউটোরিয়াল ডেভেলপমেন্ট প্রকল্পের এই প্রকল্পের 26 অর্থ বছরে 10 কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এমএসসিপি প্রকল্প সাপোর্ট ইউনিসেফ প্রকল্পে 26 অর্থ বছরে 20 লক্ষ টাকা বরাদ্দ রাখা হয়েছে। বাংলাদেশে নগর দারিদ্র সম্প্রদায়ের জন্য জীবিকা সহায়তা প্রকল্প ইউএনডিপির কারিগরি সহায়তায় গ্লোবাল ডেভেলপমেন্ট ফান্ড চায়না ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট কোঅপারেশন এজেন্সি সিপকা এর আর্থিক সহায়তায় 17টি ওয়ার্ডে পুষ্টি সহায়তা প্রদান এবং জীবন মান উন্নয়নের বিভিন্ন প্রকার সহায়তা প্রদান করা হবে। খুলনা মহানগরীকে সুন্দর পরিচ্ছন্ন নগরীতে পরিণত করতে আমাদের আন্তরিকতা এবং প্রচেষ্টার কোনো ঘাটতি নেই। যে কোনো উন্নয়নের জন্য প্রয়োজন অর্থের অর্থ সংস্থানের জন্য একটি সশস্ত্র প্রতিষ্ঠান হিসেবে খুলনা সিটি কর্পোরেশন শুধুমাত্র সরকারি বা বিধির সাহায্য ঋণের উপর নির্ভরশীল হয়ে থাকতে পারে না। অন্যান্য সিটি কর্পোরেশনের তুলনায় খুলনা সিটি কর্পোরেশনের অবস্থান অনেকটা সুদৃঢ়। তাকে নিজস্ব আয়ের উপর নির্ভর করে নিজের পায়ে দাঁড়ানোর চিন্তা করতে হবে, এটা আজ সময়ের দাবি। এজন্য প্রয়োজন সকল শ্রেণীর নাগরিকের পরিপূর্ণ আন্তরিকতা ও সহযোগিতা। কর্পোরেশনের যেমন দায়িত্ব রয়েছে নগরবাসীর নাগরিক স্বাচ্ছন্দ্যে ব্যবস্থা করা, তেমনি ভাবে নাগরিকদের কর্তব্য রয়েছে কর্পোরেশনের সকল কাজে সার্বিক সহযোগিতা হাত প্রশস্ত করা। তাই আমি আপনাদের মাধ্যমে কর্পোরেশনের উন্নয়ন কর্মকাণ্ডকে এগিয়ে নেওয়ার জন্য নিয়মিত কর পরিশোধ সহ উন্নয়ন কর্মকাণ্ডে সর্বাত্মক সহায়তা করার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানাই। একই সঙ্গে আরো আহ্বান জানাই, সময় মতো পৌর কর পরিশোধ করুন। যেখানে সেখানে ময়লা না ফেলে নির্দিষ্ট ময়লা ফেলুন। বাড়ির ভিতরে ডোবা নালায় যেন পানি না জমে এবং নিজ গৃহ আঙ্গিনায় পরিষ্কার রাখুন। খুলনা সিটি কর্পোরেশনকে আপনারা সহযোগিতা করুন। খুলনা সিটি কর্পোরেশনের 26 অর্থ বছরের বাজেট অনুষ্ঠানে অংশ নিয়ে আমাদেরকে ধন্য করায় আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ।
2: খুলনায় আয়োজিত অনুষ্ঠানের উপর ভিত্তি করে বেতার বিবরণী পরিক্রমা শেষ হল। ধারা বর্ণনায় আবু সাইদ জান কাদরী, বহিরাঙ্গন অনুষ্ঠান বাণীবদ্ধকরণ গ্রন্থনা ও সম্পাদনায় মোহাম্মদ রেজাউল হক, তত্ত্বাবধানে রিপন কুমার ভদ্র এবং অনুষ্ঠানটি প্রযোজনা করলেন ফাহাদ হোসেন মোল্লা।
1: বাংলাদেশ বেতার খুলনা। খয়ে খয়ে গেলেও যেমন রয়ে যায় গন্ধ চন্দনে, সাবিনা ইয়াসমিনের কণ্ঠে এই গানটি দিয়ে শুরু করছি দেশের গান। আর গানটির গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান।

আপনারা দেশাত্মবোধক গান শুনছেন। এবারের গানে কণ্ঠ দিয়েছেন মোহাম্মদ খুরশিদ আলম, গীতিকার মোহাম্মদ রফিকুজ্জামান।

0: এতক্ষণ দেশাত্মবোধক গান শুনলেন বাংলাদেশ বেতার খুলনা। এখন ঢাকা কেন্দ্র থেকে অনুষ্ঠান রিলে করে
1: বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার অঞ্চলসমূহের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘণ্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার অধিবন্ধসমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। আগামীকাল সন্ধে 6টা পর্যন্ত সারাদেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণও হতে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজারহাটে 35.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 23.7 ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.5 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আর্দ্রতা ছিল সকাল 9টায় 82%, সন্ধ্যে 6টায় 63%। আগামীকাল ঢাকায় সূর্যোদয় হবে 5:44, সূর্য অস্ত যাবে 6:06। আবহাওয়ার পূর্বাভাস শুনলেন
2: বাংলাদেশ বেতার। ওয়েদার ফোরকাস্ট রেড বাই লায়লা আরিয়ান হোসেন। মেট অফিস ফোরকাস্ট ফর দ্য ইনল্যান্ড রিভার পোর্ট ভ্যালিড টিল 1 AM সেজ দ্যাট দেয়ার আর চান্সেস অফ রেইন অর থান্ডার শাওয়ার ইন অ্যাসোসিয়েশন উইথ টেম্পোরারি গাস্ট ইয়ার স্কোয়ালি উইন্ড ফ্রম সাউথ অর সাউথ ইস্টার্ন সাইড এট এ স্পিড অফ 45-60 কিলোমিটার পার আওয়ার ওভার দ্য রিজন অফ খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম অ্যান্ড কক্সবাজার। রিভার পোর্ট অফ দিজ এরিয়াস হ্যাভ বিন অ্যাডভাইজ টু ওয়েস্ট কশনারি সিগন্যাল নাম্বার 1। আই রিপিট, কশনারি সিগন্যাল নাম্বার 1। Now forecast for the entire country remain in effect till 6 PM tomorrow. Light to moderate shower or thunder shower accompanied by temporarily gusty wind may expected at Rangpur, Rajshahi, Mamansingh, Dhaka, Khulna, Borishal, Chattogram and many places over Silt Division. Meanwhile, moderately heavy shower may expected at places over the country. Day and night temperature may reduce slightly over the country. Highest temperature of the country today as recorded in Rajshahi 35.6 degrees Celsius, lowest at Tetulia 23.7 degrees. Temperature as recorded in Dhaka today was maximum 35.5 degrees Celsius, minimum 27.7 degrees. Humidity recorded in air at 9 AM 82%, at 6 PM 63%. The sun rises over Dhaka tomorrow at 5:44 AM, sets at 6:06 PM. That's the end of the weather report for this time.
3: বাংলাদেশ বেতার। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বান্দরবান সামরিক প্রশিক্ষণ এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী আর্টিলারি কোর্স শুটিং পরিচালনার কার্যক্রম শুরু করেছে। এ কার্যক্রম চলবে 13 সেপ্টেম্বর পর্যন্ত। এ ফায়ারিং চলাকালীন প্রতিদিন সকাল 8টা থেকে রাত 11টা পর্যন্ত ফায়ারিং রেঞ্জের আশেপাশের সাধারণ এলাকা হলুদিয়া, হাম্বুরামপাড়া ও গোয়ালমারি সম্পূর্ণরূপে পরিহার করতে বিজ্ঞপ্তিতে অনুরোধ জানানো হয়েছে। এছাড়াও বিজ্ঞপ্তিতে ফায়ারিং চলাকালীন জনসাধারণ অন্যান্য যানবাহন ও বিমানকে ফায়ারিং এলাকা এড়িয়ে চলা এবং গবাদি পশুর বিচরণ না করানোর জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তিটি শুনলেন।
1: এবার শুনবেন আরও একটি বিজ্ঞপ্তি। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর ISPR প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নেতানিয়া এডি ফায়ারিং রেঞ্জ কক্সবাজারে টেস্ট ফায়ারিং এবং বাৎসরিক এয়ার ডিফেন্স ফায়ারিং কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রম চলবে আগামী 16 সেপ্টেম্বর 2026 পর্যন্ত। ফায়ারিং প্রতিদিন সকাল 7টা থেকে রাত 11টা পর্যন্ত চলবে। ফায়ারিং এর বিপজ্জনক এলাকা কক্সবাজার জেলার উখিয়া থানার অন্তর্গত, যার উত্তর সীমানা নেতানিয়া, দ্রাঘিমাংশ 92° 3′25″ পূর্ব, অক্ষাংশ 21° 16′05″ উত্তর থেকে 315° ও দক্ষিণ সীমানা ইনানি, যার দ্রাঘিমাংশ 92° 3′15″ পূর্ব, অক্ষাংশ 21° 14′10″ উত্তর থেকে 215° এবং ফায়ারিং এলাকার ব্যাপ্তি 15,000 গজ অথবা 8.5 মাইল সমুদ্রের আকাশ বরাবর, উত্তর ও দক্ষিণের সীমানা সাপেক্ষে এবং বিপজ্জনক এলাকার উচ্চতা 25,000 ফুট পর্যন্ত বিস্তৃত। বিজ্ঞপ্তিতে ফায়ারিং চলাকালীন জনসাধারণ নৌযান বিমানকে এই ফায়ারিং এলাকা এড়িয়ে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি শুনলেন। অনুষ্ঠান বাংলাদেশ বেতারের সকল কেন্দ্র থেকে একযোগে প্রচার করা হল।
0: বাংলাদেশ বেতার খুলনা একটি ঘোষণা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 12 সেপ্টেম্বর 2026 তারিখ শনিবার সকাল 9টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026 বাস্তবায়ন উপলক্ষে 3 মাসব্যাপী বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে ও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। বাংলাদেশ বেতার খুলনা আরও একটি ঘোষণা। আগামী 12 সেপ্টেম্বর 2026 তারিখ শনিবার সকাল 10টায় নব থিয়েটার বিজয় সরণী ঢাকায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো 3 দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানটি ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে এবং একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে ও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। ঘোষণাটি শুনলেন। বাংলাদেশ বেতার খুলনা। এখন দেশাত্মবোধক গান শুনবেন শিল্পী সালাউদ্দিন খান, গীতিকার ডক্টর পিয়ার মোহাম্মদ।

0: সালাউদ্দিন খানের কণ্ঠে দেশাত্মবোধক গানটি শুনলেন। গীতিকার ছিলেন ডক্টর পেয়ার মোহাম্মদ। বাংলাদেশ বেতার খুলনা, এক্ষুনি শুনবেন স্থানীয় সংবাদ বাংলায়।
1: আসসালামু আলাইকুম। সন্ধে সাতটা, বাংলাদেশ বেতার খুলনা, খবর পড়ছি ইফফাত সানিয়া ন্যান্সি। দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026 বাস্তবায়নের লক্ষ্যে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি আগামীকাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করবেন। খুলনা মহানগরী শহীদ হাদিস পার্ক থেকে সকাল 9টায় অনলাইনে সরাসরি সংযুক্ত হয়ে এই কর্মসূচি শুরু করা হবে। কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জুর সহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি বেসরকারি সংস্থার কর্মকর্তা ও নাগরিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন। এর আগে কেসিসি প্রশাসকের নেতৃত্বে নগরী শহীদ হাদিস পার্ক থেকে ডেঙ্গু প্রতিরোধ ও পরিষ্কার পরিচ্ছন্নতা বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ হাদিস পার্কে এসে শেষ হবে। দেশের সকল জেলা উপজেলা পৌরসভা ও সিটি কর্পোরেশন এলাকায় তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি পালন করা হবে। পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি এমপি আজ কুষ্টিয়া সদর উপজেলার শালদাহে গড়াই নদীর মোহনায় পদ্মা ব্যারেজ প্রকল্পভুক্ত গড়াই অফটেক স্ট্রাকচার নির্মাণের প্রস্তাবিত স্থান পরিদর্শন করেন। পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের বলেন, দেশের উন্নয়ন ও সমৃদ্ধির জন্য পদ্মা ব্যারেজের মতো বড় প্রজেক্ট প্রয়োজন ছিল, যেটা অর্থনৈতিক সমৃদ্ধির সহায়ক হিসেবে কাজ করবে। পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, সংসদ সদস্য রেজা আহমেদ, সংসদ সদস্য ফরিদা ইয়াসমিন, পানি সম্পদ মন্ত্রণালয়ের সচিব, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, প্রধান প্রকৌশলী ও জেলা বিএনপি নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মোহাম্মদ রাশেদ খান বলেছেন, বিদ্যুৎ গ্যাস সংকট দেশের জাতীয় সমস্যা। এই সংকট উত্তরণে সরকারের পাশাপাশি বিরোধী দলের গঠনমূলক ভূমিকা প্রয়োজন, কিন্তু বিরোধী দল গ্যাস ও বিদ্যুৎ সংকটের অজুহাতে লং মার্চ করছে। তিনি আজ জুমার নামাজ শেষে ঝিনাইদহ সিদ্দিকিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা বলেন। বিরোধী দলের লং মার্চের সমালোচনা করে মোহাম্মদ রাশেদ খান আরও বলেন, জ্বালানির সংকট থেকে উত্তরণের জন্য সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে, কিন্তু জামায়াত সহ বিরোধী দল চট্টগ্রামে লং মার্চ করছে। এখন তারা আবার রংপুরের উদ্দেশ্যে লং মার্চ করবে বলে ঘোষণা দিয়েছে। পরে তিনি স্থানীয় শিশু কিশোরদের মাদক বিরোধী সচেতনতামূলক বার্তা পৌঁছে দেন। জেলা বিএনপি সহসভাপতি, যুগ্ম সম্পাদক, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা ছাত্রদলের সভাপতি সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন। বাংলাদেশ কৃষি ব্যাংকের শাখা ব্যবস্থাপক ও ঋণ কর্মকর্তাদের এক সম্মেলন আজ বাগেরহাট সদর উপজেলার রণবিজয়পুর পর্যটন মোটেলের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। কৃষি ব্যাংক খুলনার মহাব্যবস্থাপক মোহাম্মদ আবু হাশেম মিয়া এতে প্রধান অতিথি ছিলেন। কৃষি ব্যাংকের বাগেরহাট অঞ্চলের মুখ্য আঞ্চলিক ব্যবস্থাপক মোহাম্মদ তরিকুল ইসলামের সভাপতিত্বে খুলনা বিভাগীয় নিরীক্ষা কর্মকর্তা ও উপ মহাব্যবস্থাপক সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। একটি ঘোষণা, বাংলাদেশ বেতার খুলনার স্থানীয় ইংরেজি সংবাদ বুলেটিন আগামীকাল থেকে সন্ধ্যে 6:05 পরিবর্তে সন্ধ্যে 6:35 প্রচারিত হবে। মাগরিবের আজান প্রচারের সুবিধার্থে এই সময়সূচি পরিবর্তন করা হয়েছে। খেলার খবর, ফুটবল। সাতক্ষীরা শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী কলাবাড়ি ফুটবল মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আজ সবুজ সংঘ ফুটবল একাদশ টাই ব্রেকারে 4-3 ভুরুলিয়া ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। এদিকে বাগেরহাটের কোচা উপজেলার শহীদ আসাদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয় মাঠে গোপালপুর ইউনিয়ন ওয়ার্ল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলায় 1 ওয়ার্ড একাদশ 5-1 9 ওয়ার্ড একাদশকে পরাজিত করেছে। এছাড়া যশোরের ঝিকরগাছা বিএম হাইস্কুল মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় শঙ্কর ইউনিয়ন একাদশ টাই ব্রেকারে 5-4 বাঁকড়া ইউনিয়ন একাদশকে পরাজিত করেছে। অপরদিকে মাগুরা সদর উপজেলার বুজরুক শ্রীকন্ডি এম এ হামিদ মাধ্যমিক বিদ্যালয় মাঠে 16 ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনাল খেলায় নিশ্চিন্তপুর ফুটবল একাদশ 2-1 শ্রীকন্ডি ফুটবল একাদশকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়েছে। ক্রিকেট। খুলনা সেভেন রিংস সিমেন্টের আউটফিল্ডে 16 নকআউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আজ এক্সপ্রেস বয়েজ ক্লাব 4 ফ্রেন্ডস ফাইটার খুলনা বি টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত লঘুচাপটি বর্তমানে উত্তর পশ্চিম পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় 45-60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে, সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সম্মুখে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হল, আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল 8:10 বাংলায়।
2: ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, বান্দরবান, রাঙ্গামাটি, ঠাকুরগাঁও, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত জাতীয় অনুষ্ঠান দেশ আমার মাটি আমার।
3: ওই দেহ সাজুবাবি, ওই যে সুপারি গাছ লাগাই থুয়ে গেছিল জয়গুনের দাদা, কাইটাও ফেলাইছে উপরেতে আর নিচের গোড়াটার মধ্যে পয়সা পানি জমে রয়েছে। আমি তো দেখে তাজ্জব আজকে, পরে আমি গোড়াতেই উঠে ফেলাইছি যে ওই পানির মধ্যেই বলে এডিস মশা ডিম পারে।
4: আমিও তো আজকে সারাদিন ওই কাজই করছি, ওই যে বাড়ির পিছনে কতগুলি গর্ত আসিল, সারাদিন ওই শেফালির মারে লইয়া এই মাটি সব বরাট করিয়া গাছও লাগাইছি আর আশপাশ সব পরিষ্কার করছি।
5: খুব ভালো করছো, ভালো জিনিস জানলাম তো। আমারও তো তাহলে দেখতে হবে, আমারও তো অনেক গাছের গোড়াগুলো মনে আছে একটু খালি খালি আছে, পানি জমলো কিনা এটা দেখা খুবই জরুরি। ভালো জিনিস জানলাম, এই তো আমি দেখি, আমি তো
3: চোখের অগোচরে গাছের গোড়া গুলা পড়া ছিল, ওর ভিতরে পয়সা বলে পানি জমে ওর মধ্যেই মশার ডিম পাড়ে,
5: এটা আমরা অনেক কথা জানিও না।
6: দেখো এই যে তুমি যে কইলা যে গাছের গোড়া পয়সা ওর ভিতরে, এটা তো আছেই। তারপরে আছে না আমার বাড়িতে মেহমান আসলে ডাব খাওয়ায়, ডাব খাওয়ায়, ডাব কাইটা মালাইটা
4: বাচ্চারা খাইয়া ফালায়, এত কিন্তু পানি জমি মাথা।
6: শুনো, আমাকেও যদি আমরা সচেতন হই, যদি আমরা যদি সবাই মিলা কাঁধে কাঁধ মিলিয়ে যদি
4: কাজ করতে
6: মশার বিরুদ্ধে লাগি, তাহলে কিন্তু আমরা ডেঙ্গু থেকে
4: মুক্তি
6: পাবো, তাই না? আমাকে সচেতন হইতে হইব যে খালি সরকারের উপর নির্ভর করলে হইব না, আমাদেরও
4: সবাই মিলে কাজ করতে হবে।
6: সরকার তো ওষুধ দিতেছে, মশার ওষুধ, তারপরে যদি আমরা নিজেরা নিজেরা যদি সতর্ক হই, যেমন তোমার ছোট মামু, ছোট মামু কিন্তু বেখেয়ালি খুব, মূল্যবান কথা বলছো যে অসুস্থ হওয়ার চেয়ে অসুস্থ না হওয়ার
4: প্রতিরোধ করাটাই
6: ভালো, প্রতিরোধ করার
5: ব্যবস্থাটা আমাদের নিতে হবে।
6: ওই যে আমি যে কথা কইতে লাগছিলাম, আসার সময় তোমার সুরু মামুর সাথে
5: দেখা হয়েছে?
6: হ্যাঁ, তা হয়েছে।
5: কি কইলো?
6: তো দেখা হইলো, দেখি কি ব্যাপার, হই হই করে ছুটে আমি কই যাও,
5: কই যাও,
6: হ্যাঁ কয় আর কয় না, সারাদিন বইরা এই যে এডিস মশার সমস্ত বাসস্থান ভাঙছে।
5: আমি তোমারে কইলাম না যে সে একটু আগে সচেতন হইছে, দৌড়াদৌড়ি করতেছে কিন্তু অনেক।
6: হ্যাঁ, সেও যে ক্লাবের পোলাপান নিয়া সব যেখানে যেখানে ডুবা আছে পানি সেগুলো করছে, যেখানে আগাছা আছে সে পরিষ্কার করছে, যেখানে যা যা করার দরকার সেগুলো যা যা করার ভাই আমি সব করছি।
5: ভালো,
6: এটা ভালো কথা, ভালো কথা হইছে। তাহলে আসো, অনেক কথা কইলাম, এখন আমরা আসরে কাজ শুরু করি। তো শুনো, এই যে আমরা তো মাংস খাই বুঝছো, এই মাংস উৎপাদনে মুরগির জাত, আমরা যদি মাংস উৎপাদন করতে যাই, আমরা যে মুরগি আমাদের জাত বিবেচনা করতে হবে, কোন জাতের মুরগির মাংস
4: তাড়াতাড়ি বড় হয়,
6: কোন জাতের মাংস
5: লাভবান হওয়া যাবে,
6: মুরগির মাংস বেশি হয়, এসব বিষয়ে আমাকে ধারণা কিন্তু খুব একটা নাই, তো জানা দরকার না। তো আসো আমরা শুনি, মাংস উৎপাদনে মুরগির জাত নির্বাচন, এই বিষয়ে বলতেছেন ডক্টর আম্বিয়া আক্তার, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, প্রাণী সম্পদ অধিদপ্তর, ঢাকা। তাহলে আসুন আর কাছ থেকে আমরা আগে বিষয়টা শুনি।
7: ডিম উৎপাদন কিংবা মাংস উৎপাদন যে উদ্দেশ্যেই আপনারা মুরগি পালন করে থাকেন না কেন, প্রথমে জেনে নেওয়া ভালো মুরগির জাত সম্পর্কে। বিশ্বে মুরগির যেসব জাত রয়েছে তার কিছু কিছু জাত ডিম উৎপাদনের জন্য, কিছু কিছু জাত মাংস উৎপাদনের জন্য এবং কিছু কিছু জাত মাংস ও ডিম উভয় উদ্দেশ্যেই পালন করা হয়ে থাকে। ভৌগোলিক অবস্থান ভেদে মুরগির জাতের বিভিন্ন শ্রেণী বিভাগ রয়েছে। এগুলো হল আমেরিকান শ্রেণীর জাত যেমন রোড আইল্যান্ড, ওয়াইনডোট, প্লাইমাউথ রক, নিউ হ্যাম্পশায়ার, জার্সি, জিয়ান্ট, ডেলোয়ার এবং ডমিনিক। এশিয়াটিক শ্রেণীর জাত হল ব্রাহ্মা, ল্যাংশেন, কোচিন। ইংলিশ শ্রেণীর জাত যেমন অস্ট্রালোর, কর্নিশ, ডর্কিং, অর্পিংটন, সাসেক্স, রেড ক্যাপ। ভূমধ্যসাগরীয় শ্রেণীর জাত যেমন লেগহর্ন, আন্দালুশিয়ান, মিনোরকা, বাটারকাপ, আনকোনা। হামবুর্গ শ্রেণীর জাত হল হামবুর্গ জাতের মুরগি। কন্টিনেন্টাল শ্রেণীর জাত হল কম্পাইন জাতের মুরগি। পোলিশ শ্রেণীর জাত হল পোলিশ জাতের মুরগি। ফ্রান্স শ্রেণীর জাত হল ক্রিভিয়ার, ফ্ল্যাভেরোলেস, হাউদার্ন, লা ফ্ল্যাচি জাতের মুরগি। গেম শ্রেণীর জাত হল মডার্ন, ওল্ড ইংলিশ। ওরিয়েন্টাল শ্রেণীর জাত হল কিউবালিয়া, মালয়, ফিনিক্স এবং সুমাত্রা। এসব শ্রেণীগুলো থেকে যেসব জাতগুলো মাংস উৎপাদনের জন্য বেশি উল্লেখযোগ্য, এবার আমি সেই জাতগুলোকে আপনাদের সাথে পরিচয় করে দিচ্ছি। প্রথমেই বলছি প্লাইমাউথ রক। 1800 সালের দিকে যুক্তরাষ্ট্রে এই জাতের উৎপত্তি হয়। অনেক ভ্যারাইটির প্লাইমাউথ রক দেখা যায়, তন্মধ্যে ব্যারেট, বাফ, ব্লু ও কলম্বিয়ান, প্যাট্রিস, সিলভার, পেন্সিল, সাদা উল্লেখযোগ্য। পুরুষের ওজন 4-3 কেজি, স্ত্রীর ওজন 3.4 কেজি পর্যন্ত হয়ে থাকে। আবদ্ধ অবস্থায় এরা পালন উপযোগী, মাংস উৎপাদনের জন্য এরা খুবই বিখ্যাত। এবার আসি কর্নিশ। কর্নিশ জাত 1893 সালের দিকে ইংল্যান্ডের শায়ার কান্ট্রিভুক্ত কর্নেলিয়াদের দেখা যায়। এরা বেশ চওড়া ও মাংসলযুক্ত, শরীর উজ্জ্বল, চোখ দেখতে খুবই সুন্দর, পালকগুলি ছোট এবং শরীরের সাথে সুন্দরভাবে আবৃত থাকে। এদের একটি বৈশিষ্ট্য হল ঠান্ডা সময়ে এদের বিশেষ যত্নের প্রয়োজন হয়। মোরগের ওজন হল 4.7 কেজি, মুরগি 3.6 কেজি, ককরেল হচ্ছে 3.8 কেজি এবং পুলেট হল 2.9 কেজি। এবার আসি ডেলোয়ার। ডেলোয়ার দেখতে অনন্য সুন্দর, সাদা পালকের, তবে গলা, লেজ ও পাখায় কালো স্টপেট পালক থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের ডেলোয়ার অঙ্গরাজ্যে প্লাইমাউথ রক এবং নিউ হ্যাম্পশায়ার জাতের সংকরায়নের ফলে এই জাতের উৎপত্তি হয়েছে এবং অঙ্গরাজ্যের নাম অনুসারে এদের ডেলোয়ার নামকরণ করা হয়েছে। এরা দেখতে মাঝারি আকৃতির। এদের মোরগের ওজন 3.9 কেজি, মুরগির ওজন গড়ে 3.3 কেজি হয়ে থাকে। মাংস উৎপাদনের জন্য এরা বেশ উপযোগী। এবার আসি নিউ হ্যাম্পশায়ার। আমেরিকার নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যে এই জাতের উৎপত্তি। এদের মোরগের ওজন 3.9 কেজি এবং মুরগির গড় ওজন 2.9 কেজি পর্যন্ত হয়ে থাকে, তবে এদের পালকের রং হালকা লাল। মাংস উৎপাদনকারী জাত হিসেবে বাংলাদেশে ব্রয়লার খুবই পরিচিত। ব্রয়লার উৎপাদনের জন্য আমেরিকান শ্রেণীর সাদা প্লাইমাউথ রক এবং ইংলিশ শ্রেণীর সাদা কর্নিশ জাতের মধ্যে সংকরণের মাধ্যমে তৈরি করা হয়েছে। ঠিক কত প্রজন্ম প্রজনন বা সংকরণ করা হয়েছে এবং এতে কোন জাতের রক্ত কত ভাগ রয়েছে তা বাণিজ্যিকভাবে গোপনীয়। বিশ্বের বিখ্যাত ব্রয়লার গ্র্যান্ড প্যারেন্ট বা দাদা প্রজন্ম এবং প্যারেন্ট স্টক বা বাবা প্রজন্মের ব্রয়লার লাইন থেকে বাণিজ্যিক ব্রয়লার ডিউসি অর্থাৎ একদিন বয়সী ব্রয়লার বাচ্চা উৎপাদন করা হয়ে থাকে। এরূপ ডিউসি স্ট্রেন উৎপাদনকারী সংস্থাগুলোর মাঝে এভিয়াজেন, করভ্যান্ট্রিক, হাভার্ড, শেভার এবং রস উল্লেখযোগ্য। তবে বাংলাদেশে যেসব স্ট্রেইনের ব্রয়লার ডিউসি পাওয়া যায় তা হল আরওয়ার একর, ইসা, কভ 500, রস 308, লোহম্যান মিট এবং হাভার্ড ক্লাসিক উল্লেখযোগ্য। ব্রয়লার হল পরিবেশ বান্ধব প্রাণী এবং প্রাণীজ আমিষের যোগানদাতা। ব্রয়লারের মাংস খুবই নরম, পুষ্টিকর, সহজে সিদ্ধ হয়, ছোট বড় সকলেই খেতে পারে, রান্না করা সহজ, অসুস্থ দুর্বল রোগীর জন্য পথ্য। গ্রামে যেখানে সার্বক্ষণিক মাছ মাংস কিনতে পাওয়া যায় না, সেখানে মেহমান আপ্যায়নের জন্য ব্রয়লারের মাংস খুবই সহজে পাওয়া যায়। স্বল্প সংখ্যক ব্রয়লার পালনের জন্য সার্বক্ষণিক পৃথক কোনো জনবলের প্রয়োজন পড়ে না। সাংসারিক অন্যান্য কাজকর্মের পাশাপাশি গৃহকর্ত্রী এবং পড়ালেখার পাশাপাশি স্কুল পড়ুয়া ছেলেমেয়েরাও ব্রয়লারের যত্ন সহজেই নিতে পারে। ব্রয়লার পালনের জন্য খুব বেশি পুঁজির প্রয়োজন পড়ে না। তাছাড়া ব্রয়লার বিক্রি করে নগদ টাকাও সহজে উপার্জন করা সম্ভব। ব্রয়লার পালন করে অর্জিত টাকা সঞ্চয় করে বিপদে আপদে সে টাকা কাজে লাগানো যায় কিংবা অন্যান্য আয়বর্ধনমূলক কাজেও ব্যয় করা যায়। শ্রোতা বন্ধুরা, মাংস উৎপাদনকারী জাত সংরক্ষণে আপনাদেরকে যেসব বিষয়ে একটু বেশি খেয়াল রাখতে হবে তা হল সুষম খাদ্য, বিশুদ্ধ পানি সরবরাহ, স্বাস্থ্যবিধি মেনে চলা, শিডিউল অনুযায়ী ভ্যাকসিনেশন কর্মসূচি পালন করা, নিয়মিত ঘর পরিষ্কার পরিচ্ছন্ন ও জীবাণুমুক্ত রাখা এবং জমাট বাঁধা লিটার ব্যবহার না করা। ব্রয়লার অর্থাৎ মাংস উৎপাদনকারী জাত খামারে প্রবেশ পথে জীবাণুনাশক পাত্র বা স্প্রেয়ার রাখতে হবে, আলাদা পোশাক ও জুতোর ব্যবস্থা রাখতে হবে, মৃত ব্রয়লার গর্ত কেটে পুড়ে ফেলতে হবে অথবা পুঁতে ফেলতে হবে, খামারে দর্শনার্থীদের খামার পরিদর্শনে নিরুৎসাহিত করতে হবে, সর্বোপরি ব্রয়লার খামারে রোগ চিকিৎসার চেয়ে প্রতিরোধী অর্থাৎ প্রতিকার করাই উত্তম সেদিকে নজর দিতে হবে।
6: হ্যাঁ, এই যে শুনলাম তো,
4: কত সুন্দর সুন্দর নাম শুনলাম, দেখছোন
6: মুরগির কত নাম,
1: যেটা লাভ বেশি ওইটাই চাষ করুন।
6: এখন যেটা আমরা যারা তোমরা আজ এগুলি ঘর সংসার করো, এই ঘর সংসারের ফাঁকে ফাঁকে যদি তোমরা ব্রয়লার মুরগিগুলি পালো, তাহলে তোমাদের
1: উপকার,
6: হ্যাঁ, উৎপাদন হইব,
5: নিজেদের খাওয়া দাওয়া হইব,
6: আমরা তো মুরগি নিয়ে শুনলাম, শুনবা না তাহলে কি কব, জোরে নেবো,
4: জোরে নেবো, শুনবো,
6: তুমি শুনবা, তাহলে আমি আবার তাহলে আসো, আমরা সবাই মিলে একটা কৃষি বিষয়ে গান শুনি। শিল্পী মোহাম্মদ শফিকুর রহমান, গীতিকার সুমন সর্দার, আর সুরকার হলো এস এম আব্দুল আওয়াল। তাহলে আসো আমরা গানটা শুনি।
4: আচ্ছা শুনি।

0: কি সুন্দর গান,
1: অনেক সুন্দর গান,
0: ভিটামিন
2: গানে গানে আমাগো কথাই কয়।
0: এই যে স্বাস্থ্য ভালো রাখার জন্য আমরা তো কই এটা খাও সেটা খাও, যে গানে গানে কিন্তু কত সহজ করে
2: সবই বুঝিয়ে দিল রাজা ভাই।
1: এই যে সব রাজা ভাই সবার বাড়ি এই যে পেয়ারা আছে, লেবু আছে, আমলকি, জামরুড়া, এগুলাই তো খাইতে কই।
0: হ্যাঁ, এটা ভিটামিন সি তো শরীরের জন্য যে উপকারে আমরা জানি। তারপর আবার আজকে গানে গানে আমরা শুনলো,
1: গানটাও শোনা হলো, আবার অনেক কিছু জানতেও পারলাম।
2: আর প্রতিদিনে কিছু না কিছু
0: ভিটামিন সি নিয়ে কথা কইলাম। আরেকটা বিষয় আছে,
2: এটা কি কত রাজা ভাই কও?
0: এটা হইলো বেগুন, এটা হইলো বিটি বেগুন।
2: আচ্ছা,
0: তোমাকে মুখ শুকিয়ে গেছে বিটি বেগুন,
2: তাই তো,
0: তাই না? তাহলে আসো আমরা শুনি বিটি বেগুন চাষ ও এর গুরুত্ব। এ বিষয়ে বলতেছেন মোহাম্মদ মতিউর রহমান, উপপ্রধান পরিকল্পনা প্রকল্প বাস্তবায়ন ও আইসিটি উইং খামারবাড়ি ঢাকা। আর তার সাথে কথা বলতেছেন আফরোজা আক্তার পপি। আসো তাহলে আমরা শুনি।
2: আচ্ছা শুনি।
3: প্রিয় কৃষিজীবী ভাই ও বোনেরা, আমন্ত্রণ আমাদের আজকের আসরে। আজকের আসরে আমাদের সাথে যুক্ত হয়েছেন কৃষিবিদ মোহাম্মদ মতিউর রহমান, কৃষি অর্থনীতিবিদ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি ঢাকা। আর যে বিষয়ে আজ আমরা কথা বলব, বিটি বেগুন চাষ ও এর গুরুত্ব। আধুনিক প্রযুক্তি নির্ভর ফসল চাষ কিভাবে বদলে দিচ্ছে কৃষকের জীবন, তা জানব আমাদের আজকের অতিথির মুখে। চলুন চলে যাই তার কাছে। আমন্ত্রণ আমাদের আজকের আসরে।
4: ধন্যবাদ আপনাকে।
3: আমার প্রথম প্রশ্ন আপনার কাছে, সবজি হিসেবে বেগুনের গুরুত্বটা কি আসলে?
4: জি ধন্যবাদ। একটা কথা আমরা প্রায় শুনি যে যার নাই কোন গুণ তার নাম বেগুন। আসলে কিন্তু তা নয়, বেগুনের অনেক উপকারিতা, অনেক গুণ রয়েছে। আমরা বাংলাদেশের যে সবজিগুলোর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সবজি হচ্ছে বেগুন। এখন কিন্তু সারা বছর, যে আগে শীতকালে শুধু পাওয়া যেত, এখন সারা বছরই আমরা এই বেগুন পেয়ে থাকি। তো অত্যন্ত পুষ্টিকর কিন্তু এই বেগুন। এই বেগুনের ফলে ডায়াবেটিস এবং ওজন নিয়ন্ত্রণের মতো স্বাস্থ্য সমস্যা কিন্তু মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা বেগুন পালন করে। এতে থাকা ফাইবার, পটাশিয়াম, ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্ট হজম শক্তি বৃদ্ধি করে, কোষ্ঠকাঠিন্য দূর করে, হৃদরোগ ও উচ্চ রক্তচাপের যে ঝুঁকি সেটা কিন্তু কমিয়ে ফেলে এবং রক্তে শর্করার যে মাত্রা সেটাও কিন্তু নিয়ন্ত্রণে সাহায্য করে।
3: বিটি বেগুনটা কি? বেগুন তো আমরা চিনি, বিটি বেগুনটা যদি একটু বলতেন।
4: আমরা জানি যে বেগুনের সবচেয়ে বড় যে শত্রু সেটা হচ্ছে ফল এবং ডগা ছিদ্রকারী এই পোকা। শুধু এই পোকার আক্রমণে কিন্তু বেগুনের শতকরা 30-70% ফলনও কিন্তু আমাদের কমে যেতে পারে। এই পোকার আক্রমণ থেকে বেগুন ফসল রক্ষা করতে বিজ্ঞানীরা জনপ্রিয় কিছু বেগুনের জাতের সাথে জিন প্রকৌশলের মাধ্যমে এই ফল এবং ডগা ছিদ্রকারী পোকা, এই পোকার প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি করেছেন। বিটি বেগুন হচ্ছে জিন প্রকৌশলের মাধ্যমে তৈরি করা এক ধরনের বেগুন যা ডগা এবং ফল ছিদ্রকারী পোকা প্রতিরোধী।
3: এই বেগুনের গুরুত্বটা কি? বিটি বেগুনের গুরুত্বটা কেমন আসলে?
4: জি, সাধারণ জাতের যে বেগুন আছে সেই বেগুন চাষে ফল এবং যে ডগা এই ছিদ্রকারী পোকার আক্রমণ প্রতিরোধ যদি করতে হয় তাহলে কৃষকদের কিন্তু একটা মৌসুমে কোনো কোনো ক্ষেত্রে 70-100 কীটনাশক প্রয়োগ করতে হয়। কীটনাশক তো নিশ্চয়ই আমাদের স্বাস্থ্যের জন্য ভালো
3: নয়।
4: তো এই বিটি বেগুন প্রাকৃতিক ভাবেই ফল এবং ডগা ছিদ্রকারী পোকা কিন্তু প্রতিরোধ করতে পারে, তাহলে আমাদের কীটনাশক প্রয়োগ করা লাগবে না। এতে আলাদা করে কীটনাশক তাহলে আমরা প্রয়োগ করছি না। তাই বিটি বেগুন পরিবেশ এবং মানব সম্পদ বা মানব স্বাস্থ্যের জন্য আমাদের উপকারী না অপকারী হবে? কি হবে? নিশ্চয়ই উপকারী।
3: উপকারী অবশ্যই।
4: এর মূল গুরুত্ব হচ্ছে এটি চাষে কীটনাশকের ব্যবহার কিন্তু শূন্যের মাত্রায়, শূন্যের কোটায় নামিয়ে আনা যায়, একেবারে না ব্যবহার করলেও চলে, যা উৎপাদন খরচ কমিয়ে দেয়, কীটনাশকের যে উৎপাদন হতো সেটা কমিয়ে দেয়, কৃষকদের স্বাস্থ্য রক্ষা করে এবং পরিবেশও কিন্তু আমাদের সুরক্ষিত রাখে। ফলে কম খরচে অধিক এবং উচ্চ মানের বেগুন আমরা উৎপাদন করতে পারি এবং কৃষকরা এতে লাভবান হয়ে থাকেন এবং বিষমুক্ত যে আমরা সবজি সেটা আমরা ভোক্তাদের হাতের নাগালে পৌঁছে দিতে পারি।
3: তো এই বেগুনের আসলে চাষাবাদ পদ্ধতিটা কি খুব কঠিন বা পদ্ধতি সম্পর্কে সংক্ষিপ্তভাবে
4: বলতে? আমরা এই বিটি বেগুন চাষ করার জন্য কিন্তু ভিন্ন কোন পদ্ধতি অবলম্বন করার দরকার নেই। সাধারণ যে বেগুন চাষ সেই চাষের মতোই এটাও চাষ করতে হবে। উর্বর মাটি জমি আমরা নির্বাচন করবো এবং কয়েকটি চাষ দিয়ে জমি তৈরি করবো। তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু বিটি বেগুন চাষের জন্য বিশেষ নজর দিতে হবে। যেমন এটার ক্ষেত্রে বেগুন চাষে পর্যাপ্ত পরিমাণ সার প্রয়োগ করতে হবে। প্রতি বিঘা জমিতে 1,500 কেজি গোবর, 30 কেজি TSP, 9 কেজি MOP, 11 কেজি জিপসাম, 900 গ্রাম দস্তা এবং 900 গ্রাম বোরন, এসবগুলো শেষ চাষের সময় জমিতে প্রয়োগ করতে হবে। আর ইউরিয়া 40 কেজি দরকার হবে, এটার আবার 5 কিস্তিতে ব্যবহার করতে হবে। প্রথম কিস্তি আমরা চারা লাগানোর 15 দিন পর ব্যবহার করব, দ্বিতীয় কিস্তি ফুল ধরার সময়, তৃতীয় কিস্তি ফল ধরার সময় এবং চতুর্থ এবং পঞ্চম যে কিস্তি থাকবে সেটা ফসল তোলার সময়। 18 কেজি MOP, মোট দুই কিস্তিতে দিতে হবে, প্রথম কিস্তি ফুল আসার সময় আর দ্বিতীয় কিস্তি দিব আমরা ফল ধারণ করার সময়। বেগুনের ফল এবং ডগা ছিদ্রকারী যে পোকা তাতে কিন্তু কিছু কিছু কোনো কোনো ক্ষেত্রে প্রযুক্তি সহনীয় হয়ে যেতে পারে, এজন্য বিটি বেগুনের জমিতে প্রচলিত যে জাতের বেগুন আছে সেই বেগুনের চারা উদ্বাস্তু ফসল হিসেবে কিছু আমাদের রোপণ করে দিতে হবে। এটা হলো ফসলে মোট যে কয়টা চারা থাকবে তার শতকরা 5% বিটি বেগুনের ছাড়া অন্য সাধারণ বেগুনের চারা রোপণ করে দিতে হবে। বিটি বেগুনের জমি অন্যান্য বেগুনের জমি থেকে অন্তত 30 মিটার বা 33 গজ দূরে রাখতে হবে। বিটি বেগুন কেবলমাত্র ফল এবং ডগা ছিদ্র পোকা প্রতিরোধী করতে হয়ে থাকে, অন্যান্য যে সমস্ত যেমন সাদা মাছি, অ্যাফিড, স্পিস, হফার, কাঁটালে পোকা, তারপরে মাকড়, এগুলো আক্রমণ কিন্তু হতেই পারে। এ সকল পোকা দমনের জন্য কিন্তু স্বাভাবিক নিয়মে যে ব্যবস্থা সে ব্যবস্থা আমাদের গ্রহণ করতে হবে। বিটি বেগুনের রোগ বালাই প্রতিক্ষেত্রে বীজতলায় বীজ বপনের পূর্বে বীজ শোধন করে নেওয়া উচিত।
3: অনেক ধন্যবাদ আপনাকে কিষানী ভাই ও বোনেরা, এই ছিল আমাদের আজকের আলোচনা বিটি বেগুন চাষের গুরুত্ব নিয়ে।
5: আপনাদের মেয়েকে দেখলাম, ওর বয়স কত?
6: 16 বছর আপা।
5: এই বয়সে তো ওর প্রচুর খাওয়া দাওয়া করার কথা, অনেক দুর্বল হয়ে গেছে মেয়েটি, না খেয়ে খেয়ে মনে হয় এমন অবস্থা হয়েছে।
7: কি কমু ডাক্তার আপা, খাবার আমি নিয়মিত দেই, কত কিছু বানাই খাইতে চায় না, কয়দিন ধইরা কয় খাওনের স্বাদ নাই, ঘিরান নাই, কেমন যেন অরুচি লাগে।
6: আমি তো মাঠে কাম করে সময়ই পাই না, মায়ের চোখের সামনে এমন দেখুম ভাবি নাই। আপনি আপনি ডাক্তার, আমার মায়ের ঠিক করে দেন, আর কিছু হইলে আমরা বাঁচুক না।
5: আপনি বসুন, আপনি বসুন, চিন্তা করবেন না, যেভাবে লিখে দিয়েছি ওভাবেই ওষুধ দেবেন, যা যা খাওয়াবেন সেগুলো সময় মতো খাওয়াবেন।
7: ওর কি হয়েছে ডাক্তার আপা?
5: তেমন কিছু না, ওর শরীরে জিঙ্কের ঘাটতির কারণে এই সব উপসর্গ দেখা দিয়েছে। জিঙ্কের অন্যতম উৎস হচ্ছে সামুদ্রিক মাছ, অন্যান্য খাবারেও রয়েছে, এই যেমন ধরুন চিংড়ি, মাংস, গরুরও হতে পারে, ছাগলের মাংস হতে পারে, এরপর বলতে পারি দুধ, ডিম, বাদাম, শিম, মাশরুমেও জিঙ্ক রয়েছে।
7: যা খাওয়াইতে কইলেন এইসব খাওয়াইলে তো আমার মাইয়া আবার ঠিক হয়ে যাইব, আবার আগের মতো হাসবো, খেলবো, পড়বো,
5: ও আবার আগের মতো সুস্থ হয়ে উঠবে।
6: আমার অনেক ভুল হয়ে গেছে ডাক্তার আপা, বাইরে কাম করতে করতে, হিসাব করতে করতে, নিজের সংসার, ঘর, ময়না পাখির খবর রাখতে পারি নাই, আর ভুল করুন যাইব না।
7: চলো মাইয়ারে নিয়ে বাড়ি যাই, আর বাড়ি যাওয়ানোর পথে প্রেসক্রিপশন মতো জিং সমৃদ্ধ খাবার গুলো নিয়ে যাই, আমার ময়না পাখিরে তাড়াতাড়ি সুস্থ করে দাও আল্লাহ।
5: জি, আপনার সামর্থ্য অনুযায়ী পরিবারের সদস্যদের পরিমাণ মতো জিং সমৃদ্ধ খাবার খাওয়ান, নিজে সুস্থ থাকুন, পরিবারের সকলকে সুস্থ রাখুন।
6: জি আপা।
0: হ্যাঁ, আমরা তো অনেক কিছু শুনলাম, আবার যাওয়ানোর সময় হয়ে আসছে, তো যাওয়ানোর আগে আমাদের যে কথা দিয়ে আমরা শুরু করছিলাম কথা দিয়ে, এইদিকে আমার সাবধান থাকতে হইব, আর যে গাছ যেগুলি আমরা লাগাইছি তাই না, তো যাতে আমরা আমাদের যেটা যে কষ্টটা করছি সেই কষ্টের জন্য আমাদের সফল লাঘব হয়, সফল হইতে পারি আমরা। চলো এই কামনায় আজকের মতো আমরা উঠুন। তো শ্রোতা বন্ধুরা, আপনারা এতক্ষণ যারা আমাদের সঙ্গে আছিলেন, আপনাদের সবাইকে আমাদের পক্ষ থেকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং সালাম। তো চলো আমরা উঠি, যাওয়ার আগে জানিয়ে দিই আজকের আসরে তত্ত্বাবধানে ছিলেন খালেদা পারভীন, আর প্রযোজনা করলেন হরবিলাস রায়। তো চলো আমরা একসাথে উঠি,
2: চলো যাই।

বাংলাদেশ বেতার অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে। শুরু হচ্ছে সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূর।

আসসালামু আলাইকুম। সেনান ও বিমান বাহিনীর বীর সেনানী ভাই ও বোনেরা, দুর্বার অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। দুর্বারে আজ আপনারা শুনবেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। উদ্দীপনে প্রথমে আমরা শুনব সানিয়া সুলতানা লিজার কণ্ঠে গান, গীতিকার গাজী আব্দুর রাজ্জাক, সুরকার মোহাম্মদ আব্দুর রাজ্জাক।

উদ্দীপনী শুনছেন দেশের গান। এবারের শিল্পী বশিরুজ্জামান সাব্বির, গীতিকার এবং সুরকার কবির বকুল।

0: সৈনিক ভাইরা, আপনারা দুর্বার শুনছেন, এর বাকি অংশ শুনবেন পবিত্র এশার নামাজের আজানের পর।
1: তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে তা ভালো, আর যদি গোপনে করো এবং অভাবগ্রস্তকে দাও তবে তা আরো ভালো। আর তিনি তোমাদের কিছু কিছু পাপ মোচন করে দেন, তোমরা যা করো আল্লাহ তা সব জানেন। আল কোরআন, বাংলাদেশ বেতার ঢাকা। এখন প্রচার হচ্ছে পবিত্র এশার নামাজের আজান।
2: আল্লাহু আকবার, আল্লাহু আকবার।

0: رفيع وابعثه مقاما محمودا الذي وعدته وارفقنا شفاعته يوم القيامة انك لا تخلف الميعاد.
1: هي الله هي পরিপূর্ণ আহ্বান এবং এই নামাজের তুমি প্রভু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দান করো সর্বোচ্চ স্থান সুমহান মর্যাদা বেশদের সর্বোচ্চ প্রশংসিত স্থানে তাকে অধিষ্ঠিত করো এবং কিয়ামতের দিনে আমাদেরকে তার শাফায়াত নসিব করো। নিশ্চয়ই তুমি প্রতিশ্রুতির ব্যতিক্রম করো না।
2: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম।

0: বিপর্যয় সৃষ্টি করো না। সূরা আরাফ আয়াত 56।
1: পবিত্র এশা নামাজের আজানের পর সৈনিক ভাইরা আবার আমরা ফিরে এলাম দুরবারে। দুরবারে আপনারা শুনছেন উদ্দীপন দেশের গানের অনুষ্ঠান। এবারে গিয়েছেন পপি পাল, এই সবুজের ছায়ায় ঘেরা বাংলার জুড়ি নাই। গানের কথাগুলো সাজিয়েছেন রামানন্দ সরকার, সুর করেছেন দেবেন্দ্রনাথ চট্টোপাধ্যায়।

সৈনিক ভাই, আপনার দুর্বারে শুনছেন উদ্দীপন দেশের গানের অনুষ্ঠান। এবারে তুই যে আমার দেশের মাটি তোকে ভালোবাসি, শিল্পী সুমন রাহাত, গীতিকার হুমায়ুন খালিদ, সুরকার মোহাম্মদ হাসান আলী।

সেনা নৌ বিমানবাহিনীর বীর সেনানী ভাই বোনেরা, দূরবাণী শুনছেন দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। উদ্দীপনের এবারের শিল্পী আফসানা ফেরদৌস রোনা, গীতিকার এনামুল ইসলাম, সহকার রাফি মোহাম্মদ খান।

উদ্দীপনের এবারের শিল্পী মোহাম্মদ রাশেদ উদ্দিন, গীতিকার মোহাম্মদ হাবিবুর রহমান, সুরকার এস এম আব্দুল ওয়াদুদ সরকার।

0: সেনা নৌ বিমান বাহিনীর বীর সেনানী ভাই বোনেরা মোহাম্মদ রাশিদ উদ্দিনের গাওয়া এই গানটির মধ্য দিয়ে শেষ হয়ে গেল দেশের গানের অনুষ্ঠান উদ্দীপন। আজকের দুর্গার উপস্থাপনায় ছিলাম আমি আহসান হাবিব বাপ্পি,
1: সাথে ছিলাম রাবেয়া সুলতানা শিউলি।
0: দুর্বার অনুষ্ঠানটির তত্ত্বাবধানে ছিলেন কানিজ কুলসুম এবং প্রযোজনা করলেন মোহাম্মদ মনিরুজ্জামান।

এতক্ষণ সৈনিক ভাইদের জন্য অনুষ্ঠান দূরবার ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, রংপুর, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও, কক্সবাজার, রাঙ্গামাটি, বান্দরবান, কুমিল্লা, গোপালগঞ্জ ও ময়মনসিংহ কেন্দ্র থেকে একযোগে প্রচারিত হলো।

0: আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার খেলাধুলার খবর পড়ছি মীর আশফাক হোসাইন। সংযুক্ত আরব আমিরাতের দুবাই নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে আজ পাকিস্তান শ্রীলঙ্কার মুখোমুখি হবে। বাংলাদেশ সময় রাত 8:30 খেলা শুরু হবে। এদিকে গতরাতে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারত 40 রানে বাংলাদেশকে পরাজিত করে ফাইনালে উন্নীত হয়। আজকের বিজয়ী দল আগামী রোববার ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে। বার্মিংহামে তৃতীয় শেষ টেস্টের আজ তৃতীয় দিনে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তান দ্বিতীয় ইনিংস এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 4 উইকেটে 233 রান করেছে। এর আগে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে সবকটি উইকেট হারিয়ে 453 রান করে। পাকিস্তান প্রথম ইনিংসে সংগ্রহ 133 রান। আগামীকাল বাংলাদেশ সময় বিকেল 4:00 চতুর্থ দিনের খেলা শুরু হবে। 2-0 এগিয়ে থেকে ইতিমধ্যে সিরিজ জিতে নিয়েছে ইংল্যান্ড। চীনে অনুষ্ঠানরত জুনিয়র এশিয়া কাপ নারী হকির পঞ্চম ও ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে আগামীকাল বাংলাদেশ মালয়েশিয়ার বিপক্ষে খেলতে নামবে। এই ম্যাচটি ভোরে অনুষ্ঠিত হবে। এদিকে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভারত দক্ষিণ কোরিয়ার মধ্যকার ম্যাচটি আগামীকাল বাংলাদেশ সময় সকাল 10:15 এবং চীন ও জাপানের মধ্যকার দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচটি দুপুর 12:30 শুরু হবে। জর্ডানের রাজধানী আম্মানে গতরাতে অনুষ্ঠিত জেএফএ নারী আন্তর্জাতিক প্রীতি ফুটবলের প্রথম ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব 17 দল 5-0 বড় ব্যবধানে জর্ডান অনূর্ধ্ব 17 দলকে পরাজিত করেছে। দুদলের মধ্যকার দ্বিতীয় প্রীতি ম্যাচটি আগামী রোববার একই ভেন্যুতে বাংলাদেশ সময় রাত 8:00 শুরু হবে। চলতি সপ্তাহে স্বাগতিক ভারত এবং আফগানিস্তানের মধ্যে 3 ম্যাচ টি টোয়েন্টি ক্রিকেট সিরিজ শুরু হবে। আগামী রোববার দিল্লিতে প্রথম, 15 সেপ্টেম্বর দ্বিতীয় এবং 17 সেপ্টেম্বর দুদলের মধ্যে তৃতীয় ও শেষ টি টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। 3টি ম্যাচই বাংলাদেশ সময় রাত 8:00 শুরু হবে। চলতি মাসের 19 তারিখ থেকে 4 অক্টোবর পর্যন্ত জাপানের আইচিনাওগায় অনুষ্ঠিত হবে 20তম এশিয়ান গেমস। এতে বাংলাদেশের 200-এর বেশি ক্রীড়াবিদ ফুটবল, ক্রিকেট, হকি, আর্চারি, অ্যাথলেটিক, শুটিং, সাঁতার সহ 22টি ইভেন্টে অংশ নেবে। ইতিমধ্যে গেমসকে ঘিরে বাংলাদেশের ক্রীড়াবিদরা তাদের অনুশীলন শুরু করেছেন। এদিকে গেমসের নারী ফুটবলের ড্র ইতিমধ্যে অনুষ্ঠিত হয়েছে। ড্র অনুযায়ী বাংলাদেশ নারী দল বি গ্রুপে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমারের বিপক্ষে খেলবে। এছাড়া এই গ্রুপে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড, সি গ্রুপে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান ও হংকং নারী দল। প্রতিটি গ্রুপ থেকে শীর্ষ 2টি দল এবং সেরা 2টি তৃতীয় স্থান অধিকারী দল কোয়ার্টার ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করবে। এশিয়ান গেমসে অংশ নিতে বাংলাদেশ নারী ক্রিকেট দল এখন তাদের অনুশীলন চালিয়ে যাচ্ছে। ইতিমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বে এশিয়া গেমসের জন্য 15 সদস্যের দলের নাম ঘোষণা করেছে। 8 দলের এই টুর্নামেন্টে বাংলাদেশ সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলবে। কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ চীনের মুখোমুখি হবে। শেষ 8টি ম্যাচে জিতলে সেমিফাইনালে বাংলাদেশ ভারতের বিপক্ষে খেলতে নামবে। এদিকে এশিয়ান গেমসকে সামনে রেখে বিকেএসপিতে অনূর্ধ্ব 20 হকি ফুটবলের আবাসিক ক্যাম্প চলছে। এতে নারী ও পুরুষ দলের খেলোয়াড়রা নিবিড় অনুশীলনে ব্যস্ত সময় পার করছেন। এ মাসে জাপানে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমসে এ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ এশিয়ার অন্যতম পরাশক্তি ভারত, স্বাগতিক জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া। প্রথমবারের মতো ফিফা আসিয়ান কাপ ফুটবলে অংশ নেবে বাংলাদেশ। ঐতিহাসিক এই প্রতিযোগিতাকে সামনে রেখে ইতিমধ্যে দলটি প্রস্তুতি শুরু করেছে। রাজধানীর বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রধান কোচ টমাস জোলির অধীনে 28 ফুটবলার নিয়ে জাতীয় দলের অনুশীলন ক্যাম্প শুরু হয়েছে। ইন্দোনেশিয়ার জাকার্তায় আগামী 24 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর পর্যন্ত এবারের ফিফা আসিয়ান কাপ অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টে অংশ নিতে চলতি মাসের 19 তারিখে ঢাকা ত্যাগ করবে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। 25 সেপ্টেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচ মালয়েশিয়ার বিপক্ষে, এছাড়া 28 সেপ্টেম্বর দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুর এবং 1 অক্টোবর স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। চলতি মৌসুমে ইউরোপিয়ান ফুটবলের প্রথম এল ক্লাসিকোর দিনক্ষণ চূড়ান্ত করেছে লা লিগা কর্তৃপক্ষ। আগামী 26 অক্টোবর মুখোমুখি হবে 2 চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। বার্সেলোনার ঘরের মাঠ নু ক্যাম্পে মৌসুমের প্রথম এল ক্লাসিকো শুরু হবে বাংলাদেশ সময় রাত 2টায়। গত মৌসুমে 3 বারে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। এর মধ্যে 2 ম্যাচ জিতেছে বার্সা এবং অন্যটিতে রিয়াল। চলতি মৌসুমে এখন পর্যন্ত 3টি করে ম্যাচ খেলে সবগুলোতে জিতেছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। আগামী মাসে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যে একমাত্র টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে। 9 থেকে 13 অক্টোবর পর্যন্ত সংযুক্ত আরব আমিরাতের দুদলের মধ্যে টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। খেলাধুলার খবর শেষ হল। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে রাত 8:30।
1: বাংলাদেশ বেতার ঢাকা অনুষ্ঠান সম্পর্কিত একটি ঘোষণা। আগামী 12 সেপ্টেম্বর শনিবার বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো 3 দিন ব্যাপী 12 থেকে 14 সেপ্টেম্বর পর্যন্ত বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 নব থিয়েটার বিজয় সরণী ঢাকায় অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠানের কার্যক্রম সরাসরি সম্প্রচার করা হবে সকাল 10:00। অনুষ্ঠানের কার্যক্রম একযোগে শুনতে পাবেন বাংলাদেশ বেতার ঢাকা ক 693 কিলোহার্টজ, FM 90 মেগাহার্টজ, বাংলাদেশ বেতারের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের FM ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে। অনুষ্ঠান সম্প্রচারকালীন ঢাকা কয়ের পূর্ব নির্ধারিত অনুষ্ঠান FM 102 মেগাহার্জে এবং FM 106 মেগাহার্জে প্রচার হবে। অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজন মেলা এখন রয়েছে নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া রং। প্রিয় বন্ধুরা, ছায়া রঙে শুরুতেই শোনাব মায়া ছায়াছবির গান, কণ্ঠ দিয়েছেন জিকো ও কোনাল।

প্রিয় শ্রোতা, আপনাদের সবার মন রাঙাতে আমরা সাজিয়েছি নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়ারং। এবারে শোনাব যেটুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় এ দেহে প্রাণ আছে। দ্বৈতকণ্ঠে গিয়েছেন সাবিনা ইয়াসমিন ও আগুন। চলচ্চিত্র শত জনমের প্রেম।

এবারে শোনাব সুখের স্বর্গ ছায়াছবির গান। দ্বৈত কণ্ঠে গিয়েছেন ডলি স্যান্টনি ও রবি চৌধুরী। তুমি যে ভালোবাসা, তোমাকে ভালোবাসি।

প্রিয় বন্ধুরা, আপনারা নির্বাচিত ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান ছায়ারং শুনছেন। এবার শোনাব ইতিহাস ছায়াছবির গান, কণ্ঠ দিয়েছেন আসিফ ও বেবি নাজনীন।

0: প্রিয় বন্ধুরা, এই গানটির সাথে শেষ হল নির্বাচিত ছায়াছবির গানের অনুষ্ঠান ছায়া রং।
1: বাংলাদেশ বেতার ঢাকা, শুরু হচ্ছে শস্য শ্যামল, কৃষি বিষয়ক কার্যক্রম প্রযোজিত অনুষ্ঠান।
2: মাটি মানুষ

0: এগিয়ে যেতে আগামীকাল রাজধানীতে শুরু হচ্ছে তিন দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার। ঢাকা সতের আসনে মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে গেলেন তারেক রহমান। দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রীর। আগামী বছরের হজের নিবন্ধ চলবে 24 সেপ্টেম্বর পর্যন্ত। যুক্তরাষ্ট্রের 9/11 সন্ত্রাসী হামলার 25তম বার্ষিকী আজ। 2001 সালের 11 সেপ্টেম্বর হামলায় প্রাণ হারান প্রায় 3,000 মানুষ। দুবাইয়ে এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে এখন পাকিস্তানের মুখোমুখি শ্রীলঙ্কা। শিরোনাম
1: স্মার্ট কৃষক কার্ড, যার মাধ্যমে কৃষক পাবেন কৃষি উৎপাদনের সঙ্গে সংশ্লিষ্ট সব সরকারি সেবা সরাসরি। নিবন্ধন করা যাবে ইউনিয়ন পর্যায়ে সহকারী কৃষি কর্মকর্তার মাধ্যমে অথবা নির্ধারিত অনলাইন পোর্টালে। প্রয়োজন হবে এনআইডি, পাসপোর্ট সাইজের ছবি, মোবাইল নম্বর, জমির তথ্য এবং ব্যাংক বা এমএফএস অ্যাকাউন্ট নম্বরে। এই কার্ড বিনামূল্যে প্রদান করা হবে। কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আগামীকাল থেকে সারা দেশে শুরু হচ্ছে 3 মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল 9টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বাংলাদেশ বেতার ও
1: কৃষক শক্তিশালী হলে সমৃদ্ধ হবে বাংলাদেশ।
0: এখন শুনুন বিস্তারিত। রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আগামীকাল থেকে সারা দেশে শুরু হচ্ছে 3 মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান। প্রধানমন্ত্রী তারেক রহমান সকাল 9টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশন অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে। দেশীয় উদ্ভাবনকে নীতি সহায়তা, কৌশলগত বিনিয়োগ, শিক্ষা খাত এবং মূলধারার বাজারের সঙ্গে সরাসরি সংযুক্ত করতে আগামীকাল থেকে রাজধানীর নভোথিয়েটারে 3 দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। বাংলাদেশের প্রতিশ্রুতিশীল উদ্ভাবনগুলোর সঙ্গে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে শক্তিশালী সংযোগ ঘটানো এ মেলার উদ্দেশ্য। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: উদ্ভাবনকে শুধু প্রদর্শন নয়, এর সঙ্গে নীতি সহায়তা, শিল্পখাত, বিনিয়োগ ও বাজারের সুযোগের সংযোগ ঘটাতেই আয়োজন করা হচ্ছে বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026। মেলা সম্পর্কে জানাতে গিয়ে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম বলেন, বাংলাদেশের ভবিষ্যৎ সক্ষমতা বৃদ্ধি জ্ঞানকে সমাধানে, গবেষণাকে পণ্যে আর উদ্ভাবনকে অর্থনৈতিক ও সামাজিক মূল্যে রূপান্তরের ওপর নির্ভর করছে।
3: চলবে না, তাদের এই প্রতিষ্ঠানগুলির সাথে যুক্ত হওয়ার সুযোগ করে দিতে হবে। তাদের নীতিগত সহায়তা প্রয়োজন, তাদের অর্থায়ন প্রয়োজন, তাদের শিল্প প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্ব প্রয়োজন, তাদের মেধা শক্তির সুরক্ষা প্রয়োজন এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হল বাজারে তাদের পরিচিতি দেওয়া প্রয়োজন। বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 লক্ষ্য হল এই সমস্ত উপাদানকে একত্রিত করা।
2: মেলায় অংশ নেবেন শতাধিক ব্যক্তি পর্যায়ের উদ্ভাবক ও স্টার্ট আপ প্রতিষ্ঠাতা।
4: স্টার্ট আপ গুলি বাজারের সাথে যুক্ত হতে পারবে এবং সম্ভাবনা উদ্ভাবনের বিকাশে কি ধরনের সহায়তা প্রয়োজন নীতি নির্ধারকরা তা বুঝতে পারবেন। বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 এই সংযোগটি তৈরি করার জন্য ডিজাইন করা হয়েছে। এই 3 দিনব্যাপী মেলায় ব্যক্তিগত উদ্ভাবক এবং স্টার্ট আপ ফাউন্ডার সহ 1,000-এর বেশি উদ্ভাবন প্রদর্শন করবেন বলে ইনশাল্লাহ আমরা।
2: আয়োজকদের প্রত্যাশা, উদ্ভাবক, বিনিয়োগকারী, শিল্পখাত ও নীতি নির্ধারকদের মধ্যে সংযোগ তৈরির মাধ্যমে বাংলাদেশের উদ্ভাবন ভিত্তিক অর্থনীতির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এ মেলা। আসাদুজ্জামান নূর, বাংলাদেশ বেতার।
0: প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকা ১৭ আসনের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিয়েছেন। তিনি আজ গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে ঢাকা ১৭ আসনের অন্তর্গত সংশ্লিষ্ট মসজিদ ও মন্দির কর্তৃপক্ষের হাতে অনুদানের চেক তুলে দেন। এ সময় ঢাকা ১৭ আসন এলাকার ২৮টি মসজিদে ২,৪৭,০০০ টাকা করে অনুদানের চেক দেওয়া হয়। পাশাপাশি শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১০টি মন্দিরকে ৩,০০০ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হয়। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমে সহযোগিতা এবং শারদীয় দুর্গাপূজার আয়োজন নির্বিঘ্ন করতে এই আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান চট্টগ্রামের হাটহাজারিতে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে আজ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল সিএমএইচে যান। তিনি সিএমএইচে গিয়ে চিকিৎসাধীন সেনা কর্মকর্তার শারীরিক অবস্থার খোঁজ খবর নেন। প্রধানমন্ত্রী আহত সেনা কর্মকর্তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন এবং তার সুচিকিৎসা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। উল্লেখ্য, গত বুধবার চট্টগ্রামের হাটহাজারিতে বাংলাদেশ সেনাবাহিনীর ফিল্ড ফায়ারিং অনুশীলন চলাকালে একটি ট্যাঙ্ক থেকে গোলাবর্ষণের এক পর্যায়ে আকস্মিক দুর্ঘটনায় দুই সেনা সদস্য নিহত এবং এক সেনা কর্মকর্তা গুরুতর আহত হন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা সিএমএইচে ভর্তি করা হয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী আন্দালিব রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন। তিনি আজ সংসদ ভবনের এলডি হলে বরিশাল ডিভিশনাল জার্নালিস্ট অ্যাসোসিয়েশন আয়োজিত আগামীর বরিশাল বিভাগ সম্ভাবনা ও করণীয় শীর্ষক সেমিনারে প্রধান আলোচকের বক্তব্যে একথা বলেন। তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, গত ১৭ বছরে দেশের নেতৃত্বের বড় ধরনের সংকট তৈরি হয়েছে। ভালো ও মেধাবী তরুণরা রাজনীতি থেকে দূরে সরে গেছে। তিনি বলেন, ভালো মানুষ নেতৃত্বে না এলে উন্নয়ন ও অগ্রগতির সুফল টেকসই করা সম্ভব নয়। তথ্য ও সম্প্রচার মন্ত্রী বলেন, বরিশালকে সত্যিকার অর্থে স্বপ্নের নগরী ও স্বপ্নের শহরে পরিণত করতে হলে আগামী দিনে ভালো রাজনীতিবিদ তৈরি করতে হবে। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, জুলাই সনদে যেসব বিষয় স্বাক্ষর হয়েছে সেগুলো সবই বাস্তবায়ন করা হবে। এজন্য যেখানে সংবিধান সংশোধনের প্রয়োজন হবে সেখানে সংবিধান সংশোধন করেই তা বাস্তবায়ন করা হবে। তিনি আজ সংসদ ভবনে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন। জুলাই সনদ বাস্তবায়নে সরকার বিরোধী দলের সঙ্গে একত্রে কাজ করতে চায় উল্লেখ করে চিফ হুইপ সংবিধান সংশোধনের ক্ষেত্রে সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি আরও বলেন, বর্তমান সরকার ক্ষমতাচ্যুত ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারের রেখে যাওয়া ২০৫ কোটি ডলার ঋণ পরিশোধ করেছে। গত পাঁচ মাসে সরকার এই অর্থ পরিশোধ করেছে বলেও জানান তিনি। ২০২৭ সালের হজযাত্রীদের আগামী ২৪শে সেপ্টেম্বরের মধ্যে পবিত্র হজের নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করতে হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানো হবে না বলে জানিয়েছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়। ধর্ম মন্ত্রণালয়ের হজ দুই শাখা থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ সালের হজে বাংলাদেশের জন্য নির্ধারিত কোটা ৭৮,৫০০ জন। দেশের কৃষি খাতে যোগ হচ্ছে নতুন এক মাইলফলক। প্রান্তিক চাষীদের প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও এক ছাতার নিচে সব সরকারি সুবিধা পৌঁছে দিতে চালু হতে যাচ্ছে সমন্বিত কৃষক কার্ড। আগামী ১৭ সেপ্টেম্বর ফেনীর ফুলগাজী থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রমের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
5: বীজ, সার ও ঋণের মতো সুবিধা সহজে পেতে আর দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হবে না কৃষকদের। ফসল, মৎস্য কিংবা প্রাণী সম্পদ, সব খাতের চাষীদের একই সূত্রে বাঁধতে যাচ্ছে বিশেষ এই কৃষক কার্ড। প্রতিটি কার্ডে থাকছে ১৪ ডিজিটের অনন্য ইউনিক আইডি এবং নিরাপত্তা বাড়াতে যুক্ত করা হয়েছে কিউআর কোড। বিশ্বব্যাংক, ইফাত ও বাংলাদেশ সরকারের অর্থায়নে পার্টনার প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত এই কার্ডটি একই সঙ্গে ব্যাংকিং ডেবিট কার্ড হিসেবেও ব্যবহার করা যাবে।
6: সরকার যে কৃষি কার্ডের উদ্যোগ নিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব উদ্যোগের কারণে আমরা খুবই আনন্দিত।
7: অনেক সরকার এসেছে, আমরা কোন সময় এরকম ব্যবস্থা পাই নাই।
8: এই কার্ডের মাধ্যমে আমরা আশা করি সরকারের মাধ্যমে অনেক ধরনের সুযোগ সুবিধা পাবো।
5: প্রথম দফায় চট্টগ্রাম বিভাগের 8টি জেলার 17,326 জন কৃষককে মনোনীত করা হয়েছে। ইতিমধ্যে দেশের 16,30,000 নিবন্ধিত কৃষকের মধ্যে 1,00,000 ব্যাংক হিসাব নিশ্চিত করা হয়েছে, যারা উদ্বোধনের দিনই পাবেন নগদ 2,500 টাকার প্রণোদনা। মাঠ পর্যায়ে কর্মকর্তারা জানান, নিজস্ব জমি না থাকলেও বর্গাচাষী কিংবা ইজারাদাররাও পাচ্ছেন এই সুবিধা।
9: কৃষকই যাতে স্মার্ট কৃষি কার্ড থেকে বঞ্চিত না হয়, এজন্য আমরা সর্বোচ্চ সতর্কতার সাথে প্রত্যেকটি কৃষকের বাড়ি বাড়ি গিয়ে আমাদের উপসহকারী কৃষি কর্মকর্তা টাঙ্গাইল সদর যারা আছেন সবাই ডাটা সংগ্রহ করেছেন।
5: চলতি অর্থ বছরে 43,00,000 কৃষককে এই কার্ড দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের প্রায় 2,27,00,000 কৃষককে এই সমন্বিত ডিজিটাল নেটওয়ার্কে যুক্ত করার পরিকল্পনা সরকারের।
0: খবর প্রচারিত হচ্ছে বাংলাদেশ বেতার থেকে।
1: নারীর ক্ষমতায়নের মাধ্যমে নারীর অধিকার ও নারীর মর্যাদা নিশ্চিতকরণ, পরিবারের খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য ও শিক্ষা উন্নয়নের লক্ষ্যে ফ্যামিলি কার্ড কর্মসূচি প্রবর্তন করেছে বর্তমান সরকার। কর্মসূচির মূল দর্শন হচ্ছে ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক। একটি বৈষম্যহীন ও মানবিক কল্যাণ রাষ্ট্র গড়ে তোলা ফ্যামিলি কার্ড কর্মসূচির মূল উদ্দেশ্য।
10: খবরের বাকি অংশ পড়ছি মাহফুজা আক্তার সুমি। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন আজ রাজধানীর মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেছেন। তিনি হাসপাতালে ডেঙ্গু ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন, সেই সঙ্গে রোগীদের সঙ্গে সেবার মান নিয়ে কথা বলেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গুর সব টেস্ট এই হাসপাতালে থাকলেও রোগীদের অভিযোগ তাদের বাইরে থেকে টেস্ট করানো হচ্ছে। তিনি বলেন, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় মুগদা হাসপাতালকে অগ্রাধিকার ও সহায়তা দেওয়া সত্ত্বেও রোগীরা প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, এসব অনিয়মের সত্যতা পেলে হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ভূমিমন্ত্রী মোহাম্মদ মিজানুর রহমান মিনু বলেছেন, দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিক্ষার্থী ঝরে পড়া রোধ এবং সমাজের পিছিয়ে পড়া ও অর্থনৈতিকভাবে দুর্বল শিক্ষার্থীদের সহায়তায় বর্তমান সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। তিনি আজ রাজধানীতে রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের এইচএসসি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পুনর্মিলনী রেজিস্ট্রেশন কার্যক্রমের উদ্বোধন শেষে এ কথা বলেন। এ সময় ভূমিমন্ত্রী দেশে নারী শিক্ষা প্রসারে সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার অবদানের কথা শ্রদ্ধার সাথে স্মরণ করেন। মৎস্য প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু দেশে মৎস্য উৎপাদন বৃদ্ধির পাশাপাশি মাছের গুণগত মান নিশ্চিত করতে সরকারি মৎস্য খামারগুলোর উন্নয়ন ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন। তিনি আজ টাঙ্গাইল সদর উপজেলার আটপুকুরপাড় এলাকায় অবস্থিত সরকারি মৎস্য বীজ উৎপাদন খামার পরিদর্শনকালে এই গুরুত্ব আরোপ করেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের মৎস্য খাতকে আরও সমৃদ্ধ করতে সরকারি মৎস্য খামারগুলোর উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে। তিনি বলেন, সরকারি খামারগুলোতে সৌর বিদ্যুতের মতো পরিবেশ বান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়ানো হলে উৎপাদন কার্যক্রম আরও টেকসই হবে। পরিদর্শনকালে সুলতান সালাউদ্দিন টুকু খামারে 20 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন সৌর বিদ্যুৎ সিস্টেম উদ্বোধন করেন। আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে হানের উপসর্গে আরও 3 শিশুর মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। এ সময় হাম ও হামের উপসর্গ নিয়ে 1,111 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদিকে দেশব্যাপী হামের সংক্রমণ নিয়ন্ত্রণে আগামী 25 সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে দ্বিতীয় দফার বিশেষ টিকাদান কর্মসূচি। আগের ক্যাম্পেইনে বাদ পড়া শিশু এবং দুর্গম এলাকার শিশুদের এই কর্মসূচির আওতায় আনার লক্ষ্যে স্বাস্থ্য অধিদপ্তর টিকাদান কর্মসূচি চলমান রাখবে। টিকার সংকট না থাকায় নির্ধারিত সময়ে কার্যক্রম শুরু করার কথা জানিয়েছে মন্ত্রণালয়। বিস্তারিত শুনুন প্রতিবেদনে।
2: দেশে হামের প্রাদুর্ভাব মোকাবেলায় আবারও বড় পরিসরে টিকাদানের উদ্যোগ নিয়েছে সরকার। আগামী 25 সেপ্টেম্বর থেকে দেশব্যাপী শুরু হচ্ছে বিশেষ এই হামের টিকাদান ক্যাম্পেইন। মূলত আগের কর্মসূচিতে যে সমস্ত শিশু টিকা থেকে বাদ পড়েছিল কিংবা দুর্গম অঞ্চলের যেসব শিশু ঝুঁকিতে রয়েছে তাদের সুরক্ষার্থেই এই মপ আপ ও বিশেষ টিকাদান কার্যক্রম। স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কর্মসূচি বাস্তবায়নে টিকার কোন সংকট নেই। ইউনিসেফের সহায়তায় এরই মধ্যে টিকার বড় একটি চালান দেশে এসেছে। বাকি টিকাও 17 সেপ্টেম্বরের মধ্যে দেশে পৌঁছানোর কথা রয়েছে, বলছিলেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
11: আজকে যদি আমরা মানে বাচ্চাকে টিকা দেওয়া শুরু করি, আজকে থেকে ক্যাম্পেইন করি, 6 মাস থেকে 59 মাসের বয়সের এই গ্রুপটাকে আমরা দিচ্ছি। আমি তো আজকে দিয়ে চলে গেলাম, যে বাচ্চাটার আজকে 5 মাস 90 দিন, 5 মাস 20 দিন, সে কিন্তু 10 দিন পরে 6 মাস হয়ে যাচ্ছে। এই আর সি ইজ নট গেটিং দ্য ভ্যাকসিন। আগামী 25 তারিখ থেকে আরো অনেক মানে ডাকডুল পিটি আরো বেশি মানুষকে জানিয়ে 25 তারিখে সারা দেশব্যাপী আমরা আবার হামের টিকা দিতে যাচ্ছি।
2: পূর্ববর্তী সময়ে টিকাদান কর্মসূচি স্থগিত হওয়া এবং নিয়মিত টিকাদানে ঘাটতির কারণে দেশে

0: প্রায় 1,85,00,000 শিশুকে টিকা দেওয়া হয়। এরপর বাদ পড়া শিশুদের সুরক্ষায় মপআপ কর্মসূচির মাধ্যমে টিকার আওতায় আনা হয় আরো প্রায় 14,00,000 শিশুকে।
1: 20 কোটি মানুষের দেশ, মানে এমন ভাবে বাচ্চাগুলি পুষ্টির অভাব নিউমোনিয়া হয়ে যায় যে কিছু কিছু ক্ষেত্রে রক্ষা করা কঠিন হয়ে যায়। আমরা যে টিকাটা আগে দিয়েছি আপনারা জানেন, ওয়ার্ল্ড ব্যাংক, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, ইউনিসেফ সবাই যে টার্গেট দিয়েছে, আমরা ওই টার্গেট 1,85,00,000 টাকা আমরা ক্রস করেছি। তারপরেও যখন দেখলাম টিকা একেবারে হামপুরা শেষ হয়নি, তখন আমরা মপআপ ক্যাম্পেইন চালিয়ে গিয়েছি মে মাসের 20 তারিখ থেকে এখন পর্যন্ত চলছে।
0: টিকাদান সফল করতে মাঠ পর্যায়ে সব ধরনের প্রস্তুতি শেষ পর্যায়ে নিয়ে এসেছে স্বাস্থ্য অধিদপ্তর। বিশেষজ্ঞদের মতে, শিশুদের এই প্রাণঘাতী রোগ থেকে রক্ষা করতে মা বাবা ও অভিভাবকদের সচেতনতা ও টিকাদান কেন্দ্রে নিয়ে আসা সবচেয়ে জরুরি। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বেতার।
2: আজ সকাল 8টা পর্যন্ত পূর্ববর্তী 24 ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 2 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গু বিষয়ক এক বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়। এ সময় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 790 জন হাসপাতালে ভর্তি হন।
3: বাংলাদেশ বেতার এখন স্মার্টফোনে আপনার হাতের মুঠোয়।
4: অ্যাপের মাধ্যমে বাংলাদেশ বেতারের সংবাদ এবং অনুষ্ঠান শুনুন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে।
3: আপনাদের পছন্দের অনুষ্ঠান শুনতে গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোর থেকে আজই ডাউনলোড করুন বাংলাদেশ বেতার অ্যাপটি।
2: এবারে আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্র 9/11 সন্ত্রাসী হামলার 25তম বার্ষিকী পালন করছে আজ। দেশজুড়ে অনুষ্ঠিত হচ্ছে স্মরণসভা। 2001 সালের এই দিনে সন্ত্রাসীরা 4টি যাত্রীবাহী বিমান ছিনতাই করে এবং 3টি বিমান নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার ও ভার্জিনিয়ার পেন্টাগনে আঘাত হানে। এছাড়া যাত্রীরা সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলায় পেনসিলভানিয়ায় 4th বিমানটি বিধ্বস্ত হয়। হামলাগুলোতে মোট 2,977 জন নিহত হয়েছিল। এই হামলাগুলোর সুদূরপ্রসারী প্রভাব হিসেবে বিশ্বজুড়ে নিরাপত্তা নীতি ও আন্তর্জাতিক সম্পর্কে পরিবর্তন ঘটে। নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত মাসে হিমবাহ ধসের কারণে সৃষ্ট বিধ্বংসী বন্যার পর দেশটির পুনর্গঠন কাজের জন্য প্রায় $478 কোটি প্রয়োজন হবে। গত 26 আগস্ট পানি, কাদা ও ধ্বংসাবশেষের সুনামি সদৃশ স্রোত আঘাত হানে। এতে 1,400 বেশি মানুষ প্রাণ হারায় এবং 5,600 বেশি নিখোঁজ হয়। সরকারের আনুমানিক হিসাব অনুযায়ী আগামী 6 মাসের মধ্যে তাৎক্ষণিক পুনর্গঠন কাজের জন্য $57.67 মিলিয়ন প্রয়োজন হবে। ইয়েমেনের ইরান সমর্থিত হুথিরা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ মোখা শহর দখলের পর দেশটির লোহিত সাগর উপকূল বরাবর তাদের নিয়ন্ত্রণ বিস্তার করেছে। এর ফলে ইরান সমর্থিত গোষ্ঠীটি গুরুত্বপূর্ণ বৈশ্বিক বাণিজ্য পথ বাব আল মানদেব প্রণালীর উপর আরও বেশি নিয়ন্ত্রণ লাভের সুযোগ পাচ্ছে। এদিকে হুথি সমর্থিত আল মাসিরা চ্যানেল জানায়, সৌদি সামরিক বাহিনী মোখা বিমানবন্দরে 2টি বিমান হামলা চালিয়েছে। খেলার খবর, ক্রিকেট। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে এশিয়া কাপ নারী টি টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তান এখন ব্যাট করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তারা 2 ওভার 1 উইকেটে 5 রান করেছে। এর আগে শ্রীলঙ্কা টসে জিতে পাকিস্তানকে প্রথমে ব্যাট করার আমন্ত্রণ জানায়। আজকের বিজয়ী দল আগামী রোববার ভারতের বিপক্ষে ফাইনাল খেলবে। ফুটবল। জর্ডানের রাজধানী আম্মানে গতরাতে অনুষ্ঠিত জেএফএ নারী আন্তর্জাতিক প্রীতি ফুটবলের প্রথম ম্যাচে বাংলাদেশ অনূর্ধ্ব 17 দল 5-0 গোলের বড় ব্যবধানে জর্ডানকে পরাজিত করে। দুদলের মধ্যকার দ্বিতীয় প্রীতি ম্যাচটি আগামী রোববার একই ভেন্যুতে বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে। ঢাকা আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থিত লঘুচাপটি বর্তমানে উত্তর পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন উড়িষ্যা ও অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত, 3 নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এদিকে আজ রাত 1টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় সর্বোচ্চ 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকার নদীবন্দরসমূহকে 1 নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। শেষ করার আগে শিরোনামগুলো আরেকবার। 3 মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু আগামীকাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশীয় উদ্ভাবনকে এগিয়ে নিতে আগামীকাল রাজধানীতে শুরু হচ্ছে 3 দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার।

0: ১৭ আসনীয় মসজিদ সহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী। চট্টগ্রামে ফিল্ড ফায়ারিং অনুশীলনের সময় দুর্ঘটনায় গুরুতর আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএনএইচে গেলেন তারেক রহমান। দেশের উন্নয়ন ও অগ্রগতিকে টেকসই করতে ভালো ও সৎ মানুষের রাজনীতিতে আসা প্রয়োজন, মন্তব্য তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আগামী বছরে হজে নিবন্ধন চলবে আগামী ২৪শে সেপ্টেম্বর পর্যন্ত। যুক্তরাষ্ট্র 9/11 সন্ত্রাসী হামলার ২৫তম বার্ষিকী আজ। ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের হামলায় প্রাণ হারান প্রায় ৩,০০০ মানুষ। এবং দুবাইয়ে নারী এশিয়া কাপ টি টোয়েন্টি ক্রিকেটের দ্বিতীয় সেমিফাইনালে এখন পাকিস্তানের মুখোমুখি শ্রীলঙ্কা। খবর শেষ হলো।
1: এখন শুনুন সংবাদ পর্যালোচনা। লিখেছেন আলহামরা ইসলাম, পড়ছি আদনিনা মৌরিন। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন গতকাল শেষ হল। ২৭ আগস্ট শুরু হওয়া এই অধিবেশনে নয় কার্যদিবসে ৬টি বিল পাশ হয়। ৩৫টি সংসদীয় কমিটি গঠিত হয় এবং ১টি বিশেষ কমিটি পুনর্গঠিত হয়। সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ ১৩তম জাতীয় সংসদের এই অধিবেশন স্থগিত করা সংক্রান্ত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আদেশ পড়ে শোনানোর আগে তার ভাষণে অধিবেশনটি সুষ্ঠু এবং সফলভাবে সম্পন্ন হওয়ার জন্য সকল সংসদ সদস্যকে ধন্যবাদ জানান। বিশেষভাবে তিনি সংসদ নেতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি সংসদীয় কার্যক্রম পরিচালনায় সম্পূর্ণ সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। এর আগে সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী গ্যাস বিদ্যুৎ সংকট ও তার সমাধানে সরকারের উদ্যোগ, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সময়কালে বিভিন্ন খাতের অনিয়ম দুর্নীতি এবং সরকারি ও বিরোধী দলের সম্পর্ক নিয়ে কথা বলেন। গ্যাস বিদ্যুৎ সংকট নিয়ে বিরোধী দলের লং মার্চ প্রসঙ্গে তিনি বলেন, এই সংকট সমাধানে সরকার বিরোধী দলের সহায়তা আশা করেছিল। তিনি বলেন, গাড়ির লং মার্চ করে গ্যাস বা বিদ্যুতের সমস্যার সমাধান করা গেলে বিএনপি সবার আগে লং মার্চের আয়োজন করত, কিন্তু উত্তরাধিকার সূত্রে পাওয়া এসব সমস্যাকে অজুহাত হিসেবে না দেখিয়ে এসবের সমাধানে কাজ করছে সরকার। এই প্রসঙ্গে তিনি আরও বলেন, এ সরকার দায়িত্ব নেওয়ার সময় গ্যাস বিদ্যুৎ শিল্প কারখানা, শিক্ষা ব্যবস্থা ও ব্যাংক খাত সহ প্রতিটি খাতে অনিয়ম দুর্নীতির পাহাড় ছিল এবং এসব বিষয়ে দেশের জনগণ ওয়াকিবহাল। কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের সমালোচনা করে তারেক রহমান বলেন, এই নামে কিছু মানুষকে সুবিধা দিয়ে রাষ্ট্রকে ঋণগ্রস্ত করা হয়েছে, তারপরে বিদ্যুৎ সমস্যার স্থায়ী সমাধান করতে পারেনি বিগত সরকার। প্রধানমন্ত্রী বলেন, রাশিয়া ইউক্রেনের যুদ্ধ এখনও চলছে, এর মধ্যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি এবং দেশে একটি এলএনজি টার্মিনালে দুর্ঘটনা ঘটেছে, এরপরও সরকার সমস্যা সমাধানের চেষ্টা করছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। সময়ের সঙ্গে সঙ্গে গ্যাস ও বিদ্যুতের সমস্যার সমাধান করতে পারবে বলে সরকার দৃঢ়ভাবে আশাবাদী। তারেক রহমান বলেন, বিএনপি যতবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেয়েছে প্রতিবার দেশকে বিপর্যয়কর পরিস্থিতি থেকে বের করে আনতে সক্ষম হয়েছে। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বাক স্বাধীনতা চর্চায় শালীনতা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, ফ্যাসিবাদী শাসনামলে জনগণের সকল গণতান্ত্রিক অধিকার ও বাক স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। বর্তমানে দেশে গণতান্ত্রিক একটি পরিবেশ বিরাজ করছে, বাক স্বাধীনতা অবারিত, কিন্তু সবার মনে রাখা দরকার বাক স্বাধীনতা যেন বাক স্বাধীনতার সীমা লঙ্ঘন না করে। গতকাল এই অধিবেশনের শেষ দিনে বিরোধী দলের আপত্তির মধ্যেই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব বিলুপ্ত করে পুলিশের আওতাধীন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি নামে নতুন একটি বিশেষায়িত ইউনিট গঠনের বিধান রেখে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন এসআরবি আইন ২০২৬ জাতীয় সংসদে কণ্ঠভোটে পাশ হয়। ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনটি মাত্র ৯ কর্মদিবস স্থায়ী হলেও আইন পাশ, সংসদীয় কমিটি গঠন এবং রাজনৈতিক জবাবদিহিতা বিবেচনায় অধিবেশনটি ছিল যথেষ্ট তাৎপর্যপূর্ণ। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে করা ১৪৪টি প্রশ্নের মধ্যে ১৫টি প্রশ্নের উত্তর দিয়েছেন। প্রধানমন্ত্রী ও স্পিকার দুজনে এই অধিবেশনে মত পার্থক্যের মধ্যেও গঠনমূলক আলোচনার উপর জোর দেন। সংবাদ পর্যালোচনা শেষ হলে এরপর আমাদের ইংরেজি সংবাদ প্রচারিত হবে রাত ৯:৩০।
2: বাংলাদেশ বেতার অনুষ্ঠান প্রচার হচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, খুলনা, সিলেট, বরিশাল, ঠাকুরগাঁও এবং কুমিল্লা কেন্দ্র থেকে প্রচারিত হল। সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, অনুষ্ঠান শুনছেন বাংলাদেশ বেতার। ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল, বাংলাদেশ বেতারের সকল আঞ্চলিক কেন্দ্রের মধ্যম তরঙ্গ ও সংশ্লিষ্ট কেন্দ্রের এফএম ব্যান্ড এবং বাংলাদেশ বেতারের ওয়েবসাইট www.betar.gov.bd এবং মোবাইল অ্যাপ বাংলাদেশ বেতার থেকে অনুষ্ঠান সম্পর্কিত ঘোষণাটি শুনলেন।
3: বাংলাদেশ বেতার ঢাকা। শ্রোতা বন্ধুরা, আমাদের আয়োজন মনে এখন রয়েছে দেশের।
4: এতক্ষণ ঢাকা কেন্দ্রের অনুষ্ঠান রিলে করে শোনানো হল বাংলাদেশ বেতার খুলনা। এখন প্রজ্ঞা সমীর কণ্ঠে দেশাত্মবোধক গান শুনবেন গীতিকার অধীর কুমার দাশ।

প্রজ্ঞা সমীর কণ্ঠে দেশাত্মবোধক গানটি শুনলেন। গীতিকার ছিলেন অধীর কুমার দাস। আপনারা শুনছিলেন মিডিয়াম ওয়েবের অনুষ্ঠান 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। সুপ্রিয় শ্রোতা, এরই সাথে মিডিয়াম ওয়েবের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। তবে আমাদের পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন FM।

প্রজ্ঞা সমীর কণ্ঠে দেশাত্মবোধক গানটি শুনলেন। গীতিকার ছিলেন অধীর কুমার দাস। আপনারা শুনছিলেন মিডিয়াম ওয়েবের অনুষ্ঠান 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জ এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। সুপ্রিয় শ্রোতা, এরই সাথে মিডিয়াম ওয়েবের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। তবে আমাদের পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন FM ব্যান্ড।

প্রজ্ঞা সমীর কণ্ঠে দেশাত্মবোধক গানটি শুনলেন। গীতিকার ছিলেন অধীর কুমার দাস। আপনারা শুনছিলেন মিডিয়াম ওয়েবের অনুষ্ঠান 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জে এবং বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। সুপ্রিয় শ্রোতা, এরই সাথে মিডিয়াম ওয়েবের দ্বিতীয় অধিবেশনের সমাপ্তি ঘোষণা করছি। তবে আমাদের পরবর্তী অনুষ্ঠান শুনতে পাবেন এফএম ব্যান্ড 88.8 মেগাহার্জ ও বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। এখন দেশাত্মবোধক গান শুনবেন শিল্পী লিসপা লাইলা, গীতিকার মোহাম্মদ সাইদুর রহমান সাইদ।

0: লিসপা লাইলার কণ্ঠে দেশাত্মবোধক গানটি শুনলেন। গীতিকার ছিলেন মোহাম্মদ সাইদুর রহমান সাইদ। বাংলাদেশ বেতার খুলনা জানিয়ে দিচ্ছে আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আগামী 12 সেপ্টেম্বর 2026 তারিখ শনিবার সকাল 9টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান 2026 বাস্তবায়ন উপলক্ষে 3 মাসব্যাপী বিশেষ কর্মসূচির শুভ উদ্বোধন করবেন এবং আগামী 12 সেপ্টেম্বর 2026 তারিখ শনিবার সকাল 10টায় নব থিয়েটার বিজয় সরণী ঢাকায় বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অধীনে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের ব্যবস্থাপনায় প্রথমবারের মতো 3 দিনব্যাপী বাংলাদেশ ইনোভেশন ফেয়ার 2026 অনুষ্ঠিত হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন। অনুষ্ঠান ঢাকা কেন্দ্রের মাধ্যমে রিলে করে শোনানো হবে মিডিয়াম ওয়েভ 537.63 মিটারে 558 কিলোহার্জে, একই সাথে FM ব্যান্ড 88.8 মেগাহার্জে, এছাড়া বাংলাদেশ বেতারের মোবাইল অ্যাপ থেকে। নাটক নার্গিস শুনতে পাবেন বেলা 3টে বেজে 5 মিনিটে। রচনা বিশ্বজিৎ ঘোষ, প্রযোজনা মোহাম্মদ ইলিয়াস হোসেন সর্দার। মনীষা, মনীষীদের জীবন ও কর্ম নিয়ে আলোচনা অনুষ্ঠান সন্ধে 6টায়। বিজ্ঞাপন তরঙ্গ বাণিজ্যিক কার্যক্রমের অনুষ্ঠান বেলা 1টে বেজে 5 মিনিটে। এবারে সঙ্গীতানুষ্ঠানের সময়সূচি। দেশাত্মবোধক গান শুনবেন সকাল 8টে বেজে 15 মিনিটে, সকাল 8টে বেজে 40 মিনিটে, দুপুর 12টে বেজে 15 মিনিটে, বিকেল 4টে বেজে 50 মিনিটে, সন্ধ্যে 6টে বেজে 55 মিনিটে, রাত 8টে বেজে 55 মিনিটে ও রাত 9টে বেজে 20 মিনিটে। স্থানীয় শিল্পীদের গাওয়া আধুনিক গানের অনুষ্ঠান বর্ণালী সকাল 8টে বেজে 30 মিনিটে। এছাড়া ইকবাল মাহমুদের কণ্ঠে আধুনিক গান শুনবেন দুপুর 12টে বেজে 30 মিনিটে, আফরোজা রেনুর কণ্ঠে ও শাহিনুর রহমান শাহিনের কণ্ঠে বেলা 2টে বেজে 40 মিনিটে। রূপালী ছায়াছবির গানের অনুষ্ঠান সকাল 9টে বেজে 5 মিনিটে, এছাড়া ছায়াছবির গান শুনতে পাবেন বিকেল 4টে বেজে 5 মিনিটে। রবীন্দ্রসঙ্গীত শুনবেন দুপুর 12টে বেজে 20 মিনিটে, আফিফা নাসরিন পাখি ও মুস্তাফিজুর রহমান নান্টুর কণ্ঠে বেলা 2:30টায়। শুনবেন প্রমোদ দত্ত ও আশরাফুন্নাহার দিনুর কণ্ঠে। পল্লীগীতি শুনবেন তন্ময় গোস্বামীর কণ্ঠে দুপুর 12টে বেজে 40 মিনিটে, বেলা 2টে বেজে 50 মিনিটে শুনবেন ইসমাইল হোসেন ও শিরিন সুলতানার কণ্ঠে। রাগ রং উচ্চাঙ্গ সঙ্গীতের অনুষ্ঠান সকাল 9টে বেজে 45 মিনিটে, এছাড়া FM 88.8 মেগাহার্জে NHK জাপানের বাংলা বিভাগের অনুষ্ঠান শুনতে পাবেন রাত 9টায়। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান পরিচিতি। বাংলাদেশ বেতার খুলনা।
1: بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة

0: যারা আল্লাহ ও শেষ দিবসের আশা রাখে এবং আল্লাহকে অধিক স্মরণ করে তাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে উত্তম নমুনা রয়েছে। যখন মুমিনরা শত্রু বাহিনীকে দেখল তখন বলল, আল্লাহ ও তার রাসূল এরই ওয়াদা আমাদেরকে দিয়েছিলেন এবং আল্লাহ ও তার রাসূল সত্য বলেছেন। এতে তাদের ঈমান ও আত্মসমর্পণ বৃদ্ধি পেল।
1: সুপ্রিয় শ্রোতা, আগামীকালের অনুষ্ঠান শোনার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।